ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া আর তাকে সফল করার জন্য অবিচল অবিচল হয়ে থাকা। আসলে জীবনের সব সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ, কিন্তু অস্থিরতা আমাদের এক জায়গায় আটকে রাখে। অস্থিরতা ধীরে ধীরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়। যে মানুষ তার ভয়কে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে সিদ্ধান্তে অবিচল থাকে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শহর নিবেদিত গানটি, আর এবার 9903653992 চলে এসেছেন যারা, তাদের লেখাগুলো একটু পড়ে নি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত। ভোরের আকাশ ভাসছে এখন আলোর জোয়ারে, এমন সময় চিরন্তনী কড়া নাড়ে আমারে মনের দুয়ারে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত। এরপর সুপ্রভাত দার্জিলিংয়ে বসে

আজ চিরন্তনই শুনছি, সাথে অসাধারণ গান ও গল্প, জমি উঠবে আসর আজ। বাহ, সৌভিক সরকার! এটা আমরা ফ্রম কসবা হালতু বলতে অভ্যস্ত, কিন্তু আজ ফ্রম দার্জিলিং। খুব ভালো, বেড়ানো হোক, সুপ্রভাত। এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগর তিমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। বিশেষ অস্থিরতার কথা, শনিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি, সব দিন সব সময় বেতার সাথে রাখি। ভক্তিমূলক গানের সুধায় চিরন্তনী আজ গলা এখনো দিচ্ছে কষ্ট, অল্প কথাই থাক। অস্থিরতায় সঠিক পথ দেখাও যে তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ ঋণী। বন্ধু তুমি নতুন নতুন ভাবনা দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিসা। বাহ, কি সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ। শুভ সকাল দিদি ভাই, সাথে আছি শুনবো বলে চিরন্তনীর গান গল্প বসে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল, আজকের অনুষ্ঠানের শুরুতেই শ্যামা সঙ্গীত, ও আচ্ছা, স্থির হয়ে বস, স্বরাজ রায়ের গান শুনে খুব ভালো লাগলো। আজ গল্পের সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আমাদের মন যখন চঞ্চল থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই, তারপর অস্থিরতা দিগ্ভ্রম হয় জীবনের পথ চলা। সত্যি মন ছুঁয়ে গেল আজকের গল্পটি। বাহ, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, সুপ্রভাত। এরপর লিখছেন দিদিভাই সুপ্রভাত, শুরু থেকেই সুন্দর লাগছে, ভালো থেকো, গলার যত্ন নিও। গলাকে এত যত্ন নিচ্ছি এবার মনে হচ্ছে বড্ড বেশি হচ্ছে। রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত। চিরন্তনী শুনতে শুরু করলাম, মনে হচ্ছে গলার অবস্থা ভালো নেই, আস্তে আস্তে কথা বলুন, আমি শুনতে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনীর গল্প শুনছি, ভালো লাগছে, কিন্তু এটা ভেবে কষ্ট হচ্ছে যে এখনও গলা ঠিক হয়নি, তাই বলছি কথা অল্প বলে গান শোনান। থ্যাংক ইউ। লিখছেন কে, মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র। থ্যাংক ইউ, সুপ্রভাত। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, খুব ভালো লাগলো আজ অর্ণবের গল্প। এটা সত্যি, যখন মন চঞ্চল হয় তখন জায়গাটা একটু পাল্টালে মনটা অনেকটা স্থির হয়, একদম ঠিক কথা। এরপর কে লিখছেন, শান্তিপুরের অর্ণবের গলা গল্প শুনলাম, কিন্তু দিদিভাই গলা ভাঙা কথা হচ্ছে, তরাই এলাকায় তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। দণ্ডবত নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ্যোত রাঙ্গাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং। বাহ, গুড নিউজ। গুড মর্নিং দিদি ভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া, গুড মর্নিং। সুপ্রভাত চিরন্তনী, গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, বেশ,

লিখেছেন, নামটা বললাম। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দ মোটর। অর্ণবের গল্প বেশ ভালো লাগলো, সবাইকে প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী অস্থিরতা নিয়ে গল্প, অর্ণবের অস্থিরতা থেকে স্থিরতা আর সেখান থেকে সাকসেস, বেশ ভালো লাগলো। গলার যত্ন নিন, মাধবী শীল, রহিমপুর, হুগলি। অনেক ধন্যবাদ। সুপ্রভাত, সুপ্রভাত দিদিভাই, কণ্ঠস্বর কাশীবাসী না হলেও পুরোপুরি কলকাতা বাসা হয়নি। কে লিখছেন? সাধন ঘোষ, মধ্যমগ্রাম থেকে। মুশকিল। এবার লিখছেন সাগিনা মাহাতো, সিনরি চাষ, পুরুলিয়া। গুড মর্নিং ইন্দ্রানিধি, চিরন্তনী শুনছি, ভালো লাগলো, আপনাকেও। গুড মর্নিং। ছাত্র শিক্ষকের বর্ণনায় আমরা বাস্তবের সঙ্গে মিল পাই, সব সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, ঠিক বলেছেন। তারপরে কে লিখছেন? উচিল দহ, কাছারিপাড়া থেকে, নিখিল রাউত, মায়া রাউত। এরপর লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, অস্থিরতা গল্প খুব ভালো ছিল, সঙ্গে গানগুলো, ধন্যবাদ, আপনাকেও। সুপ্রভাত। শুভ সকাল দিদিভাই, শনিবারে চিরন্তনী শুনছি আর সবজি গাছে জল দিচ্ছি, বাহ, দুটো কাজই একসঙ্গে হচ্ছে। রেডিও এমন একটা জিনিস যেখানে শুনতে শুনতে রদ দেখা কলা বেচা, মানে রেডিও শুনতে শুনতে অন্য কিছু কাজও করা যায়। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর। শুভ সকাল আপনাকেও। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। উত্তর বাউলি থেকে, আপনার দ্রুত সুস্থতা প্রার্থনা করি, অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাইয়ের সঙ্গে চিরন্তনীর সকল শ্রোতাকে কলঙ্কের বৃষ্টি ভেজা ভরে জানালাম। সুপ্রভাত। আলপনা মণ্ডল, আসাম। বাহ, নতুন আপনি, রোজ আসবেন। সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত, বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি, ভালো লাগলো, ধন্যবাদ। সুপ্রভাত। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী, গল্প গান ভালো লাগলো। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদক পাড়া, আপনাকেও জানাই শুভ সকাল। এরপর লিখছেন নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী, লিখছেন উৎপল আদক, বেথুয়া বাটি। শুভ সকাল, ধন্যবাদ।

একটু এবার হোয়াটসঅ্যাপের পর মেসেজ। জুন মাসের প্রথম শনিবারের ভোরে অসীম কুমার মিত্র, থ্যাংক ইউ, সুন্দর লিখেছেন। এরপর গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই অ্যাম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রেস্টলেসনেস বাই ইউর সুইট প্রেজেন্টেশন। রাজবন্ধু সরসুনা, গুড মর্নিং। এরপর লিখছেন, আমার এখন রাতে পড়তে বসলে রেডিও সাথে নিয়ে বসি, নইলে ঘুম পায়। আচ্ছা, শিবাশিস, বেশ।

আর কে লিখেছেন দেখি। গুড মর্নিং, জয়িতা ঘোষ, চিরন্তনীর গল্প শুনলাম, ভালো লাগলো। আচ্ছা, জয়িতা ঘোষ, দেবগ্রাম, নদিয়া। পড়েছি একটা গল্প, আসলে অনেকের মনের অনেক কথাকে তার মতামত বলে প্রকাশ করে, আর প্রকাশ করে গান।

0: কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অপালা বসুর গলায় এই গানটি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি, আসবে কখন শুক্র শনি রবি ভোরের সাথী। চিরন্তনী প্রেরণাদায়ক গান গল্প।

রিপেয়ার করো, ভালো থেকো। লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দিঘি, মুর্শিদাবাদ। থ্যাংক ইউ, শুভ সকাল। আর কেউ লিখেছেন কি না একটু দেখে নি। হোয়াটসঅ্যাপে মেসেজে, বেশ, আজকে সময় বলছে প্রায় শেষের দিকে, বরং আজকের মতো আর লেখালেখি থাক। আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন সমক রায়। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম গোল্ড।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: সুপ্রভাত, শুভ সকাল সকলকে। 100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। রয়েছি আমি অম্বিকা, রয়েছি আমরা প্রভাত বিনা নিয়ে আজ সকালবেলায়। প্রভাত বিনার সুরে সুরে আজ কার কথা আমরা বলবো এবং কার গান শোনাবো সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। 9903 05 9992, এটাই হচ্ছে FM গোল্ডের নাম্বার। আপনারা অবশ্যই অনুষ্ঠান শুনে আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন, কেমন লাগছে আর কিভাবে আমাদের অনুষ্ঠান আরও ভালো করা যায়। বলিউডে

কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের অভিনয় প্রতিভার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব ভীষণভাবে আকৃষ্ট করেছে মানুষজনকে। তাদেরই মধ্যে একজন অভিনেতার কথা আজকে আমরা বলবো, কারণ তার আজ জন্মদিন। এবং শুধুমাত্র জন্মদিন বলে যে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য আমরা জানাচ্ছি তা নয়, তিনি অসামান্য কিছু কাজ করে গেছেন যা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছিল। 1929 সালের ঘটনা, 6 জুন অর্থাৎ আজকের দিনে, আজকের তারিখে তিনি পাকিস্তানের ঝিলামে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশ ভাগের পর পরিবার নিয়ে তাকে ভারত চলে আসতে হয়। দেশভাগের সময়টা কিন্তু বেশ সংকটজনক ছিল, তার প্রাণ সংকটে পড়তে হয়েছিল। দেশভাগের সময় তার বয়স ছিল মাত্র 18। তারপর কি হলো আমরা নিশ্চয়ই জানব, আর যার কথা আমরা আজকে বলছি তিনি হচ্ছেন অভিনেতা সুনীল দত্ত। আজ তার জন্মদিনে প্রভাত বীণার সুরে সুরে তাকে নিয়ে কিছু কথা থাকবে, অবশ্যই থাকবে তার অভিনীত ছবি থেকে কয়েকটি গান, এবং থাকবে রবীন্দ্রনাথের গান অবশ্যই, যা বিশ্বজনীন, যা সর্বজনীন। আমরা চলে যাচ্ছি পরের গানে, ফিরে এসে জন্মদিনে সুনীল দত্তকে নিয়ে বেশ কিছু কথা থাকবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ড কলকাতায়। এই মুহূর্তে শিল্পী ইফতারা দিল।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: কলকাতায় রয়েছে আমি অম্বিকা, আপনারা শুনছেন প্রভাত বিনা। আজ প্রভাত বিনা 6 জুন 2026 দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং 6 জুন এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন অ্যাক্টর সুনীল দত্ত। আমরা একটু আগেই তার সম্পর্কে দু চার কথা শুনেছি। দেশভাগের সময়টা সুনীল দত্তের বয়স ছিল মাত্র 18, এবং দেশভাগের পর সাম্প্রদায়িক যে দাঙ্গা, সেই দাঙ্গায় দুই দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আর সেই সময় পাকিস্তানেই ছিলেন সুনীল দত্ত এবং তার পরিবার। তাদেরও প্রাণ সংকট দেখা দিয়েছিল, আর সেই মুহূর্তে কিন্তু প্রতিবেশী মুসলমান একজন পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এক মাসেরও বেশি সময় ধরে সুনীল দত্ত এবং তার পরিবারকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এই প্রতিবেশী। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পর তাদের সুরক্ষিত হরিয়ানা পর্যন্ত পৌঁছেও দিয়েছিলেন এই সহৃদয় ব্যক্তি। তার নাম হয়তো আর জানা যায় না, কিন্তু এই পরিবারের কথা বারবার উঠে আসে। এই ঘটনা সুনীল দত্তের মনে ভীষণভাবে একটা প্রভাব ফেলেছিল, গভীরভাবে প্রভাব ফেলেছিল বলে পরবর্তীকালে দেখা যায় যে অভিনয়ের পাশাপাশি সুনীল দত্ত কিন্তু সারা জীবন সাম্প্রদায়িক সদ্ভাব রক্ষা করার জন্য নানান রকম কাজ করে গিয়েছিলেন। আরও একটা কথা যেটা বলতেই হয়, আজ তার জন্মদিন, আমরা প্রভাত বিনায় তার সম্পর্কে দু চার কথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, স্মৃতিচারণায় রয়েছি। অভিনয়ের আগে তার জীবনটা বেশ খানিকটা স্ট্রাগলের ছিল, তার কারণ তিনি বাস স্টেশনে কাজ করতেন, কন্ডাক্টর হিসেবে করেছেন, যেখানে যাতায়াত করা বাসের খবরাখবরও তাকে রাখতে হয়েছে। তখনও তিনি অভিনয় জগতে পা রাখেননি, তার আগের কথা বলছি আমরা। এবং অভিনয়ের আগে আরও একটি কাজ তিনি করেছেন, তা হচ্ছে রেডিও স্টেশনের কিছুদিন ঘোষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার ছিল। আজকে তার জীবনের দিকে আমরা তাকিয়ে তার থেকে খানিক অনুপ্রেরণা নেওয়ার চেষ্টায় রয়েছি প্রভাত বিনাতে। জানি এমন একজন মানুষ যার অনেকগুলো সিনেমায় আমরা অভিনয় দেখেছি, ওয়াক্ত সায়া রয়েছে এবং মীরা সায়া রয়েছে, সেখানে রয়েছে, সেখানে আরও অনেক ছবি, পড়োশনের কথা মনে পড়ছে এই মুহূর্তে। সব সিনেমা থেকে হয়তো সমস্ত গান যেমন শোনাতে পারবো না, তেমন 7টার মধ্যে হয়তো সুনীল দত্তকে নিয়ে একটা গোটা অনুষ্ঠানের মধ্যে আমরা সবটুকু বলে হয়তো শেষ করতে পারবো না। ছোট্ট পরিসরের মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি, আর যেহেতু তার জন্মদিন সেই জন্যেই তার সম্পর্কে এমন একটি অনুষ্ঠানের ভাবনা এবং পরিকল্পনা আমাদের মাথায় আসে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপাতত চলে যাচ্ছি শিল্পী ইফফাত আরা দেওয়ানকে আমরা এর আগে গানে শুনেছি, এবারে যে গানটি আমরা শুনব সেই গানটি গাইছেন শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানের একদম শেষ দিকে, শেষ অংশে আমরা বেশ কয়েকটা গান এমনভাবে সাজিয়ে রেখেছি যে গানগুলি শুনলে কিন্তু বারে বারে সুনীল দত্ত সাহাবের কথা মনে পড়ে। আপাতত চলে যাচ্ছি শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এই পরের গানটিতে। সঙ্গে থাকুন অম্বিকা।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: যারা সিনেমা ভালোবাসেন তাদের অনেককে যখন প্রশ্ন করা হয় যে পাঁচ পাঁচটা আইকনিক ফিল্ম কি হতে পারে যেটা তারা ভালোবেসেছেন, সুনীল দত্তের অভিনীত ছবির কথা আমরা বলছি, সেক্ষেত্রে অনেকেই পাঁচটি নাম করেছেন এবং খুব কমন পাঁচটি নাম করেছেন। তার মধ্যে প্রথমেই মাদার ইন্ডিয়া 1957 ছবি, বিরজুর চরিত্র আমরা জানি, অপোজিট সেখানে সুনীল দত্ত বিরজু চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে যে ছবির কথা সকলে ভাবেন বা মনে করেন, টপ অফ দ্য মাইন্ড রিকল, পড়োসন। তারপর ওয়াক্ত, ওয়াক্তের পর মুঝে জিনে দো এবং শেষে গিয়ে ইয়াদে। অনেকেই যারা ফিল্ম বাফ তারা বলছেন যে এই পাঁচটি হচ্ছে আইকনিক ছবি, সুনীল দত্তকে মনে করলেই সেই মুহূর্তে এই ছবিগুলোর থেকে চরিত্রগুলো মাথায় চলে আসে। অভিনয় জীবন শুরুর আগে থেকেই নার্গিসকে ভীষণভাবে ভালোবেসেছিলেন তিনি এবং সেই সময় নার্গিস কিন্তু একজন তারকা ছিলেন, একজন স্টার ছিলেন, সেলিব্রিটি ছিলেন, সুনীল দত্তকে কেউ চিনতেন না। একবার বিবিসি রেডিওতে নার্গিসের একটি সাক্ষাৎকার নেওয়ার সুযোগ এসেছিল সুনীল দত্তের কাছে এবং নার্গিসকে সামনে দেখে তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে সাক্ষাৎকার তো নিতেই পারেননি, উল্টে তার কিন্তু চাকরি প্রায় যেতে বসেছিল। এই ঘটনাটি আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু এটাই সত্যি। আমরা চলে যাচ্ছি পরের গানে, ফিরে এসে চেষ্টা করব তার অভিনীত সিনেমা থেকে একটি গান শোনানোর। আপাতত জগন্ময় মিত্র, শিল্পী জগন্ময় মিত্র গাইছেন পরের রবীন্দ্রনাথের গানটি। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ড কলকাতায়। প্রভাত বিনার সুরে সুরে আজ অ্যাক্টর সুনীল দত্ত, অভিনেতা সুনীল দত্তকে আমরা মনে করে নিচ্ছি, কারণ আজ তার জন্মদিন।

জন্মসূত্রে তার নাম ছিল বলরাজ দত্ত, তারপর নামকরণ হল সুনীল। সুনীলের জন্ম ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্যের ঝিলাম জেলার সেই খুর্দি নামে একটি গ্রামে, এবং সেটি অবশ্যই পাকিস্তানে ছিল। তিনি কিন্তু বোম্বেতে এসে জয়হিন্দ কলেজে ভর্তি হন, এবং আমরা একটু আগেই শুনেছি যে জীবন ধারণের জন্য প্রথম দিকে বাস কন্ডাক্টরের কাজও তিনি করেছেন। তার পরবর্তীকালে কর্মজীবন শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার বেশ প্রাচীনতম একটি স্টেশন রেডিও সেলন, এবং সেখানে একজন ঘোষক হিসেবে তিনি বেশ খানিকটা জনপ্রিয় হয়ে ওঠেন। তারপর তিনি হিন্দি ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন, এবং সেই সূত্রেই তিনি বোম্বে এসেছিলেন। সালটা ছিল 1955, রেলওয়ে স্টেশন তার প্রথম চলচ্চিত্র ছিল। তারপর তো 1957-এর সব থেকে বড় ব্রেক মাদার ইন্ডিয়া তাকে আসলে কিন্তু বলিউডের ফিল্ম তারকা করেছিল। এবং সুনীল দত্তের নাম মনে করলেই সেই ডাকাতদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র মুঝে জিনে দো, সেখানকার অভিনয়ের কথাও মনে পড়ে। তার কারণ, তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। এবং আরও একটা ট্রিভিয়া আপনাদের সকলকে জানিয়ে রাখি, 1957 সালে মেহবুব খানের ছবি মাদার ইন্ডিয়া, সেই মাদার ইন্ডিয়ার শুটিংয়ের সময় নার্গিসকে আগুন থেকে উদ্ধার করতে গিয়ে সুনীল দত্ত প্রায় পুড়তে গিয়ে বেঁচে যান, এবং এই ঘটনায় মুগ্ধ হয়ে নার্গিসের মা তার কন্যাকে সুনীল দত্তের সাথে 1958 সালের 11ই মার্চ বিয়ে দেন, এমনটা শোনা যায়। এটি একটি ট্রিভিয়া। আমরা এই মুহূর্তে গানের প্লেলিস্টে একটি গান রেখেছি, ভীষণ পছন্দের গান আমার, এবং আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এই গানটি মেরা সায়া ছবি থেকে লতা মঙ্গেশকর গাইছেন।

শুনছিলাম মেরা সায়া টাইটেল ট্র্যাক, শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন প্রভাত বীণা 100.1 FM গোল্ড কলকাতায়, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 6:46 হয়ে 15 সেকেন্ড। আজ আমরা কথা বলছি অ্যাক্টর প্রডিউসার সুনীল দত্তকে নিয়ে, কারণ তার আজ জন্মদিন। টেলিগ্রামে প্রেম করতেন স্বর্ণযুগের এই তারকা জুটি এবং সেরা কাপল বলা হতো তাদের, যাদের কথা বলছি তারা হচ্ছেন সুনীল দত্ত এবং নার্গিস। এবং স্বর্ণযুগের এই দুই তারকার প্রেমও ঠিক সিনেমার মতনই। বলিউডের অন্যতম সেরা কাপল যখন বলছি, তখন তাদের সিনেমার মতো প্রেমের গল্পটা একটু বলি। নার্গিস ও সুনীল দত্তের পরিবারের মধ্যে বেড়ে ওঠার খানিকটা ফারাক ছিল। মোহনবাবু ও জদ্দান বাইয়ের মেয়ে ছিলেন নার্গিস, আর সুনীল দত্তের পরিবার ছিলেন বেশ বৈষয়িক, প্রচুর জমি জমা ছিল তাদের। দোবিঘা জমিন ছবির সেটে প্রথম আলাপ হয় তাদের। সুনীল দত্তের তো প্রথম দেখাতেই বেশ অনেকটা মন মজে গেল, প্রেম হলো, কিন্তু নার্গিস তো কিছুই জানতে পারলেন না। নার্গিস সেই সময় প্রতিষ্ঠিত একজন অভিনেত্রীও বটে, কিন্তু সুনীল দত্ত তখনও কিন্তু বলিউডে মাটি কামড়ে পড়ে রয়েছেন। রাজ কাপুরের সঙ্গে একটি সম্পর্কের কথা আমরা শুনেছি, নানান পত্রপত্রিকায় পড়েছি, সংবাদ মাধ্যমে জেনেছি, যা প্রকাশিত হতে শুরু করে। এবং নার্গিসের সেই সময়টা একটু কাইন্ড অফ স্ট্রাগল ছিল, ভালোবাসার মানুষকে না পেয়ে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং সেই অবসাদগ্রস্ততায় ভুগতে শুরু

করতে করতে এমন হলো যে মেহবুব খানের ছবি তাকে অফার করা হলো মাদার ইন্ডিয়া। সুনীল দত্ত জানতে পারলেন এবং খুশি হলেন যে নার্গিস তার সঙ্গে কাজ করবেন। যদিও 1957 সালের ছবিতে মা ও সন্তানের ভূমিকায় তার অভিনয় করেছিলেন, মানে নার্গিস আর সুনীল দত্তের কথা আমরা বলছি, এবং এই ছবির সেট থেকেই কিন্তু পরস্পরের কাছে আসেন তারা। এবং একটু আগেই বলেছি যে সেই ছবির সেটে আগুন ধরে যায় এবং মারাত্মক আগুনের বলয় থেকে নার্গিসকে কিন্তু রক্ষাও করা হয়েছিল, বাঁচাতে গেছিলেন সুনীল দত্ত। নার্গিস খুব একটা জখম না হলেও সুনীল দত্তের বেশ খানিকটা ইঞ্জুরি হয়েছিল, তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন। এবং সুনীল দত্ত হাসপাতালে যতদিন ভর্তি ছিলেন, নার্গিস কিন্তু দিন রাত দেখাশোনা করতেন। এইভাবেই তাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হতে থাকে। পরস্পরকে চিঠি লিখতেন তারা, টেলিগ্রামও করতেন, কিন্তু কাউকেই খুব একটা কেউ বুঝতে দেননি। টেলিগ্রামেই চলতো লুকিয়ে লুকিয়ে তাদের প্রেম। এবং নার্গিস বলেছিলেন একসময় একটি ইন্টারভিউতে যে সুনীল ভীষণ শান্ত, মেয়েদের অত্যন্ত সম্মান করতেন, অন্যদিকে তার অন্য যে সম্পর্কটি ছিল সেটি হয়তো কম্প্যারিজন কখনোই করা উচিত না, দুটি মানুষ আলাদা হয়, ভিন্ন ধর্মী হয়, কিন্তু সেখানে অন্য মানুষটির সঙ্গে যখন তার আগে সম্পর্ক ছিল, তিনি আবার একটু অন্যরকম ফ্লার্টেশিয়াস ছিলেন, একটু শোভনিস্টিক ছিলেন, একটু বেশি ছটপটে ছিলেন। তারপর তো তাদের বিয়ে, রিসেপশন সব কিছুই হলো। এবং নার্গিস আরও একটি সাক্ষাৎকারে পরে বলেছিলেন যে আমি জানতাম সুনীল আমার সব কথাই মন দিয়ে শুনবেন, আমার যত কষ্ট সব সুনীলই বুঝবেন, আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না। আর সুনীল দত্ত উল্টো দিকে বলেছিলেন যে কথাটি রোম্যান্সের মানে আমি জানি না, তবে নার্গিস আমার জীবনে এসেছেন এটুকুই আমি বুঝতাম, ওর সততাটা আমার কাছে খুব জরুরি ছিল। এই কথাটি বলেছিলেন সুনীল দত্ত। আজ সুনীল দত্তের জন্মদিনে আবারও মনে করে নেওয়া তার অভিনীত ছায়াছবির কিছু কথা, এবং অবশ্যই ছায়াছবির গান তো থাকছেই। এর পরে যে গানটি আমরা শুনবো সেই গানটি গাইছেন আশা ভোসলে। আরও একটি অন্য ছবির কথা আমরা বলতে চলেছি, সেই ছবিতেও কিন্তু তিনি অভিনয় করেছিলেন সুনীল দত্ত সাহেবের কথা বলছি আমরা, ছবি ওয়াক্ত।

সুনীল দত্ত নার্গিস আজি বন পরশ্বরের পাশে ছিলেন এবং সুনীল দত্ত একবার বলেছিলেন যে তার অসুস্থ বোনকে নার্গিস হাসপাতালে পর্যন্ত নিয়ে গিয়ে অস্ত্রোপচার করিয়ে আনেন, যে অপারেশন সাকসেসফুল হয় কিন্তু একা হাতে লড়াই করে গেছেন, কাউকে ঝক্কি পোহাতেও দেননি। তখনই সুনীল বোঝেন যে নার্গিস আসলে তার পরিবারকেই চান এবং নার্গিসেরও পরবর্তীকালে যখন ক্যান্সার ধরা পড়ে সব সময় পাশে ছিলেন এবং আমেরিকায় নিয়ে গিয়ে স্ত্রীর চিকিৎসাও করান। যদিও আমরা দেখেছি তাকে কোনোভাবেই বাঁচানো যায়নি, 1981 সালের 3রা মে মৃত্যু হয় নার্গিসের। আমরা আজকে শেষ করব পড়োসন ছবি থেকে এই গানটি দিয়ে, যেটা ব্যাকগ্রাউন্ডে অলরেডি চলছে। সময় একদমই নেই, 6:57 হয়ে গেছে, গানে গানে শেষ করছি আজ সুনীল দত্তের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছিলাম প্রভাত বীণায়। 9903055992 এই নম্বরে অবশ্যই আমাদেরকে জানাবেন। ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করেছি আজকে একটু করে আপনাদেরকে জানানোর, জন্মদিন উপলক্ষে বেশ কিছু ট্রিভিয়া কেমন লেগেছে আপনাদের। অম্বিকা ফিরে আসবে 100.1 FM গোল্ড কলকাতায় 8:30। আজ মনের মেলোডি জুড়ে থাকবে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আজ তার জন্মদিন নয়, আগামীকাল তার জন্মদিন, কিন্তু আজকে আমরা তার জন্মদিন সেলিব্রেট করব। তাই দেখা হচ্ছে আবারও, কথা হবে আবারও 8:30 100.1 FM গোল্ড কলকাতায়। সঙ্গে থাকুন, অম্বিকাকে সঙ্গে রাখুন এবং 100.1 FM গোল্ড টিউন ইন করে রাখুন।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

ফিরে এলাম 100.1 এফএম গোল্ড কলকাতায়, শুনছেন মনের মেলোডি, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। আমরা শুনছিলাম এক শিল্পীর গান। আজকের মনের মেলোডি বিষয় কি রয়েছে সেটা একটু প্রথমেই আপনাদেরকে বলবো, তবে তার আগে একটা ঘটনা বলি। গীতিকার পবিত্র মিত্রের কথায় আসি, যিনি একজন নবাগত এক সুরকার, তার গানটি সঙ্গে একই সঙ্গে কথা বেঁধেছিলেন, অর্থাৎ পবিত্র মিত্রের কথা ছিল এবং সুরকার যিনি ছিলেন তিনি একজন নবাগত শিল্পী। গানটি কোন সুরে বাঁধা সেটি একটু পরেই জানতে পারবেন যখন শোনানো হবে, আর কোন গানের কথা বলছি সেটাও জানতে পারবেন, কার গাওয়া সেটাও বোঝা যাবে। ভীষণ পরিচিত গান, ভীষণ জনপ্রিয় গান। আসলে এই গান তৈরির পিছনে একটি গল্প আছে যেটি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে চাইছি। যে গানের কথা আমরা বলছি, সেই গানের সুর দেওয়ার পর গীতিকার ভেবেছিলেন যে পান্নালাল ভট্টাচার্যকে দিয়ে এই গানটি রেকর্ড করাবেন, এবং শুধু গীতিকার নয়, গীতিকারের কথা অনুযায়ী এই সুরকারও ভেবেছিলেন যে না, ঠিক আছে, আমরা পান্নালাল ভট্টাচার্যকে ব্যবহার করে এই গানটি তৈরি করি, রেকর্ড।

করি। অবশ্যই গানটি একটি আধুনিক গান এবং সেখানে ভাবনা চিন্তা হয়েছিল যাতে পান্নালাল ভট্টাচার্যকে নেওয়া হয় এই গানের ক্ষেত্রে। সুরকারের যিনি স্ত্রী ছিলেন তিনিও একজন স্বনামধন্য গায়িকা, তিনি আপত্তি করলেন যে এমন কথা, এত সুন্দর সুর এটি একমাত্র লতা মঙ্গেশকরজি জাস্টিস করতে পারেন, এবং লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ানোর জন্য স্ত্রী রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন তার হাজবেন্ডকে। সুরকার জানতেন যে পান্নালাল ভট্টাচার্য ভীষণ গুণী একজন শিল্পী এবং সব কিছু জানার পরও স্ত্রীর পরামর্শ মতো গানটি তিনি লতাকে দিয়ে রেকর্ড করালেন। একটি বেসিক অ্যালবাম সং, বেসিক রেকর্ড। রেকর্ডের অপর পিঠের গানটি ছিল কত নিশি গেছে নিধারা, এবং গান দুটি, যে গানটি আমরা এক্ষুনি শুনতে পাবো এবং যে গানের কথা এক্ষুনি বললাম কত নিশি গেছে নিধারা, দুটি বাজারে প্রকাশিত হওয়ার পর দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। লোকের মুখে মুখে ফিরছিল সেই গান, ইতিহাস তৈরি হয়ে গেল। সেই গানের সুরকার যিনি, আজ তার জন্মদিন নয়, আগামীকাল তার জন্মদিন, কিন্তু মনের মেলোডি জুড়ে আজ সুরে সুরে সেই শিল্পীর কথা আমরা শুনব, জানব, তাকে স্মরণ করে নেব। তিনি বাংলা গানের জন্য স্মরণীয় তো বটেই, তিনি একজন শিল্পী হিসেবেও ভীষণ জনপ্রিয়। শুধুমাত্র সুর দিয়েছেন এমনটাও নয়, এবং তার স্ত্রীও একইভাবে ভীষণভাবে জনপ্রিয়, এবং এই শিল্পী দম্পতি বাঙালির অন্তর জুড়ে রয়েছেন। যার কথা আমরা বলছি, তিনি 1923 সালের 7ই জুন, অর্থাৎ আগামীকাল 7ই জুন, 7ই জুন জন্মগ্রহণ করেন 1923, সেই বছরে হুগলি জেলার চুঁচুড়া শহরে। আমরা একটু গানটা শুনে আসি, লতা মঙ্গেশকরের কণ্ঠে কোন গান শুনতে পাবেন সকলে, ভীষণ পছন্দের গান আমার এবং অনেকের ভীষণ প্রিয় গান, আমি জানি পরিচিত গান। এই গানটি শুনে আসলেই ফিরে আসবো, যখন আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন, বুঝতে পারবেন, চিনতে পারবেন কার কথা আমরা বলছি এবং আগামীকাল আসলে কার জন্মদিন। আমরা চট করে একটু চলে যাচ্ছি সেই গানে, এবং গান থেকে ফিরে আসব তারপর কথায় সুরে সবটুকু নিয়ে মনের মেলোডিতে। অম্বিকার সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আমরা এই মুহূর্তে একটি গান শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমরা শুনেছি যে গান, সেই গানের সুরকার যিনি আমরা তার কথা আজ বলছি। তার কিন্তু গানের কোনো লাইন মাথায় আসলেই, যখনই মাথায় বা মনে আসতো গানের লাইন, সেই মুহূর্তেই লিখে ফেলতে হবে তার মনে হতো। লিখে তিনি ফেলতেন, লিখতেন কিসে, সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই কথা লিখেছেন, নোটেশন করেছেন সেই সিগারেটের প্যাকেটের মধ্যেই কিন্তু সবটুকু তৈরি করা। এমনও হয়েছে চাঁদনি রাতে গাড়িতে বসে বসে, গাড়িতে যেতে যেতে কোথাও, গন্তব্যস্থল হয়তো তখনও পৌঁছানো হয়নি, তিনি গাড়িতে যাত্রাপথে লিখে ফেললেন আবারও গান। এমন দুখানা গানের কথা আমরা বলতেই পারি, তার মধ্যে প্রথমটি, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। অন্যদিকে আরও একটি গানের কথা মাথায় আসছে, এখনও আকাশে চাঁদ ওই জেগে আছে। এই গানগুলো তার যেতে যেতে যাত্রাপথে, যখন গাড়ি করে তিনি যাচ্ছেন, তখন তিনি লিখেছেন। 50 আর 60 দশক ছিল অনেকের মতে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ, এবং সেখানে কথা সুরের একটি গঙ্গা যমুনা সঙ্গম ছিল। কথা এবং সুর একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে শ্রোতাদের মন জয় করে গেছে। সুরকারদের মধ্যে অনেকেই ছিলেন সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের মতো দিকপালেরা ইনিও ছিলেন। এবং গীতিকারদের কথায় আসলেই তখন কিন্তু শ্যামল গুপ্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, বিমল ঘোষের মতো বহু প্রতিভাবান শিল্পীদের কথা মাথায় আসে। আমরা যার কথা বলছি তার নাম এখনো উচ্চারণ করেনি, কিন্তু তিনি সুরে সুরে এখন ভীষণভাবে তার নাম প্রতিধ্বনিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে প্রতি মুহূর্তে। উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ সাহেব তাঁর রাগাশ্রয়ী গান শুনে মুগ্ধ হয়েছিলেন। আধুনিক হোক, নজরুলগীতি হোক, তার দরদি উপস্থাপনায় আসলে তিনি চিরকাল অনন্য থেকে যাবেন। এইবার বলি যার কথা আমরা বলছি, তিনি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। অবশ্যই একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। শিল্পী যখন বলছি তখন অবশ্যই আধুনিক গানের কথা মাথায় রেখে বলছি, নজরুলগীতির কথা বলতেই হয়, গজল বলতে হয়, এবং সবথেকে বড় রাগাশ্রয়ী গানের কথা অবশ্যই বলতে হয়। তার জন্ম হয়েছিল লখনউর উত্তরপ্রদেশে 7 জুন 1923 সালে। তার বাবা ছিলেন তারক দাস মুখোপাধ্যায় এবং বাবার চাকরি সূত্রেই লখনউতে তার জন্ম। ছোটবেলাতেই তিনি চলে আসেন হুগলির চুচড়ায় এবং এখানেই তার বেড়ে ওঠা। বিএ পর্যন্ত লেখাপড়াও তিনি কমপ্লিট করলেন। তারপর তিনি এমএ পড়তে কলকাতা আসেন, মাস্টার্স অফ আর্টস পড়তে তিনি কলকাতায় শিফট হন। আজকে তার জন্মদিন যেহেতু আগামীকাল, আমরা তাকে একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব গানে গানে, তাই মনের মেলোডি জুড়ে আজ শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আপাতত চলে যাচ্ছি পরের গানে, গানটি গাইছেন সতীনাথ মুখোপাধ্যায়। অবশ্যই আজকে যতগুলো গান আমরা শুনব সবই সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া কিংবা সুর করা, কিংবা হয়তো সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে, আমরা শিল্পী দম্পতির কথা বলেছি, সেখানে উৎপলা সেনের কথা বারবার উঠে আসে। আমরা হয়তো দ্বৈত কণ্ঠে, অর্থাৎ সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনকেও একই সঙ্গে শুনতেও পারি। আজকের প্লেলিস্ট জমজমাট, একেবারে খুব সুন্দর করে সাজানো গোছানো, আশা করি আপনাদের ভালো লাগবে। 9903050992 এটি হচ্ছে নম্বর, এখানে আপনাদের সঙ্গে আমাদের আড্ডা চলবে। অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানে টেক্সট মেসেজ করবেন, শুধু ভয়েস কলস বা ভিডিও কলস প্লিজ অ্যাভয়েড করবেন, শুধুমাত্র টেক্সট মেসেজ করতে পারেন। নাম লোকেশন সহ জানিয়ে দেবেন কোথা থেকে বলছেন, কে বলছেন। আর যদি কেউ টেক্সট মেসেজ

রিয়েল টেক্সট মেসেজ করতে চান হোয়াটসঅ্যাপের বাইরে গিয়ে, সেটাও করতে পারেন। নাম লোকেশন অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আরও একটি গান সতীনাথ মুখোপাধ্যায়ের গলায় আপনাদের জন্য রেখে গেলাম, ফিরে আসবো 3 মিনিট 14 সেকেন্ড পর।

ছোটবেলা থেকেই সতীনাথ মুখোপাধ্যায় গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা নিয়েই জন্মেছিলেন হয়তো, আর সেই সূত্রেই শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ ধামার টপ্পা শেখেন। তার ঠাকুরদা রামচন্দ্র ভীষণ ভালো বেহালা বাজাতেন এবং তার বাবা তারকচন্দ্র ভীষণ সুন্দর গানও গাইতেন। কেউই পেশাদারি ছিলেন না, তবে ওই পরিবেশটা বাড়িতে ছিল যার কারণে তার গানের প্রতি ভালো লাগা ভীষণভাবে তৈরি হয়। কর্মজীবনে তিনি যোগদান করেন এজি বেঙ্গলে, কলকাতার অ্যাকাউন্টস জেনারেলে, এবং সঙ্গীত শিল্পী যে দম্পতির কথা আমরা বারে বারে বলছি সেখানে উৎপলা সেনের কথা উঠে আসছে, কারণ পরবর্তীকালে 1968 সালে তিনি উৎপলা সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিভিন্ন গানের কথা মাথায় আসছে, যখনই নজরুলগীতির কথা ভাবি তখন শাওন রাতে যদি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এরকম অনেকগুলো গানের কথা মনে হচ্ছে। আসলে যে গানগুলি আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে এসেছি, ভুল করে যদি ভালোবেসে থাকি, এরকম প্রচুর গান রয়েছে, একের পর এক গানের কথা আমরা বলতে পারি। আমরা চলে যাব পরের গানটিতে, তারপর ফিরে এসে আরও কথা হবে। আপনারা সকলেই অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মনের মেলোডি কেমন লাগছে, প্রভাত বিনা কেমন লেগেছে। অবশ্যই আপনাদের সাজেশনস, আপনাদের মতামত আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই মতামত নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। 9903050928 হচ্ছে নাম্বার, এখানে আমাদেরকে জানিয়ে দিতে হবে।

তাকে নিয়ে ছড়িয়ে আছে মজার মজার বেশ কিছু গল্প। এই গানের সময়টা আমরা সেই গল্পগুলো একবার করে চোখ রাখছিলাম। সময়টা তখন 50-এর শুরু, কলকাতার এক বিখ্যাত জলসার আসর। উস্তাদজির গানের পর মঞ্চে উঠবেন লতা মঙ্গেশকর। এই দুই শিল্পীর মাঝখানের সময়টুকু ভরাট করতে গান গাইতে বসবেন এমন কাউকে পাওয়া যাচ্ছে না। বেসিক্যালি ফিলার আর্টিস্ট হিসেবে বা একটা অল্টারনেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে দুজনের মাঝখানে একটু ভরাট করে রাখবেন, তেমন একজন শিল্পীর খোঁজ পড়েছিল। সতীনাথ মুখোপাধ্যায় এগিয়ে এলেন, সদ্য যুবক আহির ভাইয়ের রাগে ধরলেন একটি গান, যে গানটি আমরা একটু পরেই শুনব। আমার কাছে প্লেলিস্টে এর পরের গানটি সেই গান, আমরা সেই গানটি শুনব। গান শেষ হতেই শ্রোতারা ভীষণভাবে উচ্ছ্বসিত, ভীষণ আনন্দিত গানটা শুনে, এনকোর এনকোর। আর তন্ময় সতীনাথ শুনলেন নো মোর নো মোর, বলা হয়েছিল এনকোর, তিনি শুনলেন নো মোর, উঠে পড়তে যাচ্ছিলেন ভুল ভাঙাতে মঞ্চে তখন সঙ্গে সঙ্গে উঠে এলেন লতা মঙ্গেশকর, আর গ্রিন রুমে জড়িয়ে ধরলেন উস্তাদ বারেগুলাম আলী। বলেন, তুমি সতীনাথ নও শিবনাথ, শিবনাথ অর্থাৎ শিব। এই ছিল সতীনাথ মুখোপাধ্যায়। মানুষ হিসেবে, শিল্পী হিসেবে একটু অন্যরকম, খুব মজার মানুষ ছিলেন, ভীষণ রসিক মানুষ ছিলেন, এবং মজার কিছু ঘটনা এমন প্রচুর রয়েছে যেগুলো তার গানের সূত্রে আমরা জানতে পারবো একটু পরে আরও। এই মুহূর্তে যে গানটির কথা আর কি তিনি এখানে বলা হচ্ছে এবং তিনি গেয়েছেন, সেই গানটির এক্ষুনি আমরা চালাবো, রাগ আহের ভাইরো। এবং এই গানটি তিনি সেই মুহূর্তে গেয়েছিলেন লতা মঙ্গেশকর যেই আসরে ছিলেন এবং যেই জলসার আসরে বসেছিলেন উস্তাদ বারে গুলাম আলী খান। আমরা শুনে নিই সেই গানটি এবার, না যেও না চলে যেও না।

পৃথিবীতে প্রয়োজনে প্রিয়জন তো অনেকেই হয়, তবে প্রয়োজন ছাড়া প্রিয়জন সহজে কেউ হতে পারে না, এটি বাস্তব। আমরা রয়েছি মনের মেলডিতে, 100.1 এফএম গোল্ড কলকাতায়, শুনছেন অম্বিকাকে। আমরা 10টা পর্যন্ত থাকব মনের মেলডি জুড়ে। আজ শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, এবং আমরা একটু চোখ রাখছি এই মুহূর্তে 9903055992 এই নম্বরে কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, প্রভাত বীণা বাজাও তুমি মনের অনুরাগে, তোমার কণ্ঠে মন যেন সুরের ভাষায় জাগে, মেঘমল্লার বাজে তাই প্রখর দাবুদাহে, মন তাই ভোরের এই সুরে সুরে গাহে। কে আবার পায়েল, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থেকো, খুব সুন্দর মেসেজটি, ছন্দে ছন্দে লেখা। আমরা পরের মেসেজটি একটু দেখে নেব। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, তিনি লিখছেন, জানি শনিবার আপনি আসবেন, না সব শনিবার নাও থাকতে পারি, এইভাবে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না প্লিজ, কারণ এক এক সময় এক এক রকম টাইম স্লটে আমরা কাজ করে থাকি, সব

হয় যে একই সময়ে আমাদের আসা হয় তা তো নয়, তাই জন্যে কোনো কিছুই আর কি ওই টেকেন ফর গ্রান্টেড করে নিলে মুশকিল। আশা রাখছি আবারও পরের শনিবার হয়তো দেখা হবে। অনেক জলসায় সতীনাথ উৎপলার গান শুনেছি। এই দম্পতি থাকতেন সাউথেন্ড পার্কে দক্ষিণ কলকাতায়, একটা হিলম্যান গাড়ি চালাতেন, পাশে বসে থাকতেন স্ত্রী গায়িকা উৎপলা সেন, ভার্সেটাইল সিঙ্গার ছিলেন, খুব বিনয়ী ছিলেন। বেশ, থ্যাংক ইউ এই খবরটি দেওয়ার জন্য। আলাদা করে নতুনভাবে আর কি আমরা জানতে পারলাম এই ট্রিভিয়াটি, সেটা অবশ্যই মানে আমাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন একটা মাত্রাও যোগ করলো। ধন্যবাদ আপনাকে, আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন আমাদেরকে। আমরা টেক্সট মেসেজে ছিলাম এতক্ষণ, এইবার একটু হোয়াটসঅ্যাপটা চেক করছি। লিখছেন অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, শুভ সকাল, আজ মনের মেলোডি অনুষ্ঠানে স্বর্ণযুগের বাংলা গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের গান ও তাকে কেন্দ্র করে সুন্দর সুন্দর ঘটনা জানতে পেরে ভালো লাগছে। তার সব কালজয়ী গানের মধ্যে উৎপলা সেনের সাথে গাওয়া গানগুলো অমর হয়ে থাকবে। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। মীনা কর্মকার দমদম থেকে বলছেন, শুভ সকাল দিদি, রেডিও শুনতে একটু অসুবিধা হচ্ছে, জানি না কেন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। যাক, এবারে বলি অনবদ্য অনুষ্ঠান হচ্ছে, আর যেই শিল্পীকে নিয়ে আজ অনুষ্ঠান করছেন বলার কিছুই নেই। শিল্পীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা প্রণাম। যে গানটি আপনি প্রথমে শোনালেন আমার বড় প্রিয়, আপনাকে ধন্যবাদ। সেই ছোট্টবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি, গানগুলো শুনছি আজও একইভাবে শুনি, আর যতদিন বেঁচে থাকবো এইভাবেই শুনে যাব। ধন্যবাদ আপনাকে আরও একবার। মীনা কর্মকারকে আমরাও ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা, এইভাবেই সঙ্গে থাকুন। রেডিও ট্রান্সমিশনের শুনতে অসুবিধার কথাই বলে রাখি, যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে রেডিও সেটে শুনতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা নিউজ অন এআইআর অফিসিয়াল যে প্রসার ভারতীর অ্যাপ, সেখানে লাইভ রেডিও অপশনে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চুজ করে কলকাতায় গিয়ে FM রেইনবো, FM গোল্ড, আপনারা যেই দুটো চ্যানেল আমাদের রয়েছে সেখান থেকে FM গোল্ড 100.1 চুজ করে টিউন ইন করতে পারেন। আশা করছি সেক্ষেত্রে সমস্যা হবে না। আসলে যন্ত্রের যন্ত্রণা আমাদের সবাইকে ভোগ করতে হয়, কিছু করার থাকে না। কিছু কিছু সময় কিছু টেকনিক্যাল সমস্যা, কিছু যান্ত্রিক গোলযোগ ত্রুটির কারণে আমরাও ভীষণভাবে মানে আমরা কিছুই করে উঠতে পারি না, ক্ষমা প্রার্থী সেই কারণে। এরপরের মেসেজটি লিখছেন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে, প্রিয় দিদিভাই, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে বোধহয় অনেক কথা লেখা যায়, অসংখ্য অসাধারণ সৃষ্টি করতে পারতেন তিনি। গীতিকার হিসেবে বিশেষ করে প্রেমের গানে ওর মতো রুচিপূর্ণ সূক্ষ্ম হৃদয় দোলানো কথা খুব কম গীতিকারই লিখতে পেরেছেন। আকাশ প্রদীপ জলে কত নিশি গেছে তোমার প্রথম গান, অসংখ্য গান রয়েছে, তবে এই অসাধারণ শিল্পী তার প্রাপ্য মর্যাদা হয়তো পাননি। জানি একদিন আমার জীবন লেখা হয়ে যাবে, যদি গানটি বাজান ভীষণ ভালো লাগবে। তোমার সর্বাঙ্গীন কুশল কামনায় উত্তম দালাল, অনেক ধন্যবাদ, এইভাবেই আশীর্বাদ করবেন আগামী দিনেও। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করছি এই গানটি, যে গানটির কথা আপনি এক্ষুনি বলেছেন, টেলিপ্যাথি বলবো কি না জানি না, তবে এই গানটি আমার প্লেলিস্টে এই মুহূর্তে একদম এই পরের গানটি এটি রয়েছে, ভীষণ পছন্দের গান আমারও। আমি এই কথার শেষে নিশ্চয়ই গানটি একবার বাজিয়ে দেবো আপনাদের সকলের জন্য। ধন্যবাদ আপনাকে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, শ্রদ্ধেয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত জগতের কালজয়ী ব্যক্তিত্ব, আধুনিক বাংলা গান গজলে অনবদ্য সুর করেছেন। তাঁর গাওয়া গান যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি তার সুর করা গান খুব ভালো লাগে, আর আপনার অনুষ্ঠান সবসময় ভালো লাগে, আজও ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে দীপঙ্কর মালকে বলছি, ধন্যবাদ, সঙ্গে থাকুন। রজত বিশ্বাস বানপুর নদিয়া, গুড মর্নিং দিদি, গুড মর্নিং। বাংলা আধুনিক গানের জগতে সতীনাথ মুখোপাধ্যায় এক অন্যতম ব্যক্তিত্ব, তাঁর আবেগ ভরা কণ্ঠ শুনলে আজও শ্রোতাদের মন ভরে ওঠে। বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম প্রতিনিধি হিসেবে সতীনাথ মুখোপাধ্যায় শুধু একজন শিল্পী নন, তিনি এক নস্টালজিয়ার নাম। তাঁর গান শুনলেই যেন পুরনো দিনের আবহ, স্মৃতি, অনুভূতির দরজা খুলে যায়। একেবারেই সেই অনুভূতির দরজা আজও খোলা রয়েছে, সেই স্মৃতির দরজা খোলা রয়েছে। আপনারা সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিন, আমরা সঙ্গে রয়েছি। 100.1 FM গোল্ড টিউন ইন করে রাখুন 10টা পর্যন্ত। আরও একটি মেসেজ রয়েছে, তবে এই মুহূর্তে যেহেতু কথা দিয়েছি আমি, আমার প্লেলিস্টে পরের গানটি হচ্ছে যে গানটি একজন লিসেনার রিকোয়েস্ট করেছেন, কিন্তু প্লেলিস্টে গানটি আগে থেকেই ছিল, সেই গানটি চালিয়ে নিয়ে আপনাদের সকলকে শুনিয়ে তারপর ফিরে যাব আবারও সতীনাথ মুখোপাধ্যায় গান তৈরির কিছু গল্পে। চলে যাচ্ছি
সেই গানে তাহলে

এমন নিখাত ভালোবাসা সত্যিই আজকের দিনে পাওয়া যায় কিনা জানা নেই, তবে এই এত সুন্দর সুর, এত সুন্দর কথার মেলবন্ধনে অনন্য এই গানটি মানুষের মনে রয়ে গেছে এবং আজীবন থাকবে। এই সুর, এই কথা মানুষের মনের অনুভূতির দরজা খুলে দেয়, এটাও সত্যি কথা। আর মনে রয়ে গেছে বলেই হয়তো আবারও আমরা আরও একটা দিন তাকে নিয়ে পরিকল্পনা করেছি, তাকে ঘিরে একটি অনুষ্ঠানের কথা আমরা ভেবেছি। আগামীকাল তার জন্মদিন, সতীনাথ মুখোপাধ্যায়ের কথা আমরা বলছি। তিনি 7ই জুন জন্মগ্রহণ করেছিলেন। জন্মদিনের কথা মাথায় রেখে আজকের মনের মেলোডি জুড়ে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আমরা একটি গল্পে ফিরে যাব, তবে তার আগে যেটা করার ভীষণ ইচ্ছে সেটা হচ্ছে একটি মেসেজ, বিরাট বড় একটি মেসেজ, একটু ছোট্ট করে আমি পড়েই দিচ্ছি। যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। নমস্কার, সহপ্রভাতী শুভেচ্ছা জানাই। বহু প্রতিভার অধিকারী স্বর্ণযুগের কালজয়ী মরমী কণ্ঠ, দরদী শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়, যিনি নজরুলগীতি গজলের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার জন্মদিনে তাকে অন্তরের বিনম্র শ্রদ্ধা প্রণাম। আমার কাছে সতীনাথ মুখোপাধ্যায় মানেই এক চির সবুজ নস্টালজিয়া, যা যুগের পর যুগ পার হলেও তার সুরের মাধুর্য আর রোম্যান্টিক আবেগের কারণে আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। সব গানগুলো বারে বারে শুনতে আমার খুব ইচ্ছে করে। পাষাণের বুকে লিখো না আমার নাম, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, কিংবদন্তী শিল্পীর কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য এফএম গোল্ড সহ আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই। আজ প্রভাত বিনা আপনার অসাধারণ উপস্থাপনা, কবিগুরুর সঙ্গীত, জন্মদিনে বলিউডের ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং অভিনীত চলচ্চিত্রের কথা, ছায়াছবির লতাজির সঙ্গীতগুলো শুনলাম, সুনীল দত্তের কথা শুনলাম, তাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময় আপনি। অনেক ধন্যবাদ আপনাকে, এইভাবেই আশীর্বাদ করবেন সবসময় এবং সঙ্গে থাকবেন অবশ্যই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি মেদিনীপুর থেকে লিখেছিলেন, তাকে ধন্যবাদ। সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে বলছেন, শুধু আমার ফেভারিট ছিলেন এমনটা নয়, সতীনাথবাবু আমার দিদিমারও ভীষণ পছন্দের ছিলেন, ভারী সুন্দর চলছে অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে লিখেছেন আমাদেরকে। আমরা এর পরের মেসেজটি একটু দেখে নিই। গুড মর্নিং অম্বিকা, রায়পুর ছত্তিশগড় থেকে ডক্টর উৎপল মুখার্জি লিখছি, মেলোডিয়াস মনের মেলোডি অনুষ্ঠান কান পেতে শুনছি আর ব্রেকফাস্ট করছি। ও, শিগগিরই আবার পুনে ফিরে যাব এবং মনের মেলোডির সঙ্গে থাকবে। আজ প্রভাত বিনা অনুষ্ঠান শুনে সুনীল দত্তের সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনুষ্ঠান খুব ভালো লেগেছে। বিষয়টি খুব মজার যে সতীনাথ মুখার্জিকে তার কালকের জন্মদিনের জন্য আগাম শ্রদ্ধা জানাই। তিনি গানে গানে চিরদিন আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন অম্বিকা। দিদিভাইয়ের সাজানো গান শুনে মন ভালো হয়ে যাচ্ছে, ভালো থেকো অম্বিকা। থ্যাংক ইউ ভেরি মাচ উৎপল মুখার্জিকে বলছি। এইভাবে সঙ্গে থাকুন, আপনি যেখানেই থাকুন ছত্তিশগড় পুনে অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখবেন, এটুকুই আমরা চাই। বেশ অনেকগুলো মেসেজ জমা পড়েছে, তবে আমি একটু এবার গল্পে ফিরে যাই, আরও কিছু মেসেজ জমা থাকুক, তারপর একসঙ্গে আবার দেখব। রান্না করতে ভালোবাসতেন সতীনাথ মুখোপাধ্যায়, এটা অনেকেই জানেন। উনি যে জমিয়ে বাজারও করতে পছন্দ করতেন সেটা হয়তো অনেকেই জানেন না। আবার আরও একটা মজার বিষয় হয়েছে, এটা দেখাই যায় যে যারা খেতে ভালোবাসেন তারা অনেক সময় খাওয়াতেও ভীষণ ভালোবাসেন এবং আদর আবদার পরিপূর্ণ করা, অন্য মানুষের আত্মীয় স্বজনের রান্না করে খাওয়ানো, একটু আদর যত্ন করা, একটু আপ্যায়ন করা, এগুলো অনেকের মধ্যে থাকে। অনেক শিল্পীদের কথা আমরা অনেক সময় শুনেছি, বলেছি, আলোচনা করেছি যে তারা খেতে যেমন ভালোবাসেন তেমন খাওয়াতেও ভালোবাসেন, আন্তরিকতার কোনো ত্রুটি কোনোদিনও রাখেন না। যখন বাড়িতে বা অন্য ক্ষেত্রে অন্য কোথাও কোনো আত্মীয় স্বজন বা বন্ধু সমাগম হয়। নিউ মার্কেটে সতীনাথ মুখোপাধ্যায়ের একজন বাধা মুরগিওয়ালা ছিলেন, যার নাম ছিল আলাউদ্দিন। তিনি ছিলেন একজন উর্দুভাষী, আর সতীনাথ মুখোপাধ্যায় নিজেও ভীষণ সুন্দর উর্দু ভাষা বলতে পারতেন, লিখতে পারতেন। যেহেতু নিজে উর্দু লিখতে পারতেন এবং কথা বলতে পারতেন, আর ওদিকে আলাউদ্দিন ভীষণ উর্দুতে চোস্ত ছিলেন স্বাভাবিকভাবেই, আলাউদ্দিন ধরে নিয়েছিলেন যে তার খদ্দের বাউটি অর্থাৎ সতীনাথ মুখোপাধ্যায় বোধহয় মুসলিম। তার খটকা লাগতো অন্য জায়গায়। একদিন আর থাকতে না পেরে ভীষণ কনফিউজড হয়ে, ভীষণ পাজলড হয়ে বলেই ফেললেন, আপ মুসলমান হোকে ধোতি কিউ পেহেনতে হ্যায়,
শেষে গলার উপবীত দেখিয়ে তাকে বোঝানো গিয়েছিল যে না বাবা, আমি মুসলিম নই, আমি হিন্দু ব্রাহ্মণ। তাকে দেখে বোঝাই যেত না এত সুন্দর তিনি উর্দু বলতে পারতেন, এবং সেই উর্দু এত ভালো জানতেন যে পরে গজলটাও এত ভালো গেয়েছেন। আমরা শুনেছি তার অনেকগুলো গজল, 47 আগে লাহোর করাচিতে দেখা গেছে গজল গিয়ে বেড়াতেন, এবং গোলাম মোস্তাফা নামে অনেকটা সেই কাশেম মল্লিক যেমন ভক্তিগীতি গাইতে গিয়ে কে মল্লিক হয়ে গেছিলেন ঠিক তেমন আর কি। এরকম প্রচুর ঘটনা রীতিমতো আর কি সুর ভাজার মতো করে গল্প তৈরি হতে হতে ভেজে গেছে আর কি। এরকম একদিন এমনও হয়েছিল যে তিনি বেখেয়ালে নিয়ম ভেঙে থানাতেও গেছেন, সেই গল্পটা পরে আসছি। তবে এই যে খেতে ভালোবাসতেন এবং খাওয়াতে ভালোবাসতেন এবং বাজার করতে ভালোবাসতেন এবং তারপর তাকে একটা অন্য ধর্মের মানুষ হিসেবে ভুল করে ফেলেছিলেন একজন, সেই কথাটা শুনিয়ে দিলাম, একটু পরে অন্য গল্প নিয়ে আসছি। তবে তার আগে আরও একটা খুব প্রিয় গান, সেই গানটি শুনিয়ে তারপর আসছি ফেরত। যে গানটি শোনাবো সেই গানটি নজরুল গীতি, দেখা যাক আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন আমাদেরকে 9903059922 তে কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান, অম্বিকাকে কেমন লাগছে, এবং এই অনুষ্ঠানের পরিকল্পনা, এই ভাবনা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটাও জানিয়ে দেবেন। এই মুহূর্তে যে গানটি রয়েছে, পরপর দু তিনটে গান রয়েছে, তার মধ্যে আমরা নজরুলগীতির কথা যেহেতু বলছি সেই জন্যে আমরা এই গানটি আগেও একবার শুনেছি অন্য একজন শিল্পীর গলায়, মান্নাতে গিয়েছেন আর কি দেবদাস ছবিতে, কিন্তু এই গানটি অন্য একটা ভার্সন, নজরুলের গান কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় গাইছেন।

লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখছেন আমাদের, সতীনাথ মুখোপাধ্যায় নিজের ঢাক নিজে বাজাতে পারতেন না, তাই হয়তো উনি তার প্রতিভার মর্যাদা পাননি। হোমওয়ার্ক খুব ভালো হয়েছে অম্বিকা? আচ্ছা হ্যাঁ, এটা ঠিক যে অনেক শিল্পীরাই হয়তো আজকাল ঢাক ঢোল পিটিয়ে নিজেদের প্রচার প্রসার করতে পারেন বলে হয়তো সেই মর্যাদাটাও তারা পাচ্ছেন। আগেকার দিনে অনেকেই এমন ছিল যারা হয়তো নিজেদের ঢাক ঢোল সেভাবে পেটাননি, তারপরও প্রতিভা অনেক সময় ধরা পড়েছে, অনেক সময় ধরা পড়েনি। ধন্যবাদ, আপনাকে সঙ্গে থাকুন। আর এমন কিছু বিষয় নিয়ে অনুষ্ঠান আমরা সবসময় ভাবনা ভেবে রাখি এবং সাজাই, সেখানে একটু রিসার্চ অবশ্যই লাগে। তার কারণ আমরা যাদের নিয়ে কথা বলছি তারা প্রত্যেকেই ভীষণ পরিচিত এবং জনপ্রিয় বটে, স্বনামধন্য অন্য দিক থেকে। সেক্ষেত্রে রিসার্চ অবশ্যই ইম্পর্ট্যান্ট বলে আমাদের সকলের মনে হয়। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে লিখছেন পূর্ণা ঘোষ, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল। এই অসাধারণ কণ্ঠ নিয়ে তুমি চিরকাল আমাদের অন্তরে প্রতিষ্ঠিত থাকো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়কে আগাম জন্মদিনের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। তিনি চিরকাল আমাদের অন্তরে প্রতিষ্ঠিত থাকবেন। তোমার থেকে অনেক অজানা তথ্য শিল্পীর বিষয়ে জানতে পারছি, খুব সুন্দর গানগুলি শুনছি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ পূর্ণা ঘোষকে বলছি। এভাবেই সঙ্গে থাকুন, মনের মেলোডিকে সঙ্গে রাখুন এবং 100.1 FM গোল্ড কিন্তু শুনতে থাকবেন। সুপ্রভাত অম্বিকা, আমি অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে লিখছেন উনি। আজ প্রথমেই শ্রী সতীনাথ মুখোপাধ্যায়কে আমার প্রণাম জানাই। আমার বরদা ওর খুব কাছের মানুষ ছিলেন এবং ওর কাছে অনেক গানের তালিম নিয়েছেন। বা বেশ, এটা শুনে ভীষণ ভালো লাগছে। বরদার কাছে ওর সম্বন্ধে অনেক কথা শুনেছি, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি একটু

কথা বলি, আপনার পরিচালনার মধ্যে এক অদ্ভুত গভীরতা আছে, আর বলার মতো ভাষা নেই, কারণ বাংলায় আমার দক্ষতা নেই। ভালো থাকবেন। এখানে আমার থেকেও বেশি সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে আপনারা যেটা বলবেন সেটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেভাবেই বলি না কেন। অবশ্যই আমি আছি, আমি যোগসূত্র হয়তো সেখানে স্থাপন করার চেষ্টা করছি গানের মাধ্যমে, কথা এবং সব কিছুর মাধ্যমে, কিন্তু এখানে আমরা শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়েই মেজরলি কথা বলছি। অবশ্যই আপনার এই প্রতিক্রিয়া জানতে পেরে ভীষণ খুশি হলাম আমি, অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম নেবেন। আমরা পরের মেসেজ দিতে যাচ্ছি। সীমা দাস লিখছেন, শুভ সকাল অম্বিকা, সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সঙ্গীতের সুবর্ণ যুগের এক উজ্জ্বল নক্ষত্র। উচ্চাঙ্গ সঙ্গীতের নিখুঁত তালিমকে বাংলা গানের সাবলীল আবেগের সাথে মিশিয়ে তিনি যেই সুরের জগৎ তৈরি করেছিলেন তা আজও অমূল্য। আধুনিক বাংলা গানের ধারায় ও সুরের মায়াজালে তাঁর অবদান চিরকাল অমর হয়ে থাকবেন। কথায় গানে প্রভাত বিনা অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে, আর সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডি। থ্যাংক ইউ। আরও বেশ কিছু মেসেজ দেখতে পাচ্ছি। সুপ্রভাত মনের মেলোডি, সেই সাথে অম্বিকাকেও জানাই সুন্দর সকালের শুভেচ্ছা। খুব সুন্দর মনোমুগ্ধ একটি অনুষ্ঠান শুনছি। গুণীজন গুণীশিল্পী অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায়। কাজী সাহেবের একটি গান শুনতে অনুরোধ জানাই, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। একদম, এই গানটি অলরেডি আমাদের প্লেলিস্টে রয়েছে, একটু পরেই শুনতে পাবেন। আরেকটি গান দম্পতি শিল্পীর কণ্ঠে, এই পারে তুমি আর ওই পারে আমি, এই গানটিও রয়েছে। বাহ, আমাদের পছন্দগুলো ভীষণ মিলে মিলে গেছে। যে কোনো একটি গান হলেই হবে। ধন্যবাদ। গুণনগর থেকে মানসী বৈদ্য বললাম, শিল্পীকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। বেশ, অনেক ধন্যবাদ মানসী বৈদ্যকে, প্রথমবার আপনার মেসেজ পড়ছি আজ। চলে যাই তাহলে পরের গানটিতে, তারপর এসে আরও একটি গল্পের কথা বলবো, ওই ট্রাফিক সিগনালে আটকে পড়া এবং তারপর অন্য রকম একটা পুলিশের ঝামেলায় আটকে পড়া, একটা এরকম ধরনের ইঙ্গিত দিয়ে রেখেছিলাম যেটি হয়েছে, যে ঘটনাটি ঘটেছে সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা বরং একটা গান শুনে নিই। অনেকগুলো গান প্লেলিস্টে রয়েছে, কোনটা ছেড়ে কোনটা। আচ্ছা বেশ, আমরা বরং এই গানটা একটু শুনি এখন। পাষাণের বুক যদি এই গানটি অলরেডি একজন বলেছেন, এই গানটিও রয়েছে লিস্টে। নজরুলগীতি বেশ কিছু রয়েছে লিস্টে। আচ্ছা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এই গানটি এক্ষুনি আমরা কথা বলতে বলতে বেরিয়ে এলো, একজন লিখেছেন যে তার পছন্দের গান। আমারও এই গানটি প্লেলিস্টে অলরেডি ছিল, এই গানটি আমরা শুনছি এখন।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
3: ফিরে এলাম গানের ওপারে, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। আজ মনের মেলোডি 6 জুনের এপিসোড, আগামীকাল যার জন্মদিন, সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিনের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান জুড়ে আমরা রেখেছি যাকে, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। অবশ্যই একাধারে নজরুলগীতি, অন্যদিকে আধুনিক গান, অন্যান্য দিকে রাগাশ্রয়ী গান রয়েছে, আরও বিভিন্ন রকমের সুর এবং গানে মুগ্ধ করেছেন যিনি আমাদেরকে। তার গল্পে আসি আবারও। একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে তিনি নতুন গানের সুর ভাজছেন, এবং সেই ভাজতে ভাজতে গানের সুর বেখেয়ালে তিনি নিয়মও ভেঙে ফেললেন, এবং সেই নিয়ম ভাঙার কারণে তাকে থানাতেও যেতে হয়েছিল। তিনি আসলে যেটি করেছিলেন, ভুল পার্কিং করে ফেলেছিলেন, এবং ট্রাফিক পুলিশ সোজা পার্ক স্ট্রিট থানায় ধরে নিয়ে যান তাকে। তাতেও তার হুঁশ নেই, থানার চেয়ারে বসে বসে তিনি সুর লাগাচ্ছেন। গলা শুনে ওসি ছুটে এসে দেখেন, কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়। তখন সেই ট্রাফিক পুলিশেরই সাজা হয় আর কি। এমনও হয়ে থাকে যেখানে পুলিশ সাজা দিচ্ছে অন্যকে, এবং এখানে পুলিশের নিজের সাজা হচ্ছে, এমন একজন শিল্পীকে চিনতে না পারার সাজা হয়তো। আমরা মেসেজের দিকে একটু চোখ রাখতেই দেখছি গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুল তলা থেকে লিখছেন, সুপ্রভাত অম্বিকা। সুপ্রভাত আপনাকেও। পরম শ্রদ্ধেয় শিল্পী সতীনাথবাবুকে প্রণাম জানিয়ে বলি যে একবার তিনি একটি গান লেখার সময়, সেটি ছিল সোনার হাতে সোনার কাঁকন, কে কার অহংকার, তখন বিশিষ্ট গায়িকা বলেছিলেন এটিকে লেখা হোক সোনার হাতে সোনার কাঁকন, কী কার অলঙ্কার। এবং পরে সেটি ঠিক হয়। আরও একটি ঘটনা বলি, একবার এক বিশিষ্ট সুরকারের বাড়ির বারান্দায় সতীনাথবাবু যখন দাঁড়িয়েছেন, তখন লক্ষ্য করছিলেন বাগানের অনেক ফুলের মধ্যে একটি চন্দ্রমল্লিকা ফুটে আছে। পকেট থেকে দেশলাইয়ের বাক্স বার করে তিনি শুধু লিখে ফেললেন, ও আমার চন্দ্রমল্লিকা। আচ্ছা, এই গল্পটি জানা ছিল না, বা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে খুব ছোট্ট একটি মেসেজ, সুপ্রভাত অম্বিকা, দারুণ লাগছে শুনতে অনুষ্ঠান, শুনছি শিল্পীকে প্রণাম জানাই, সতীনাথ মুখোপাধ্যায়কে অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, ধন্যবাদ আপনাকেও। অনেকেই গানের রিকোয়েস্ট করছেন, না আমরা কিন্তু গানের রিকোয়েস্ট সে অর্থে নিই না, অনেক সময় অনেক গান মিলে যায় আমাদের প্লেলিস্টের সঙ্গে, যদি আপনাদের গানের অনুরোধটা মিলে যায় তখন হয়তো সে গান বাজানো হয়, আদারওয়াইজ আমরা কিন্তু কখনোই গানের রিকোয়েস্ট আলাদা করে নিই না। মনিকা মাইতি নামখানা থেকে লিখছেন, গুড মর্নিং দিদি। গুড মর্নিং। যে মানুষটাকে নিয়ে আজ কথা বলছো তাকে আমাদের জেনারেশন কেউ দেখেনি, কিন্তু আধুনিক গান বললে সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন্দেব বর্মন, লতা মঙ্গেশকর এসেই যায়। আরও কত মানুষ আছে তাদের নাম হয়তো আমরা জানি না, কিন্তু গান খুব প্রিয় আমাদের কাছে। মনিকাকে একটাই কথা বলবো, আমরা অনেকেই এই জেনারেশনের মানুষ, জেন জি অ্যান্ড দ্য প্রিভিয়াস ওয়ান মিলেনিয়ালস, কিন্তু আমাদের না সকলের এই বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত যে এমন কিছু শিল্পীদের সাহচর্য আমরা পেয়েছি, গোটা কলকাতা শহর, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আমরা জন্মেছি, সার্থক জন্ম আমাদের এই দেশে, যে এমন কিছু সংস্কৃতির দিক থেকে আমরা এমন কিছু মানুষের সাহচর্যে সংস্পর্শে আসতে পেরেছি, এমন কিছু উপহার তারা আমাদের দিয়ে গেছেন, আমাদের অবশ্যই প্রাউড ফিল করা উচিত, আমাদের গর্ববোধ করা উচিত, আমাদের ভীষণভাবে তাদেরকে মনে রাখা উচিত, তাদের সৃষ্টিকর্মের কথা ভেবে তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত। এটা জেনারেশনের কথা না, কিছু কিছু গান, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু অনুভূতি, কিছু কিছু সৃষ্টি এমন হয়ে থাকে সেগুলো কিন্তু জেনারেশনস, কেন যুগের পর যুগ, জেনারেশন, সময় সব কিছুকে ফেলে দৌড়য়। এবং তাকেই হয়তো আমরা আধুনিক বলি, যে কোনো একটা পার্টিকুলার জেনারেশনে সে হয়তো আটকে নেই। রবীন্দ্রনাথ তেমন একটি মানুষ ছিলেন, এমন একজন শিল্পী ছিলেন যিনি সর্বজনীন আমরা বলেই থাকি, কোনো যুগে ধরা যায় না তাকে। আসলে ওমনি প্রেজেন্স যেমন বলি আমরা, তেমন এমন কিছু শিল্পী, এমন কিছু মানুষ, তাদের সৃষ্টির হাত ধরে আমরা বহু যুগ পথ হাঁটব। জেনারেশনের কথা এখানে আসেই না কোনো, আমাদের সকলকে জানতে হবে। আমরা যেমন এই প্রজন্মের মানুষরা একটু ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করব, আগামী প্রজন্মকেও হতে হবে, এটা ঠিক। তা না হলে আমরা অনেক কিছু অমূল্য রতন হারিয়ে ফেলছি এবং ফেলবো যদি সেইগুলোকে যত্ন করে লালন পালন না করতে পারি। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, সুরের এই ঝর্ণা ধারায় হৃদয় ছুঁয়ে যায়, কথা সুরে মিলে মিশে এফএম গোল্ডের সাথে যায় ভেসে, মনের মেলোডি অনুষ্ঠান অম্বিকাদের উপস্থাপন, শুনতে পাচ্ছি হৃদয় ছোঁয়া গান। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তো সুন্দর মেসেজটি। আমরা এতক্ষণ হোয়াটসঅ্যাপে ছিলাম, একটু টেক্সট মেসেজ দেখে নিচ্ছি। শিপ্রা কারার মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে বলছেন, রেডিওতে আমার একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। এবার জানাই শিল্পীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই সব নানান শিল্পীরা আমাদের কাছে যুগে যুগে অমর হয়ে থাকবেন, আমাদের সব প্রজন্মের কাছে, একদম ঠিক। সূর্য চন্দ্রর পাশাপাশি থেকে যাবেন এই সৃষ্টি চিরকাল, কোনো বলার ভাষা নেই। আমার এফ এম গোল্ড আজ আমাদের অক্সিজেন, আর তার সাথে এফ এম গোল্ডের সমস্ত আরজিরা আমাদের বন্ধু, তুমি আমার ভালোবাসা নিও, মন কারা গান শোনানোর জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ শিপ্রা, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই, সঙ্গে থাকো। আমি যে বললাম যন্ত্রের যন্ত্রণার কীভাবে নিরাময় হতে পারে জানি না, সঙ্গে থাকো, ওই অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে যদি একটু কম হয় দেখে নাও। আমরা চলে যাই এর পরের গানটিতে। গানটিতে যাওয়ার আগে আরও একটি গল্প আছে, সেটা বলে গানটি বাজাবো। গল্পটি হচ্ছে এমন যে সেই সময়টা আসলে চল্লিশের দশক এবং হুগলি মহসেন কলেজে ফুটবল চলছে, ফুটবল ম্যাচ চলছে। সেই ম্যাচ হতে হতে হঠাৎ করে গোলকিপিং করছিলেন একজন ছেলে। সেই ছেলেটি সে মাঝে মাঝেই গুনগুন করে গান গায়, কি অদ্ভুত। দর্শক হিসেবে তখন উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, তার কানে গেল সেই গান যে তিনি খেলতে খেলতে গান গাইছেন, কি ব্যাপার, গোলকিপিং করতে করতে গুনগুন গুনগুন করে গান গাইছে। খেলা শেষে ছেলেটিকে তিনি করলেন হঠাৎ করে একটা সামনের মতো ডেকে পাঠালেন, ডাকলেন, তিনিও সামনে গেলেন, তারপর তাকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো গান শেখার পরামর্শও দিলেন। আমরা যার কথা বলছি অবশ্যই একাধারে, একদিকে রয়েছে সতীনাথ মুখোপাধ্যায়, অন্যদিকে যার কথা আমরা বলছি যিনি গোলকিপারটি ছিলেন তিনি হচ্ছেন শ্যামল মিত্র। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এবং চরমতম সত্যি যে শ্যামল মিত্র কিন্তু গোলকিপিং করে এমন, মানে গোলকিপিং করে যতটা মুগ্ধ করতে পেরেছিলেন তার থেকে বেশি গুনগুনের গান, গানের সুরে সুরে মূর্ছনায় আসলে ভেসে উঠেছিল সতীনাথ মুখোপাধ্যায়ের কানে কানে। সেটা যখন তিনি শুনতে পেলেন, সেটুকু শুনেই তিনি ডিসাইড করেছিলেন যে শ্যামল মিত্র আসলে গায়ক হতেও পারেন, এতটাই প্রতিভা তার ছিল। আমরা এই মুহূর্তে যে গানটি রেখেছি সেই গানটি শ্যামল মিত্রর কণ্ঠে, কিন্তু গানের সুর দিয়েছেন অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায়, লিরিক্স হচ্ছে পবিত্র মিত্রর। আমরা একটি চট করে গানটা শুনে তারপর ফিরে আসছি আবারও।

শুনছি শ্যামল মিত্রের কণ্ঠে আমরা যে গানটি শুনছিলাম, সেই গানটি অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, যার জন্মদিন আজকে আমরা পালন করছি। এই মুহূর্তে মেসেজ রয়েছে অমিতাভ হোর আবারও আরও একটি গল্প নিয়ে বলছেন গল্ফ গার্ডেন থেকে, যে বরদাদের কোনো একটা কারণে, মানে উনি অলরেডি দুখানা গল্প আমাদের বলেছেন, দুটি ঘটনার কথা বলেছেন যেখানে বরদার খুব কাছের মানুষ ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এটি আরেকটি গল্প যেখানে উনি বলছেন যে একবার আমার বরদাদের কোনো একটি কারণে পুলিশ তাড়া করেছিলেন, আমার বরদারা দৌড়ে সতীনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন, শিল্পী তখন গান শেখাচ্ছিলেন, আর উনি তখন পুলিশকে গিয়ে বলে দেন যে না না না না, উনি আমার ছাত্র, ব্যাস সেই যাত্রায় তখন বরদাও রক্ষা পায়। থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, এই ঘটনা বা এই অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য। আমরা এর পরের মেসেজটি একটু দেখে নিই। ঐশী সরকার চিনার পার্ক থেকে বলছেন, সতীনাথ আড়ম্বরহীন পোশাক পরতেন, শুনেছি সবসময় সাদা শার্ট আর ধুতি পরে স্টেজে উঠতেন। আচ্ছা, হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, আজ প্রভাত বিনায় অনেক নতুন কথা জানতে পারলাম, খুব ভালো লাগলো। এই শিল্পীরা আমাদের একদম নিজের জন, তাই তারা পৃথিবীতে না থাকলে আমাদের মন মন্দিরে চিরকাল থাকবে। একদমই তাই, অনেক ধন্যবাদ আপনাকেও। স্টুডিও ক্লকে 9:43 হয়ে 34 সেকেন্ড হয়ে গেছে এবং এই মুহূর্তে আরও কত কথা বাকি রয়ে গেছে সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে বলা হয়নি। যা প্রথম জীবনের কথায় যদি আসি, সেখানে আমরা বলেছিলাম যে ধ্রুপদ ধামার চপ্পা শিখতেন, তার ঠাকুরদা ভালো বেহালা বাজাতেন, বাবা গান গাইতেন এবং সতীনাথ মুখোপাধ্যায় চিন্ময় লাহিড়ীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও করেছেন, সঙ্গীত চর্চা চালু রেখেছিলেন। আমরা ব্যক্তিগত জীবনের কথায় যখন এসেছি, তখন উৎপলা সেনের কথা এসেছে এবং তেমন বেশ কিছু গানও রয়েছে যেগুলো আসলে উৎপলা সেনের সঙ্গে যৌথভাবে গাওয়া। আমরা তারই মধ্যে থেকে একটা দুটো একটু এক্ষুনি বার করার চেষ্টা, আচ্ছা পেয়ে গেছি অলরেডি, এই গানটি একটু শুনে নিই। উৎপলা সেনের সঙ্গে যৌথভাবে গেয়েছেন, দ্বৈত কণ্ঠে রয়েছে এই গানটি আপনাদের জন্য।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: সতীনাথ মুখোপাধ্যায় এই নামটি বলা মাত্রই যে ছবিটি মনের মধ্যে চলে আসে, খালি মনে পড়ে যায় একজন নিপাট ভদ্রলোক। গানের কথা অবশ্যই যেমন মাথায় আসে, এটিও অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে রেডিওর অডিশনে 10 বার ফেল করে তারপর 11 বারের বার গিয়ে পাশ করেছিলেন। কারণ কি? তার গলা নাকি স্যুট করে না মাইক্রোফোনে। এটি 1948 খবর। 11 বারের বার গিয়ে তিনি পাশ করলেন ফাইনালি রেডিওর অডিশন। এবং তারপর আমরা তো 43 থেকে প্রথম রেকর্ড পেয়ে গিয়েছিলাম, 52 সালে দ্বিতীয় রেকর্ডের পর বোধ হয় আবারও একটু সব কিছু বদলে গেল। পাষাণের বুকে লিখনা আমার নামে, আর এই জীবনে যেন আর কিছু ভালো লাগে না, এই গান দুটোর পর আরও সিন চেঞ্জ হয়ে গেল, সব কিছু সিচুয়েশন ইম্প্রুভ করলো। কিভাবে আসলে ইতিহাস হয় কত কিছু, যেখানে মনে হয় যে কিছুই হওয়ার নেই, একদম মানে ফেইলিয়র আমাদের চোখের সামনে, আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে আমাদের কোথাও গিয়ে সেই ব্যর্থতা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা কিছু পারবো না করতে। সেখানে অপেক্ষা, ধৈর্য এবং আশা, একটুখানি আশা রাখলেই হয়তো সেটা অনেকটা পার করে দিতে পারি আমরা। তেমনটাই হয়তো হয়েছিল, 10টি বারের

ওই রিজেকশন খাওয়ার পরও, রিজেকশন পাওয়ার পরও যেটি হয়েছিল, ভীষণভাবে ভয় মানুষ পেয়ে যায় এবং হতাশ হয়ে যায়, হতাশা মানুষকে গ্রাস করে। কিন্তু কোথাও গিয়ে তিনি কিন্তু 10 বারের পর 11 বার চেষ্টা করে ফাইনালি সাকসেসফুল হলেন। সতীনাথ মুখোপাধ্যায়কে মোহাম্মদ রফি বলেছিলেন, আপনি বম্বে চলে আসুন, এখানে কি করছেন? আর ভাগ্যে সতীনাথ মুখোপাধ্যায় যাননি, সুধীন দাশগুপ্তকে গীতা দত্ত বম্বে নিয়ে গেছিলেন, তিনিও গেছিলেন কিন্তু উনি কিন্তু যাননি। যারা বড় কণ্ঠশিল্পী, বড় মাপের সুরকার, তারা অনেকেই বম্বে ইন্ডাস্ট্রি গিয়ে এক্সপ্লোর করতে চান, অনেকেই থেকে যান নিজের মাটির টানে, ঘরের টানে। আমরা হেমন্ত মুখোপাধ্যায়কেও শুনেছি সতীনাথ মুখোপাধ্যায়কে দিয়ে দুটো আধুনিক গান গাইয়েছেন, আর কত রহিব শুধু পথ চেয়ে, তোমার আমার কারো মুখে কথা নেই। এই গানগুলো সমস্ত এখন আজকে স্মৃতিচারণা করতে বসে মনে পড়ে যাচ্ছে, রম্যগীতির কথাও বারবার মনে আসছে। এরকম প্রচুর গান রয়েছে বাংলা আধুনিক গানের ব্যাকবোন বলতে, শুধুমাত্র আমরা শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় যেমন ভাবি না, আমরা সতীনাথ মুখোপাধ্যায়কে অবশ্যই সেখানে মনে করে নিই, শ্যামল মিত্রর পাশাপাশি এবং অন্যান্য অনেক শিল্পীর পাশাপাশি। আমরা একটু চলে যাই সেই গানটিতে, যেই গানটির কথা বারবার আলোচনা ক্ষেত্রে উঠে এসছে, আলোচনার মাধ্যমে আমরা বারবার বলেছি কিন্তু সেই গান শোনানো এখনও হয়নি, সেই গানটি এবার শুনব, পাষাণের বুকে লিখো না।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমরা ফিরে এলাম সেই অনবদ্য গানটি শুনে। পাষাণের বুকে লিখোনা, শিল্পী সত্যনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম। আগামীকাল তার জন্মদিন উপলক্ষে আজকের মনের মেলোডি জুড়ে ছিলেন শিল্পী সত্যনাথ মুখোপাধ্যায়। তবে আরও একটি গান শোনাবো, ছোট্ট করে একটি গল্প শোনাবো। তার আগে একটা ছোট্ট করে ওয়েদার ওয়ার্নিং রয়েছে, আবহাওয়া দপ্তরের একটি রিপোর্ট রয়েছে, সেটা একটু বলে দিই। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকলে ভীষণভাবে সাবধানে থাকবেন। যারা আমাদেরকে ওই জেলাগুলি থেকে শুনছেন তাদের সকলকে বলি সাবধানতা অবলম্বন করে চলবেন। ওয়েদার রিপোর্টের পর আবারও ফিরে আসি। আমরা একটা ছোট গল্প দিয়ে শেষ করব। খুব বেশি যে উৎপলা সেনের সঙ্গে সতীনাথ মুখোপাধ্যায়ের গান পাওয়া যায় তা নয়, কিন্তু অনেকেই আবদার করেছিলেন যে এমনটা যদি সম্ভব হতো যেখানে উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায় একসঙ্গে প্রচুর ডুয়েট করছেন। সেটা সম্ভব হয়তো হয়নি, কিন্তু একটা গানের ক্ষেত্রে এই গল্পটা আছে যে সতীনাথ মুখোপাধ্যায় বলেছেন যে সমস্ত গান তো গল্প অনুযায়ী করেছি, সেখানে আমার আর উৎপলার ডুয়েট কী করে হবে। আর কথা যখন শেষ করতে না করতেই সতীনাথ মুখোপাধ্যায় অজয় বিশ্বাস তখন বলে উঠেছিলেন, আপনি চিন্তা করবেন না সতীনাথদা, আপনি শুধু গান রেডি করুন, আমি ছায়াছবিতে সিকোয়েন্স তৈরি করে দেবো, ব্যাস। এইভাবেই তো সৃষ্টি হয়েছিল গীতিকার শ্যামল গুপ্তর কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে উৎপলা সতীনাথ, এই জুটির কণ্ঠের জাদুতে ভাগ্যের চাকাটা তো ঘুরছে। আর সেই ছবিতে সুলতা চৌধুরী আর সমর কুমারের সেইটি ডান্স ছিল যেটাতে ব্যবহার করেছিল এই গানটি, এবং সেই গান ভীষণভাবে সুপারহিট হয়। আবদার রাখাও হলো, গানের ডুয়েটও পাওয়া গেল। আমরা একদম শেষ করব একটি অন্য গান দিয়ে, সেটা অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায়েরই গান। আমরা অনেকের কণ্ঠে শুনেছি কিন্তু এই গানটি তার গলায় সবথেকে বেশি আমার পছন্দ। সুধীন দাশগুপ্তর কথা সুরে তিনি গিয়েছিলেন এই গানটি। এটা শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি আপনাদের সকলকে। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন 100.1 FM গোল্ড কলকাতাকে এবং 9903059992 এই নাম্বারটা মনে রাখবেন।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার বল।

की अब के जो आवाज लगाई चोटी कर दूंगा।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টকস হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
1: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে।

0: এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
1: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
2: মাননীয় প্রধানমন্ত্রী জি কা জেসা বঙ্গাল কে প্রতি জিতনি সদ্ভাবনা হো সদ্ভাবনা সিধা সাধা ট্রান্সলেট হতি কিস তরে সে মোদি জি নে রেলওয়ে কে লিয়ে ফান্ডস দিয়ে। ইউপিএ সরকার জিসমে পূর্বতন মুখ্যমন্ত্রী মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে, আজ মোদি জি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে।
1: এছাড়া দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথা উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্ন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহুদেশী অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারী এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্পত্তির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নির পথ আরও সুগম হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচা অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ার এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6 জুন। সিবিএসই সমস্ত যোগ্য পড়ুয়াকে বর্ধিত এই সময়সীমার বিষয়টি মাথায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টকস হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই সেনাবাহিনী পর্যায়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশ মন্ত্রী টোন কাজজেটকে অভিনন্দন জানিয়েছেন, একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জানেজ জাসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেজ জানসাকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক

আরও উন্নত করতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক

ভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বাল্টিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাঞ্জাবের ফিরোজপুর ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করে তরুণ শিবাজী ছত্রপতি হয়ে উঠেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছত্রপতি শিবাজী মহারাজের জীবন দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের ভাবধারায় অনুপ্রাণিত করে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ায়নাড়, কান্নুর এবং কাসারগড় জেলাগুলো লাল সতর্কতা জারি করা হয়েছে। মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ায়নাড় জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30। এর আগে সেমিফাইনালে ভারত ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খবর শেষ হলো, পরের খবর 1:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
4: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
5: जिंदगी परीक्षा के लिए नहीं है।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে তোমায় গান শোনাবো, এবং গান শোনাতে কারা কারা এসেছি, আমি কৃষ্ণা
2: আর আমি সুদীপ্ত, সুদীপ্ত রায়।
1: আমরা দুজনে মিলে আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান শোনানোর চেষ্টা করছি। প্রথম যে অনুরোধ আমাদের হাতে, শিল্পী শ্যামল মিত্র, বাসুদেব বসাক, কল্পনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে এই অনুরোধ জানিয়েছে।
2: বেশ, শুনে নিই আমরা গানটা।
1: এই গানটা শোনানোর আগে একটুখানি বলে দিই যে 1958 সালের গান, ভানু পেলো লটারি ছবি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষের সৃষ্টি,
2: চমৎকার,
1: শিল্পী শ্যামল মিত্র।

0: আমরা পরবর্তী গানে যাই।
1: তার আগে আমরা শ্যামল মিত্রের কণ্ঠে বিখ্যাত বিখ্যাত গানটি শুনে নিলাম, এবার চলে যাব পরবর্তী অনুরোধে। আমাদের অনুরোধ করেছেন চাঁদু দাস, তিনি গড়চুমুক 58 গেট হাওড়া থেকে অনুরোধ করছেন। তিনি আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনতে চাইছেন, আঁধারে যদি হারিয়ে যাব। শুনে নেব গানটা।

0: অনন্যা ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গানটা শুনে নিচ্ছিলাম আমরা। এরপরে যে অনুরোধ সুদীপ্ত, স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন,
1: এবং তিনি খুব স্পেসিফিক্যালি বলেছেন যে জীবনে যারে তুমি দাওনি মালা, এই গানটি রেয়ার গান। তবে সন্তোষবাবু, আপনাকে আমরা আশ্বস্ত করে বলি, এই গানটি আমাদের আর্কাইভে রয়েছে, অতএব আপনার জন্য এই গানটি।

0: প্রণব রায়ের কথায় শৈলেশ দত্তগুপ্তর সুরে ১৯৪২ সালের গান শুনছিলাম সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। পরবর্তীতে এ গান আবারও রিমেক হয়েছে যদিও, কিন্তু একদম প্রথম দিককার গানটি শুনে নিলাম।
1: একদম
0: এরপরে সুজাতা চক্রবর্তীর গানে যাব। সুজাতা চক্রবর্তীর গানের অনুরোধ জানিয়েছে কৌশিক দত্ত খরসরাই বেগমপুর হুগলি থেকে, এবং খরসরাই মধ্যমপাড়ার মোহন দে, দুজনের অনুরোধ সুজাতা চক্রবর্তীর কণ্ঠে এই গান।
1: বেশ, আপনাদের জন্য এই গানটি
0: অতল জলের আহ্বান থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মানুষ মানুষের জন্যে।
1: ভূপেন হাজারিকার কণ্ঠে বিখ্যাত এই গানটি শুনে নিলাম। এই গানটির জন্য অনুরোধ যারা করেছেন তাদের মধ্যে চিত্তরঞ্জন থেকে করেছেন সুমিত্রা, জয়িতা ও হিন্দল, এবং সুমিত্রা এবং জয়িতা আর হিন্দল করছেন তেতলো, বড়বাজার, পুরুলিয়া থেকে। আপনাদের জন্য এই গানটি শুনলেন, বিখ্যাত এই গানটি। এরপরে একটি গান, স্বপন যদি মধুর এমন, যে গানটি আমাদের বন্ধু, তিনি ফোন করেছিলেন, তিনি শুনতে চেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সঞ্জীব কুমার মণ্ডল। সঞ্জীববাবু, আপনার জন্য এবং আমাদের বাকি সমস্ত যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের সকলের জন্য এই গানটি।

0: এই গানটা সুদীপ তো আমরা মান্নাদের কণ্ঠে শুনতে অভ্যস্ত, কিন্তু কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে আমাদের প্রায় শোনাই হয় না, তাই যিনি অনুরোধ করেছেন থ্যাংক ইউ তাকে।
1: এবং আরেকটা বিশেষত্ব, এটা আমাদের আকাশবাণী আর্কাইভে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার গান যেগুলো, সেগুলো কিন্তু আমাদের আর্কাইভে রয়েছে এবং আমরা সেগুলো শোনাতে পারি আমাদের শ্রোতা বন্ধুদের।
0: কে অনুরোধ করেছিলেন? সঞ্জীব কুমার মণ্ডল, তাই তো? আগেই বলেছি তাকে থ্যাংক ইউ। জলধর চট্টোপাধ্যায়ের কথা এবং কৃষ্ণচন্দ্রদের নিজের সুরে এই গান। আমরা পরের গানে যাই,
1: পরের গানে চলে যাই আমরা।
0: হ্যাঁ, বনশ্রী সেনগুপ্ত, কার অনুরোধ ছিল?
1: বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গানটি আমরা শুনে নিই, আমরা ফিরে এসে বলবো যে আমরা কার অনুরোধে গানটি শোনালাম।
0: বেশ,

0: সুরকার ভিওয়াল সারা। আর আমাদের অনুরোধ করেছেন রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে শুনলেন গানটি। আর এই সফরে এরই মধ্যে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 1:47 হয়ে 40 সেকেন্ড। আরও বেশ কয়েকটি গান আমাদের বন্ধুদের জন্য উপহার হিসেবে থাকবে।
1: আশা ভোসলের কণ্ঠে একটি গান, একটু বসো চলে যেও না, হীরামান শেখ, গ্রাম গেংরা, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে এ গান শুনতে চেয়েছেন।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি অনুরোধ করেছেন আরামবাগ থেকে সৌমিত নন্দী। তবে তার আগে যেটি বলার, যদিও আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তারা অত্যন্ত সবাই বিষয়টার সঙ্গে পরিচিত এবং তারা সবটা মেনটেন করেন, তাও আরেকবার যেহেতু রুটিন মাফিক বলে ফেলা যে এই যে আমাদের এই যে গানের সফর, এই গানের সফরে আপনারা একটা গানই মানে গোটা সপ্তাহে, যেহেতু অনেক বন্ধু রয়েছেন যারা অনুরোধ করেন তো সকলকেই শোনাতে হয়, সেজন্য আমরা যেই নিয়মটা মেনে চলি আর কি, মেনে চলার চেষ্টা করি, সেটা হচ্ছে গোটা সপ্তাহে একজন বন্ধুর একটি গানই যাবে, একটি অনুরোধের গানই যাবে, আবারও পরের সপ্তাহে আপনার গান আবারও যেতে পারে। তো আপনারা সেইভাবেই অনুরোধ করেন আমরা জানি, তাও আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখা। অতএব এখন সৌমিত নন্দী যে অনুরোধটি করেছেন আরামবাগ থেকে, সেই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নতুন নতুন রং তুলেছে আপনার জন্য,
1: অজানা শপথ ছবির গান।

0: একদম শেষ গানে চলে যাই, সতীনাথ মুখোপাধ্যায়ের গানের অনুরোধ। আজ নয়, আগামীকাল 7ই জুন সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু নির্দিষ্ট গানটি আমাদের সংগ্রহে এই মুহূর্তে নেই। অন্য যে কোনো গানের অনুরোধ করেছেন সোমা সরকার বেহালা থেকে। শোনাই সতীনাথ মুখোপাধ্যায়ের গান আমার এ গানে। এই গানটি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব।
1: একদম, আবার তারপর আমরা ফিরে আসবো কিছুক্ষণ পরে অন্য একটি বিষয়, অন্য একটি অনুষ্ঠান নিয়ে।

0: সফল। সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই
1: স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 2:33 হয়ে 28 সেকেন্ড, আর আপনি টিউন করেছেন 100.1 এআইআর এফএম গোল্ড। আর এআইআর এফএম গোল্ডে এই পর্বে, সুরেলা সফরের এই পর্বে আমি সুদীপ্ত রায়, আর
2: আমি কৃষ্ণা। আমরা এই যে শনিবার আজকে অনুষ্ঠান করতে এসেছি, এমনিতে 80 থেকে 90, হ্যাঁ আমরা 80 থেকে 90 থাকি, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আজকে সুনীল দত্তের জন্মদিন, তো সেই জন্মদিন নিয়েই আমরা কাটাবো আজকের দিনটা।
1: একদম। আর সুনীল দত্তের জন্মদিন, মানে আমরা যদি সুনীল দত্তের দিকে একবার তাকাই, মানে তার জীবন, তার ক্যারিয়ার সব কিছুর দিকে যদি একবার তাকাই, তাহলে হিন্দি সিনেমার একটা অধ্যায় বলা যেতে পারে। আর শুধু হিন্দি সিনেমা বলছি কেন, ভারতীয় সিনেমার একটি অধ্যায়। মানে সুনীল দত্ত শুধু যে একজন অভিনেতা তা নন, সুনীল দত্ত একটা যেন পর্ব যেটা দিয়ে সিনেমার বেশ কয়েকটা দশককে আমরা দেখতে পাই।
2: এবং শুধুমাত্র সিনেমা নয়, শুধুমাত্র একটুখানি বলি যে শুধুমাত্র সিনেমা নয়, আসলে আমরা যে সুনীল দত্তের কথা বলতে বসেছি, তিনি অভিনেতা তো অবশ্যই, তিনি চরিত্র অভিনেতা অবশ্যই, তুমি যেটা বলছিলে পর্ব একটা সময় তা তো অবশ্যই, এটা ভুলে গেলে চলবে না। তিনি রেডিও সিলনের খুব দক্ষ উপস্থাপক ছিলেন এবং আরজে ছিলেন, মানে তখন আরজে কথাটা বলা হতো কিনা আমি জানি
1: না, আরজে কথা তখন বলা হতো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে রেডিও সিলন শ্রীলঙ্কায় বর্তমানে, তো সেই যে, এবং এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে তোমাকে যদি বলি, দেখো যে সুনীল দত্ত তার জন্ম পাকিস্তানে, মানে বর্তমানে সেই জায়গাটি পাঞ্জাব প্রদেশের যে জায়গায় তার জন্ম, সেই জায়গাটি বর্তমানে পাকিস্তানে রয়েছে। সুনীল দত্ত কাজ করেছেন ভারতীয় সিনেমায় সারা জীবন, এদেশের এদেশে থেকেছেন সারা জীবন, তার অসংখ্য মণিমুক্ত ছড়িয়েছেন। তিনি ঘোষক হিসেবে, মানে আমরা যে আকাশবাণীতে ঘোষক, সেই ঘোষক হিসেবে বা উপস্থাপক হিসেবে তিনি কাজ করেছেন রেডিও সিলনে, যেটি শ্রীলঙ্কা, মানে গোটা উপমহাদেশ জুড়ে তার একটা কর্মক্ষেত্র কিন্তু বিস্তৃত ছিল,
2: আন্তর্জাতিক ভারতীয় বলা যেতে পারে। আমরা তার একদম প্রথম দিকের একটি গান দিয়ে শুরু করি বরং।
1: একদম।

0: আসল নাম কিন্তু বলরাজ দত্ত,
1: একদম
0: ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে, যেখানটা তুমি বলছিলে মানে এখন পাকিস্তানের পাঞ্জাব,
1: পাকিস্তান
0: ছিলাম জেলার নাক্কা খুর্দেব বলে একটি জায়গা, যেখানে পাঞ্জাবি হিন্দু ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল বলরাজ, আর বাবার নাম দেওয়ান রঘুনাথ দত্ত, মাতা কুলবন্তী দেবী।
1: একদম, এবং শুধু এখানে থেমে গেলে চলবে না, মানে পরবর্তীকালে মানে তাঁর যে পরিবারের দিকে যখন আমরা তাকাবো, যে নার্গিস আরেক ভারতীয় সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী, তাঁর স্ত্রী এবং তাঁর পুত্র সঞ্জয় দত্ত, হ্যাঁ, যিনিও একজন কিংবদন্তি অভিনেতা আমরা হিসেবে তাকে বলতেই পারি। তো যাই হোক, এহেনও সুনীল দত্ত, যিনি ফিল্মি পরিবারে তো জন্মগ্রহণ করেননি, কিন্তু তাঁর জীবন সিনেমাময় হয়ে উঠেছিল। আসলে এই কথাটা কেন বলছি, কারণ তাঁর জীবনের আসলে এই যে যখন প্রাক স্বাধীনতার যুগে যে সমস্ত অভিনেতারা জন্মেছেন, তারপর যখন ভারতীয় সিনেমা একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, যখন সারা বিশ্ব জুড়ে ভারতীয় সিনেমার সেরকম পরিচিতি নেই, সেই সময় এখনকার মতো যে উন্নত টেকনোলজি নেই, এতটা বলা যেতে পারে যে প্রফেশনালিজম হয়নি, বাণিজ্যিকীকরণ এভাবে হয়নি, অনেক কিছু বিষয়ে তখন আটকে ছিল সিনেমায়, সেই সময় বহু অভিনেতাকে পায় যাদের জীবনটাও সিনেমার থেকে কিছু খুব একটা কম ছিল না। সুনীল দত্তের জীবনে কিন্তু তার থেকে কোনো ব্যতিক্রম নয়।
0: একদমই তাই, এবং আমরা তো আগেই বললাম যে রেডিও সিলনে উপস্থাপকের ভূমিকায় তার কাজ শুরু হয়েছিল, এবং তিনি একটি অনুষ্ঠান, খুব ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান সঞ্চালনা করতেন, সেই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, এবং যে ছবির গান আমরা শুনছিলাম 1955-র
1: রেলওয়ে প্ল্যাটফর্ম,
0: এবং এই সময় তার সঙ্গে রমেশ সাইগাল তার দেখা হয়, এবং সাইগাল তাকে বলেন ছবিতে আসতে, কিন্তু তিনি কিছুতেই ছবিতে আসতে রাজি হননি। আসলে সাইগাল কেন এই প্রস্তাবটা তাকে দিয়েছিলেন, রমেশ সাইগাল তাকে এই প্রস্তাবটা দিয়েছিলেন, তার কারণ তার কণ্ঠস্বর। কণ্ঠস্বর তো বোঝাই যাচ্ছে যে তিনি রেডিওতে তখন বলছেন,
1: হ্যাঁ,
0: এবং তার কণ্ঠস্বর এবং তার ব্যক্তিত্ব, তিনি দেখতে অসম্ভব সুন্দর ছিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না।
1: এবং একটা জিনিস দেখো, যে সেটা আমরা যখন দেখেছি, মানে আমাদের তো তার রেডিও শোনার সৌভাগ্য হয়নি, সেটা সম্ভব নয়, কিন্তু আমরা যখন তাকে দেখেছি সেটা প্রায় জীবনের শেষ দিকে, তো তখনও আমরা তাঁর যে অদ্ভুত একটা ব্যক্তিত্ব, তার কণ্ঠের মধ্যে যে একটা মাধুর্য, তাতে বোঝা যেত যে তিনি অত্যন্ত, মানে যে সময় তিনি প্রেজেন্টার ছিলেন, অত্যন্ত ডিগনিফাইড একজন ছিলেন, এটা আমরা সহজে অনুমান করতে পারতাম আর কি।
0: কিন্তু আমি যেটা বলতে চাইছি সুদীপ্ত, যে কতটা ডিসিপ্লিনড, কতটা পরিবারের প্রতি দায়বদ্ধ, যে তখন তিনি প্রস্তাব পেলেন সিনেমায় আসার জন্য, ফিল্মে না মানে অভিনয় করবার জন্য, কিন্তু তিনি করলেন না, তার কারণ তিনি মাকে কথা দিয়েছেন তিনি স্নাতক হবেন, পড়াশোনা শেষ করবেন, তারপরে তিনি যেটা করবেন
1: তারপরে তিনি সিনেমা করবেন।
0: তো তিনি ইতিহাসে স্নাতক হয়েছিলেন, সেটা অবশ্য বোম্বেতে, মানে অধুনা মুম্বাই, এবং তারপরে তিনি ছবিতে অভিনয় করা শুরু করেন, এবং 1955-তে রেলওয়ে প্ল্যাটফর্ম দিয়ে তার শুরু হয়।
1: একদম, তবে এই যে এই পর্বে যখন তিনি শুরু করলেন, শুরু করেই যে যেরকম রেডিও সেলনে তিনি খুব জনপ্রিয় ঘোষক ছিলেন বা উপস্থাপক ছিলেন, সিনেমার শুরুর দিকগুলো কিন্তু তার সামনে অনেকগুলো প্রতিকূলতা ছিল। এই প্রতিকূলতা চলেছিল প্রায় 1964 সাল পর্যন্ত, যখন তিনি একটা ডাকাতের জীবন নিয়ে সিনেমা করলেন, মুঝে জিনে দো,
0: এবং
1: তাতে সেখানে আসবো, হ্যাঁ, এবং তাতে তিনি প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন, তো সে কথা তো আসবো আমরা, তবে তার আগে আমরা
0: একদম প্রথমে বিআর চোপড়ার পারিবারিক যে ড্রামা এক হি রাস্তা 1956 এবং 1957-তে সেই আইকনিক ফিল্ম মাদার ইন্ডিয়া।

0: যেটা তুমি নার্গিসের সঙ্গে আলাপ করার কথা বলছিলে, যদিও তার অনেক আগে থেকে নার্গিসের মানে প্রতি তার অনুরাগ মারাত্মক ছিল।
1: হ্যাঁ, সে কথা আমরা আসব। হ্যাঁ, তো সেই সেই যে জীবনে আমি শুরুতেই বলেছি যে তার জীবন সিনেমার থেকে খুব একটা কম ছিল না। নার্গিসের সঙ্গে তার পরিচয় হওয়া, নার্গিসের জীবনে তার আগের পর্ব, এরকম অনেকগুলো ঘটনা তো আছে, ঘাত প্রতিঘাত রয়েছে। সে ঘাত প্রতিঘাত অল্প করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এই সময়কালের মধ্যে সবটা ছুঁয়ে যাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আমরা চেষ্টা করব কিছুটা অন্তত ছুঁয়ে যাওয়ার।
0: আর মাদার ইন্ডিয়ার কথা যখন বললামই, মাদার ইন্ডিয়ার গান তো শুনবই এবং দুটো গান শুনেনি, পরপর শুনবো না, কিন্তু এই গানটা একটু শুনি, তারপর মাদার ইন্ডিয়ার প্রসঙ্গে আসি।

0: সুনীল দত্তের কথাই ছিলাম আমরা, তাকে আমাদের শ্রদ্ধা, আজকে তার জন্মদিন এবং মাদার ইন্ডিয়া,
1: মাদার ইন্ডিয়া ছবির গানটাও একটা শুনে নিলাম আমরা। তো আমরা মাদার ইন্ডিয়া ছবি নিয়ে কথা বলছিলাম। মাদার ইন্ডিয়া ছবিতে দেখো মানে এটা চমৎকার, শুরুতেই 16 বছর তখন বয়স নার্গিসের, তো নার্গিসের যখন 16 বছর বয়স এবং রাজ কাপুরের বয়স তখন 22 বছর, এবং তখনও আরকে ফিল্মস কিন্তু গড়ে ওঠেনি, মানে তখন কিন্তু রাজ কাপুর স্ট্রাগল করছেন আরকে ফিল্মস গড়ে তোলার জন্য। তো এহেন সময় রাজ কাপুরের সঙ্গে মানে রাজ কাপুরের ভালো লাগে যে, এবং তিনি স্থির করেন যে এই সিনেমাটিতে তিনি নার্গিসকে নিয়ে আসবেন। পরবর্তীকালে তো যাই হোক আমরা আসি, এবং যেটা যেটা যেটা বলার সেটা হচ্ছে যে এই যে মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া ছবি অস্কারে যখন গেল এবং সেখানে প্রথম মানে অস্কার তো জিততে পারেনি বিদেশি ছবি বিভাগে, আমরা সকলেই জানি, কিন্তু প্রথম 5টি ছবির মধ্যে এসেছিল কিন্তু এই মাদার ইন্ডিয়া ছবিটি।
0: অ্যাকচুয়ালি মেহবুব খানের যে মাদার ইন্ডিয়া 1957-তে, নার্গিস তখন কিন্তু স্টার, এবং যে ভূমিকায় সুনীল দত্ত অভিনয় করেন সে ভূমিকা রাধা, মানে নার্গিস যে ভূমিকায় অভিনয় করেছেন তার বিদ্রোহী পুত্র বিরজু, যার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন, এবং যে সেই সময় বিরজুর অভিনয় দেখে বিভিন্ন পত্রপত্রিকা তাকে মানে সমালোচনা করেন, এবং একটি পত্রিকা তাকে দুর্বৃত্ত বলে মানে ইয়ে বলেছিলেন, এবং এতটাই বাস্তবসম্মত ছিল তার অভিনয়, এবং এই এই এই ছবিতেই তার স্বপ্নের নায়িকা নার্গিসের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হয়। এবং যে কথা সুদীপ্ত একটু আগে তুমি বলছিলে যে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটে, হ্যাঁ, হঠাৎ করে আগুন লাগে এবং মানে একটা খড়ের গাদায় আগুন লাগানোর দৃশ্য, এবং হঠাৎ করে আগুন লেগে যায় এবং সেখান থেকে সকলে প্রায় বেরিয়ে আসেন, কিন্তু নার্গিস আটকা পড়ে যাচ্ছিলেন, কিন্তু অসীম দক্ষতায় সুনীল দত্ত তাকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, কিন্তু সুনীল দত্তের যে ক্ষতটা হয়েছিল সেটা কিন্তু নার্গিসের থেকে বেশি, এবং তাদের দুজনকে একই হসপিটালে নাকি ভর্তি করা হয়েছিল, এবং পরবর্তীতে নার্গিস এই ঘটনার পরিপ্রেক্ষিতে তখন নার্গিসের জীবনের মানে তার একটা তার সামাজিক জীবন বা তার ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন চলছে একটি সম্পর্ক নিয়ে, এবং সেই সময় নার্গিস বুঝতে পারেন যে সত্যিকারের অনুরাগ, সত্যিকারের ভালোবাসা কোনটা। তিনি আস্তে আস্তে সুনীল দত্তের প্রতি অনুরক্ত হয়ে পড়েন, এবং সুনীল দত্ত ভাবতেও পারেননি যে তার স্বপ্নের নায়িকার সঙ্গে
1: এইভাবে তার
0: আলাপ ঘটবে এবং এইরকম একটা পরিস্থিতিতে তারা পরস্পর কাছাকাছি আসবে।
1: এবং দেখো যে যে কথা না বললেই নয়, তুমি একটা দিক নির্দেশ করেছো, এবং আমিও শুরুতে প্রায় বলে ফেলছিলাম যে মেহবুব খান থেকে রাজ কাপুরে চলেই গেছিলাম, আসলে রাজ কাপুরের নামটা মুখেই চলে এলো, তার কারণ যে সেই সময়

0: মানে গোটা ইন্ডাস্ট্রির সবাই তাকিয়ে থাকতেন রাজ কাপুরের দিকে যে নার্গিস কোনো ছবিতে কি সম্মতি দেবেন কিনা সেটাকেও নির্ভর করতে হতো যে রাজ কাপুর সেটাকে ইয়েস করছেন কিনা। এটা ইন্ডাস্ট্রিতে সেই সময় খুব প্রচলিত এবং পরিচিত গুঞ্জন। আর নার্গিস সেটা বুঝতে পারছিলেন যে তাঁদের এই যে সম্পর্ক, যখন বললাম যে নার্গিসের যখন 16 বছর বয়স এবং রাজ কাপুরের 22, তো তাঁদের এই যে সম্পর্ক একটা পার্টিকুলার জায়গার মধ্যে আটকা পড়ছে, হ্যাঁ, এবং এটা তার ক্যারিয়ারের ক্ষতি করছে।
1: আসলে কি বলতো যে একটা ব্যক্তিগত সম্পর্ক তাকে সবসময় তো স্বীকৃতি দেওয়া বা সেটা সম্ভব হয় না হয়তো।
0: এবং যদিও তখন রাজ কাপুর কিন্তু বিবাহিত, মানে কৃষ্ণা রাজ কাপুর তার স্ত্রী, তো যাই হোক সেটা ভিন্ন বিষয়, সে আলোচনা আজকে নয়। কিন্তু যে দিকে আমি দিক নির্দেশ করতে চাইছি আমরা, যে সেটা হচ্ছে যে এহেন একটা সময়, ক্যারিয়ারের এরকম একটা সময় যখন তার মধ্যে কিছুটা হতাশাও চলে আসছে, সেই সময় তার কাছে মানে একদম রূপকথার রাজকুমারের মতন চলে এলেন সুনীল দত্ত। এবং সুনীল দত্তের কাছে কার্যত এটা ছিল অপ্রত্যাশিত, কারণ তুমি যে কথা শুরুতেই বললে, তখন কিন্তু সুনীল দত্ত প্রতিষ্ঠিত হওয়ার আগে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু নার্গিস অনেক বড় এবং অনেক পরিচিত নাম। তো এহেন সময় তার স্বপ্নের রাজকুমারীর সঙ্গে বা স্বপ্নের নায়িকার সঙ্গে রাজ কাপুর তার একটা সাক্ষাৎ করছে, এবং পাল্টা নার্গিসও ভালোবেসে ফেলছেন সুনীল দত্তকে। এই যে সময়কালটা, এটা হিন্দি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনের জন্য তো অবশ্যই।
1: এবং তুমি বললে মাদার ইন্ডিয়া যথেষ্ট পুরস্কার পেয়েছিল, বীরচুর ভূমিকায় অনবদ্য অভিনয়, এবং সেই সময় তিনি চলচ্চিত্রে নতুন, কিন্তু তার এই ছবিটাই আইকনিক ফিল্ম। আমরা সুনীল দত্তের অন্য কিছু ছবি কেউ দেখেননি, কিন্তু তিনিও বলবেন মাদার ইন্ডিয়া দেখেছি। মাদার ইন্ডিয়া থেকে আরেকটা গান,
0: আরেকটা গান শুনবো, তবে তার আগে যেটা বলে মাদার ইন্ডিয়ার পর্বটা শেষ করব, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বিদেশি চলচ্চিত্র বিভাগে অস্কারের ক্ষেত্রে যে তিনটি ছবিকে এখনো পর্যন্ত সেরা বলে মনে করা হয়, তার মধ্যে অবশ্যই মাদার ইন্ডিয়া একটি, অপরটি সালাম বোম্বে, এবং আরও একটি লাগান।

0: 1960 মানে এই সময়টাই রাজ করে গেছেন সুনীল দত্ত এবং তিনি সাফল্যের শিখরে পৌঁছলেন এবং কতগুলো ছবি, একটি হলো ওয়াক্ত।
1: আচ্ছা, আরেকটা বিষয় যেটা না বলে দিলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়, যে মাদার ইন্ডিয়া ছবিতে যে ছবি নিয়ে আমরা কথা বলছিলাম সেটাতে কিন্তু সুনীল দত্ত নার্গিসের ছেলের চরিত্র অভিনয় করেছিলেন।
0: এবং ব্লকবাস্টার ছবি, আমরা পার্টিকুলার কিছু কিছু ছবিতে সুনীল দত্তকে, সুনীল দত্তের একটা অদ্ভুত ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বে তাকে সবসময় খুব ভদ্র মানুষের চরিত্রে আমরা কাস্টিং মানে কাস্ট করতে দেখেছি। আমরা বিরজুকে যেভাবে পেয়েছিলাম, যদিও বিরজুর তখন বয়স কম, কিন্তু পরবর্তীতে আমরা যখন রোম্যান্টিক যে ভূমিকাগুলো, রোম্যান্টিক যে চরিত্রগুলো আমরা দেখছি, সেটা কিন্তু ভীষণ রকম মানে নির্ভরযোগ্য একটা চরিত্র, এবং চরিত্রকে তিনি ফুটিয়ে তুলতে পাচ্ছেন। এবং ওয়াক্ত কিন্তু কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হয়েছিল। এবং এছাড়াও যে ছবিগুলোর কথা খুব,
1: তাছাড়াও তুমি যেটা উল্লেখ করার মতন ছবি, একটা তো আমি উল্লেখ করেছিলাম যে সেটা একটা ভিন্ন ঘরানার ছবি, ডাকাতদের জীবন নিয়ে হয়েছিল, মুঝে জিনে দো। তার পরবর্তীকালে খানদান বলে একটা ছবি হয়েছিল, সেটা তার 2 বছর পরেই। এবং তখন কিন্তু তুমি যেটা বললে একটু আগে উল্লেখ করলে, যে সুনীল দত্ত তখন মধ্যগগনে বিরাজ করছেন, সে সময় একের পর এক ছবিতে তিনি অভিনয় করছেন, একের পর এক ছবিতে পুরস্কার তার হাতে আসছে, ছবি সফল হচ্ছে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল তার জীবনে।
0: কিন্তু যে যে গানটা শোনাতে চাইছি সে গানটা খুব আইকনিক একটি গান। আমরা যাব একই রাস্তার গানেও যাব এবং ওয়াক্তের গানেও যাব, কিন্তু তার আগে যে গানটি শোনাতে চাইছি সেটি খুব আইকনিক একটা মানে গান, বিমল রায়ের সুজাতা। এবং বিমল রায়ের প্রত্যেকটা ছবির কাছেই আমরা প্রণত হই, কিন্তু পার্টিকুলারলি সুজাতার এই গানটা আমরা যখন দেখি, এবং এই এই সিনটাতে একটা টেলিফোনের গান, সেখান থেকে আস্তে আস্তে দুজনের মধ্যে সেই গানটা কীভাবে চারিত হচ্ছে, এবং অসম্ভব ভালো একটা পরিবেশ।

0: এবং এসডি বর্মনের তৈরি এই গান। হ্যাঁ বলো কি বলছো।
1: কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এটা ভাবা কষ্ট হবে যে টেলিফোনে একটা গানের দৃশ্য সেটা অভিনীত হচ্ছে। তবে 1959 সালে যখন এই সিনেমাটি সুজাতা যখন এটি প্রথমবার মঞ্চে প্রকাশ পায়, রিলিজ হয় যখন সিনেমাটা, তখনকার দিনে কিন্তু এটা খুব কমন ছিল যে টেলিফোনে প্রেমালাপ, টেলিফোনে কথাবার্তা, এবং সেই থেকে কিন্তু এই ধারণাটি জন্ম নেয়।
0: আমরা গানটাতে চাই কেমন?

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: একই রাস্তার গান শুনছিলাম হেমন্ত কুমারের কণ্ঠে, অসম্ভব মিষ্টি একটা গান। কিন্তু আমরা এই গানের ফাঁকে যে কথা আলোচনা করছিলাম সেটা হলো ভোলার কথা।
1: ভোলা বলতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমরা পড়োশান ছবির কথা বলছি, এবং ভোলা প্রকৃত অর্থে ভোলা আর কি, মানে ভোলা ভালা একটি ছেলে, কার্যত মানে বয় নেক্সট ডোর আমরা যাকে বলি, পাশের বাড়ির একটা সরল সাদাসিধে ছেলে। তারও আগে বলে নেওয়া ভালো, এই যে পাশের বাড়ির শব্দটা উল্লেখ করলাম, তো এ পড়োশান সেটা কিন্তু বাংলা জনপ্রিয় ছবি পাশের বাড়ি, তার অফিসিয়াল হিন্দি রিমেক।
0: এবং পড়োশান বললেই আমাদের যে কত গানের কথা, এক ঝাঁক গানের কথা মনে আসে, এবং ওই মাঝখানে সুনীল দাদ বসে আছেন এবং চারদিকে ঘুরে ঘুরে গাইছেন, মানে আমরা তো চোখ বুঝে কিশোর কুমারকেই দেখতে পাই, এবং কিশোর কুমার যার পর নাই তাকে একেবারে বিপর্যস্ত করে দিচ্ছেন, এবং একটু একটু ভাঁড়, মানে এরকম একটা কমিক চরিত্র যেখানে প্রেমিকের ভূমিকায় সুনীল দত্ত অভিনয় করছেন, এবং সত্যি সত্যি যদি 25টা চলচ্চিত্র কি 30টা চলচ্চিত্রের একটা তালিকা করা হয় এখন পর্যন্ত ভারতীয় ছবি বা

0: হিন্দি ছবির, তাহলে তার মধ্যে পারসন অবশ্যই জায়গা পাবে।
1: এবং এখনো পর্যন্ত প্রত্যেকটা মুখকে ওই গানটা যখন চলছে প্রত্যেকটা মুখকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এক হচ্ছে পারসন ছবিতে সায়রা বানু, অসম্ভব প্রতিভাময়ী অভিনেত্রী, এবং সিনেমা চরিত্র তো তাই অভিনয় করেছেন যে একটি পাশের বাড়ির মেয়ে কিন্তু সে খুব উচ্চশিক্ষিতা, আধুনিক মেয়ে। তার আবার গুরু রয়েছে সেখানে, মাহমুদ সেখানে অভিনয় করছেন, তিনি একটি দক্ষিণ ভারতীয় সঙ্গীত শিল্পী। আর ভোলার বন্ধু হচ্ছে আবার কিশোর কুমার, সে একদম তার চরিত্র যেটা যে মঞ্চের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং শিল্পী, সিনেমাতেও সেই চরিত্রে অভিনয় করছেন। এবং আরেকটি চরিত্র কেষ্ট মুখার্জি। হ্যাঁ, তো এই সব মিলে পড়োশান কিন্তু প্রকৃত অর্থে একটা জমজমাট। ঠিক যতটা জনপ্রিয় ছিল বাংলা ছবি 1952 সালে মুক্তিপ্রাপ্ত পাশের বাড়ি, ঠিক সেরকমভাবেই পড়োশান কিন্তু দীর্ঘ মানে বহু বছর পর্যন্ত এখনও স্টিল সিনেমা প্রেমীদের মন কিন্তু জয় করেছে
0: এবং সকলে মিলে দেখার মতো ছবি। শুধু তাই নয়, সুনীল দত্ত মানে যে ধরনের ছবিতে তখন অভিনয় করছিলেন, সেই রোম্যান্টিক স্বামী বা খুব সাবমিসিভ একজন মানুষের ভূমিকা বা কখনো খুব অ্যারোগ্যান্ট একজন মানুষ, তার থেকে না এই চরিত্রটাকে, মানে একজন অভিনেতা তিনি তো সবসময় চেষ্টা করবেন বা তিনি সবসময় চাইবেন যে আমি বিভিন্ন ধারার চরিত্র পাই যাতে আমি নিজেকে ফুটিয়ে তুলতে পারবো, এটা কিন্তু তার সেই সময়কার সমস্ত রকমের চরিত্র ভেঙে দিয়েছিল আর কি। ভোলার চরিত্রটা সম্পূর্ণ রকম
1: একদম। এবং সুনীল দত্তের জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট বলা যেতে পারে যে তিনি জীবনে বহু রকম চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছেন এবং প্রায় বলবো না সবকটি ক্ষেত্রে তিনি কিন্তু উত্তীর্ণ হয়েছেন সসম্মানে। তিনি সবকটি চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন এবং তার বিভিন্ন ঘরানার বিভিন্ন চরিত্র এখন পর্যন্ত কিন্তু দর্শকদের মনে দাগ কেটে আছে।
0: প্রথম যে গানটা শুনবো সেই মনে আছে বোধহয় একটি তক্তপোষ টাইপের টেবিলের উপর বসে, মানে বা খাটের উপর বসে আর কি, ভোলা এবং তার চারপাশে ঘুরে ঘুরে গাইছেন, যার মধ্যমণি অবশ্যই কিশোর কুমার। সেই গানটা আগে শুনে নি কিশোর কুমারের কণ্ঠে।

0: অসাধারণ একটি গান। এবং পরেশনের কথা মনে পড়লে, মানে অনেকেই অন্য গানের কথা বলেন কিন্তু আমার কেন জানি না এই গানটার কথা মনে হয়, কিন্তু তুমি প্রেমিক ভোলার কথা যখন বলছিলে তাহলে প্রেমিক ভোলার অনারে আমরা আরেকটা গান শুনি,
1: একদম
0: সেই গান কিশোর কুমার।
2: আরে হে লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

0: আমরা কথা বলছিলাম পড়োশন ছবিটি নিয়ে, একদম ভিন্ন ঘরানার ছবি, আর তার গানগুলো চিরকাল মনে রাখার মতন। মানে পরবর্তীকালে একটু অন্য প্রসঙ্গে আসি, যে সুনীল দত্ত তার জীবনে, আমরা রেডিও সেলন শ্রীলঙ্কান যে রেডিও, তার উপস্থাপকের কথা বলেছি, কিন্তু যেটা এখনও পর্যন্ত মিসিং, তার সঙ্গে এই সিনেমাটির একটি যোগাযোগ রয়েছে। কীভাবে যোগাযোগ আমি সেটা বলি তোমাকে। পড়োশনের সুনীল দত্ত প্রথম জীবনে বিজ্ঞাপনের কাজ করেছিলেন, বিজ্ঞাপনে ক্রিয়েটিভ দেখতেন, এবং দেখো কি অদ্ভুতভাবে, কাকতালীয় বলা যেতে পারে, এই যে পড়োশন ছবিটি, পড়োশন ছবির যে বিভিন্ন গান, তার যে বিভিন্ন দৃশ্যের নির্মাণ, তার যে ঘটনা পরম্পরা, এই গান থেকে নিয়ে নতুন গানকে বিজ্ঞাপনে ব্যবহার, এটা কিন্তু মানে কয়েক দশক পরে, মানে একেবারে একবিংশ শতাব্দীতে পর্যন্ত ব্যবহার হয়েছে বিজ্ঞাপনের কাজে। এবং সুনীল দত্তের জীবনের বিভিন্ন ছবিতে যে ক্রিয়েটিভ পোর্শনে তিনি কিন্তু বহু সময়, যারা পরিচালক ছিলেন, সিনেমার পরিচালক, তাদেরকে তিনি সহযোগিতা করেছেন, যেহেতু তার নিজের দীর্ঘদিনের বিজ্ঞাপন জগতে কাজের এবং ক্রিয়েটিভ নির্মাণের ক্ষেত্রে একটা সুন্দর অভিজ্ঞতা ছিল।
1: এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হলো, তুমি মুঝে জেনে

0: ইন্দুর কথা বলছিলে, মানে পরপর দুটো 1973-এ হীরাতে ফিরলেন আবার, তার আগে ডাকাতের চরিত্র অভিনয়
1: 1962-সালে মুঝে জিনেদো, এবং মুঝে জিনেদো ছবিতে একাধিকবার সে কথার উল্লেখ করেছি যে মুঝে জিনেদো ছবিতে তিনি মানে চমকপ্রদ একটা ডাকাতের জীবনী নিয়ে তিনি অভিনয় করলেন এবং সেই সিনেমা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল। তারপর আবারও 1964-সালে খানদান, সেখানেও তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন। ওই যে ওই সময়টা মানে প্রায় বলা যায় দুটো দশক তিনি সিনেমার, হিন্দি সিনেমার প্রায় মধ্যগগনে বিরাজ করেছেন। আমরা চলে যাব একটা গানে, এই গানটি কোন ছবি থেকে শুনবো আমরা? এই গান
0: মুঝে জিনেদো থেকে।
1: বেশ, মুঝে জিনেদো থেকে আমরা একটা গান শুনে নি, তারপর আবার আমরা ফিরে আসবো কথায়।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: ১৯৫০ থেকে ১৯৭০ এবং তারও পরবর্তী সময়, একটা সময় যদিও এরকমটা হয়েছিল যে রাজেশ খান্না যখন পর্দায় আসছেন এবং যথেষ্ট প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন সুনীল দত্ত একটু পিছিয়ে যাচ্ছেন এবং সেই সময়কার নায়করা তাদেরকে কাস্ট করা, মানে পরিচালকরা বা প্রযোজকরা তাদের চাইছেন না, রাজেশ খান্নাকে চাইছেন, এরকম একটা সময়। কিন্তু আমি পাঁচের দশকের কথা বলছি, পাঁচের দশকের ছয়ের দশকের কথা, মানে ধরো ১৯৭০ অনেক আগে।

0: যে ছবিগুলো মাদার ইন্ডিয়া বলো, সুজাতা, গুমরা, মেরা, মিলন, মিলনের কথা বলছি এই জন্যে যে মিলনের গান আমাদের সবসময় খুব পছন্দের, এবং মিলনের যে গানটির কথা বলছি সে গানেও কিন্তু যখন আমরা পিকচারাইজেশন দেখি মিলনের এই গানটি, এটিও সুনীল দত্ত এবং নূতন এবং এখানে গিয়েছিলেন, মানে যাদের গান আমরা শুনবো লতা মঙ্গেশকর এবং মুকেশ, যেখানে এই গানটা ভীষণ রকম পপুলার হয়েছিল এবং পরবর্তী ছবি মানে ছবিতে পরে এই গানের কিছুটা অংশ আবার ব্যবহার করা হয়েছিল।
1: একদমই তাই। এবং দেখো আরও বিষয় যেগুলো না বললেই নয়, কারণ আমরা মোটামুটি পড়োশান ঘুরে এসেছি, কিন্তু পড়োশানের ঠিক আগে মানে কয়েক বছর আগে, সালটা যখন 1964, সেই সময় কিন্তু সুনীল দত্ত তিনি পরিচালনাতেও হাত পাকিয়েছেন এবং ওয়ান ম্যান ফিল্ম ইয়াদে মেমোরিজ, তো সেই ওয়ান ম্যান ফিল্মে তিনি পরিচালনা করেছেন এবং সেই সময় কিন্তু সেটি নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছিল, কারণ হিন্দি সিনেমার যে প্রচলিত ঘরানা, যে প্রচলিত ধারা ইয়াদে কিন্তু ছিল তার থেকে কিছুটা পৃথক।
0: আমরা মিলানের গানটাতে যাই, গানটা একটু শুনি, একটু বড় গান, তারপরে ফিরে আসি আবার।

0: অসম্ভব জনপ্রিয় হয়েছিল গানটি সেই সময়। এবং ইয়াদের কথা বলছিলে সুদীপ্ত তুমি, ইয়াদে সত্যি সত্যি ওয়ান ম্যান শো, এবং আমরা মঞ্চে ওয়ান ম্যান শো এরকম দেখেছি খুব, মানে কিন্তু এই ছবিতে যখন আমরা সুনীল দত্তকে দেখলাম, সুনীল দত্ত কিন্তু তিনি যে কত বড় অভিনেতা সেটা বুঝিয়েছেন। এবং লতা মঙ্গেশকরের একটা গান মানে শোনাতে যাচ্ছি, মানে যে ছবিতে তার সম্পূর্ণ একক অভিনয় আলো আঁধারির মধ্যে, সে অভিনয় মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক হঠাৎ করেই তার জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, তার স্ত্রী সন্তান সব কিছু হারিয়ে ফেলেছেন, এবং তার যে চরম একাকিত্ব গোটা ছবিটায় সেই চরম একাকিত্বকে তিনি ফুটিয়ে তুলেছিলেন।
1: একদমই তাই।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠ আমরা শুনছিলামই, কিন্তু হঠাৎ করে খুব স্বাদ বদল হলো, মানে আমাদের অন্যরকম একটা লাগলো তালাত মাহমুদের গলা। আশা ফারিক এবং সুনীল দত্তের ছবি সায়া, এবং এ ছবিতে সুর সংযোজনা করেছিলেন সলিল চৌধুরী। আমরা যে টিউন শুনছিলাম, যে কম্পোজিশন শুনছিলাম, সেটা মোজার্টের 40th সিম্ফনি। সেই জন্যই এই গান, মানে খুব কম গান এইভাবে বিদেশি ছবি থেকে, মানে বিদেশি সুর সরাসরি ব্যবহার করা হয়েছে, তার মধ্যে অন্যতম ইতনানা মুসাফির।
1: একদম। এবং আরেকটি তার সুনীল দত্তের জনপ্রিয় ছবি, যেটা একটু আগে আমরা অফ মাইকে আলোচনা করেছিলাম, মেরা সায়া।
0: মেরা সায়া,
1: এবং দেখো শুরুতেই যে কথার উল্লেখ করেছি আরও একবার, সেটা
0: না, 66 ছবি এটি,
1: 66 ছবি। আর যেটা না করলেই নয়, যে আমি বারবার যেটা বলেছি যে সুনীল দত্তের জীবনে সৌভাগ্য ছিল, সুনীল দত্তের সুযোগ হয়েছিল যে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। তার মধ্যে একটা মানে ঐতিহাসিক রোম্যান্স নির্ভর চরিত্র ছিল আম্রপালি, চমৎকার একটি ছবি। এবং পরবর্তীকালে তোমার ওয়াতন কে রাখওয়ালে, এটা আবার একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ছবি। এবং এখন যে ধরনের ছবির, মানে আমরা যেটাকে বলি যে সাসপেন্স থ্রিলার, হামরাজ বলে একটি ছবিতে সেই সময়কার, মানে ওটাও ওই তুমি 66 সালের কথা বলছো, 66 সম্ভবত রিলিজ হয়েছিল হামরাজ, যেটিও কিন্তু একটা সাসপেন্স থ্রিলার, যাতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত। মানে এই যে বহু ধরনের চরিত্র, আবার একটি নারী কেন্দ্রিক সিনেমা সাধনা, সেটাতেও তিনি অভিনয় করেছেন। একটি চরিত্র অভিনয় করেছেন তিনি প্রফেসর, এবং তিনি বারাঙ্গনা পল্লীতে গেছেন, সেখানের একজনকে তিনি বিয়ে করছেন। এই ধরনের যে সোশ্যাল মেসেজ দেওয়া যায় যে ছবিতে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটাকে অত সোজা মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, খুবই স্বাভাবিক মনে হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে সেটা কিন্তু খুব সহজ স্বাভাবিক ছিল না। কারণ আমরা দেখতে পাই তার ব্যক্তি জীবনের দিকে তাকিয়েও, তিনি যখন নার্গিসকে বিয়ে করেন, তো নার্গিসকে বিয়ে করার সময় যেহেতু নার্গিস ভিন্ন ধর্মের ছিলেন, তখনও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির মতন জায়গাতে সেটা নিয়ে গুঞ্জন ছিল, যে গুঞ্জন কন্টিনিউ হয়েছিল তার জীবনে নার্গিসের প্রয়াণ পর্যন্ত, সেখানেও কিন্তু বিতর্ক তাকে পিছু ছাড়েনি।
0: এই প্রসঙ্গে আমার সঞ্জয় দত্তের একটা কথা বলতে ইচ্ছে করছে, মানে তিনি একটা জায়গায় বলেছিলেন যে তার বাবা মার মধ্যে সম্পর্ক, মানে মার মৃত্যু পর্যন্ত অটুট ছিল, মানে এরকম দেখা যায় না, এত সুন্দর দাম্পত্য, এবং কারোর উপর কেউ কিচ্ছু চাপিয়ে দিচ্ছেন না, এবং প্রত্যেকের ক্ষেত্রটাকে প্রত্যেকে যাতে প্রসারিত করতে পারে সেজন্য স্বামী স্ত্রী উভয়ই চেষ্টা করছেন, এরকম দাম্পত্য সাধারণত দেখা যায় না। এবং তাদের মায়ের মৃত্যুর পর বাবা কিন্তু মায়ের জায়গা নিয়েছেন, সুতরাং মানুষ হিসাবে সুনীল দত্ত, আমরা তাকে পর্দায় দেখেছি।
1: কি অদ্ভুত, তুমি যখন সঞ্জয় দত্তের রেফারেন্স নিয়ে এলে, সঞ্জয় দত্তের প্রথম ছবি রিলিজ হওয়ার এক বছর আগে নার্গিস মারা যাচ্ছেন, এই জায়গা থেকে তাকে মোটিভেট করা, তাকে নিয়ে যাওয়া, এবং কার্য তো সঞ্জয় দত্ত ভেঙে পড়েছেন খুবই, তো সেখানে তুমি যেটা খুব ভালো কথা বললে যে তার বাবার ভূমিকা, মায়ের ভূমিকা কিন্তু তার বাবাই নিয়েছিলেন সেই সময়, তো ফলত ফ্যামিলি ম্যান হিসেবে সুনীল দত্ত মানে অদ্বিতীয়, অভিনেতা হিসেবে অতুলনীয়, এবং সর্বোপরি যেটাকে একবার না ছুঁয়ে গেলে নয়, তিনি ভারতবর্ষের কিন্তু ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তর তার দায়িত্বে ছিল, সে ভূমিকাতেও তিনি কিন্তু একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি কিন্তু পালন করেছেন।
0: তুমি মেরা সায়ার কথা বলছিলে, আমরা লতা মঙ্গেশকরের একটা গান শুনি, এবং এই গান শুনতে শুনতে আমার কেমন কেন জানি না, এই গানটা যখন হয় একটু শুয়ে আছেন, মানে আধশোয়া হয়ে আছেন, কোনো ইজি চেয়ার বা এরকম কোনো সোফা এরকম জায়গায়, এবং চোখ দিয়ে দর দর করে জল পড়ছে, এবং

0: শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গণবদ্ধ গান। তবে শুধুমাত্র অভিনেতা সুনীল দত্তের কথা বললে চলবে না, আমরা যদিও ছুঁয়ে এসেছি মুঝে জিনে দো এবং ইয়াদের মতো বহু মানে হিন্দি ছবি যার প্রযোজনা করেছিলেন তিনি, এবং তিনি যখন প্রযোজনা সংস্থা খুলছেন তখন তার ভাই সোম দত্ত তাকে অ্যাসিস্ট করছেন। আরেকটা ছবি ইয়ে রাস্তে হায় পেয়ার কে, যেটা তার প্রযোজনায় ছবি তৈরি হয়েছিল, এবং প্রযোজনার কাজে একটা সময় তিনি ভীষণ আগ্রহ পেতে শুরু করেন আর কি, বা এটা হতেও পারে যে আস্তে আস্তে অন্যান্য নায়করা জায়গা নিচ্ছিলেন, আস্তে আস্তে তার মতো চরিত্রের সম্ভাবনা, তার মতো চরিত্রের চাহিদা কমছিল
1: একদম। এবং উনি বেশ কয়েকটা ছবি যে পরিচালনা করেছিলেন 70-80-90 দশকে, তার মধ্যে রেশমা ওর শেরা 1971 সালে, এবং প্রাণ যায় পর বচন না যায় 1974 সালে, নাগিন 1976 সালে, জানি দুশমন 1979 সালে, জানি দুশমন ছবিটাই মনে করতে পারি। বেশ কিছু নায়ক মানে অনেকজন, আজকালকার দিনে যেটা বলে মাল্টিস্টারড ছবি সেটা ছিল জানি দুশমন 1979 সালে, রকি যেটি সম্ভবত সঞ্জয় দত্তের প্রথম ছবি 1981 সালে, এতগুলো ছবিতে কিন্তু তিনি পরিচালনার কাজও করেছেন।
0: আমরা তার ছবির আরেকটা গান শুনি কেমন?

0: আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষ দিকে পৌঁছলাম এবং সুনীল দত্তের কথা বলতে বসে সুনীল দত্তের এত ছবি, এত ছবি, সে ছবির সবকিছু ছুঁয়ে যাওয়া বোধহয় সম্ভব নয়।
1: তাও আমরা চেষ্টা করেছি তার জীবনের, শুধু ছবির নয়, তার জীবনের বিভিন্ন দিককে ছুঁয়ে যাওয়ার, এবং সেটা ছুঁতে ছুঁতে স্টুডিওর ঘড়ি আমাদেরকে জানান দিচ্ছে যে এখন 3:54 হয়ে 10 সেকেন্ড, মানে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। তো শেষ পর্বে এসে যে কথা বলার, যে সুনীল দত্তের মতন একজন মানুষ শুধুমাত্র সিনেমার মধ্যে যার জীবন আবদ্ধ ছিল না, মানে সিনেমা অভিনয়ের মধ্যে জীবন আবদ্ধ ছিল না, সিনেমা কেন্দ্রিক তো তিনি অবশ্যই ছিলেন, তার জীবন জুড়ে ছিল সিনেমা, এবং সিনেমার পাশাপাশি তার ব্যক্তি জীবন সেটাও কম রোমাঞ্চকর নয়, ঘাত প্রতিঘাত, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, প্রেম সব মিলিয়ে সুনীল দত্ত বোধহয় একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পেরেছিলেন। এজন্য আজ সুনীল দত্ত সম্ভবত 97 বছর বয়স পূর্ণ করে 98 পা রাখলেন, মানে খুব দ্রুত তার শতবর্ষ পূর্তি হবে, এবং যখন পূর্তি হবে তখন তার জীবনের বহু দিক নিয়ে আবারও আলোচনা করার সুযোগ তৈরি হবে, এবং আমরা তাকে স্মরণ করব, আমরা তাকে মনে রাখব, আমরা তাকে মাথায় রাখব, তার সিনেমা আমাদেরকে বারবার মনে পড়াবে তার উজ্জ্বল উপস্থিতির কথা।
0: শুধু সিনেমা নয়, তার ছেলের একটা কথাই মানে বলতে ইচ্ছা করছে, তিনি খুব প্রখ্যাত সংবাদপত্রে লিখেছিলেন যে বাবা এতটাই সাদাসিধে ছিলেন, মানে মারা যাবার পর 2005-এর 25শে মে মারা গেছিলেন, চলে গেছিলেন আমাদের ছেড়ে, এবং তিনি বলছেন যে এতটাই সাদাসিধে ছিলেন বাবা যে বাবার হয়তো রাজনীতিতে আসা উচিত হয়নি, মানে এত সাদাসিধে হয়ে বাবা কি, কিন্তু হ্যাঁ তিনি একটা বিশাল পোর্টফোলিও হোল্ড করেছেন, তাকে আমরা খুব সম্মানজনক একটা জায়গায় পেয়েছি, এবং এই যে তুমি বলছিলে বহুধা চরিত্র, বহুধা, এবং প্রত্যেকটা ভূমিকায় তিনি চেষ্টা করেছেন খুব বিশ্বাসযোগ্যভাবে তার ছাপ রেখে যেতে। তার মধ্যে যেহেতু সুরেলা সফরে আজকে আমরা, আমরা তো অভিনয়ের কথাই বলবো, বিভিন্ন ধারার ছবি, বিভিন্ন চরিত্রের ছবি, চরিত্র ভেঙে আবার এক এক এক রকমের চরিত্র, আমরা যে গানটা রেখে যাব সে গানটা মহেন্দ্র কাপুরের একটি আইকনিক গান হামরাজ ছবি থেকে, এবং এখানেও খুব সুন্দর একটি ভূমিকা সুনীল দত্তের, কিন্তু যেতে যেতে বলি তার প্রতি আমাদের শ্রদ্ধা, আকাশবাণীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা,
1: এবং তাকে একই সাথে জন্মদিনের, তাকে তো আর শুভেচ্ছা জানানোর সুযোগ নেই, কিন্তু তার অসংখ্য শুভানুদ্যায়ীকে জন্মদিনের এই একটা অনুষ্ঠানে আমরা মনে করার চেষ্টা করলাম আমাদের সকলের প্রিয় সুনীল দত্তকে। আর যেতে যেতে এই গানটি আবার আমরা ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো শো বা এই শো নিয়েও।

গুমরাও ছবি থেকে এ গান আমরা শুনছি মহেন্দ্র কাপুরের কণ্ঠে। একটু ভুলবশত ছবির নাম ভুল বলা হয়ে গিয়েছিল, সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: বিশ্বাসকে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির পুনরায় চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বাস দিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 7টি নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে সুরাট পর্যন্ত পূর্ব পশ্চিম ফ্রেট করিডোর তৈরির কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যে অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে 6 ঘন্টায় দিল্লি পৌঁছানো যাবে বলে তিনি জানান।
1: মোদী জি কা পশ্চিম বঙ্গ কে প্রতি জিতনা সদ্ভাব হ্যায় উসকা এক উদাহরণ হ্যায় কলকাতা মেট্রো। মোদি জি নে আপনে 12 সাল মে 45 কিলোমিটার কি কলকাতা মেট্রো বনাই আর আব পশ্চিম বঙ্গ কে লিয়ে বুলেট ট্রেন কা মোদি জি নে সংকল্প লিয়া হ্যায় জো দিল্লি, লখনৌ, বারাণসী, পটনা হতে হুয়ে শিলিগুড়ি কো কানেক্ট করেগি। দিল্লি সে শিলিগুড়ি 6 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: মন্ত্রী বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছার অভাবে চিমড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন করা যায়নি। রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
2: আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।
0: দেশে সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য পরিষেবা এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সে কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতে সম্প্রচার ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে।
3: সবীকে সাথে এক ওয়ার্কশপ কন্ডাক্ট হো রহি হ্যায় জিসমে উনকে সুঝাব আ রহে হ্যায় বহুত আচ্ছে আচ্ছে সুঝাব আ রহে হ্যায় উন সুঝাবোন কো ইমপ্লিমেন্ট করেঙ্গে।
0: আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকেরা। সরকারি ও বেসরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর উন্নয়নে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ এবং নতুন বরাদ্দ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগামী 12 জুন সমগ্র শিক্ষা মিশন নিয়ে সব রাজ্যের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে এরাজ্যের আগামী 1 বছরের পরিকল্পনা তুলে ধরার জন্য মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে একটি এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, সন্দেশখালী, সরবেরিয়া, আকুঞ্চিপাড়া, কুমড়োখালী, মণিপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ 4 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আরও 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই ধৃত গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে আজ সকালে তল্লাশি চালিয়ে 19টি আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়। বাকি ধৃতরা হল রমজান মোল্লা, লুৎফুর মোল্লা এবং জহর মোল্লা। আইজি এসটিএফ গৌরব শর্মা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, শাহজাহান ঘনিষ্ঠ রমজান মোল্লা নামে এক ব্যক্তিকে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে প্রথমে আটক

0: করা হয়।
1: এখনো পর্যন্ত আমাদের কাছে 18টা আমস আছে, যার মধ্যে 10টা লং আমস আছে আর 8টা স্মল আমস আছে, আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 31টা অ্যামুনিশন আছে আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে।
0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বছরের পর বছর সন্দেশখালীতে অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন সময়ে হিংসা ছড়াতে তা ব্যবহার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাই মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে এক বিবৃতিতে। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, শওকতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন। এর আগে গত শওকত মোল্লাকে নিউ টাউনে এনআইএ দপ্তর থেকে বের করার সময় বাইরে জমায়েত করা উত্তেজিত জনতা তুমুল বিক্ষোভ দেখায়, দেওয়া হয় চোর স্লোগান। খবর শেষ হলো, পরের গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফেল চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে।

0: সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। আকাশবাণী কলকাতায় আজ এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। সন্দেশখালীতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 4। রাজ্যে সর্বত্র আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদি জি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশনস কা পুনর্নির্মাণ, জিসমেসে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিমবঙ্গ মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিমবঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেনস চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে। আর আব পশ্চিমবঙ্গ কে লিয়ে বুলেট ট্রেন কা মোদি জি নে সংকল্প লিয়া হ্যায়, জো দিল্লি লখনউ বারাণসী পটনা হতে হুয়ে সিলিগুড়ি কো কানেক্ট করেগি। দিল্লি সে সিলিগুড়ি 6 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। প্রকল্পগুলির কাজে নজরদারির জন্য মুখ্য সচিবের দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারব।
0: রেলমন্ত্রীর সফর নিয়ে একটি প্রতিবেদন।
3: শুধুমাত্র রেলপথের বিস্তার ও আধুনিকীকরণ নয়, একই সঙ্গে রেলভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও পাখির চোখ করছে কেন্দ্রীয় সরকার। নবান্নে আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় সেই বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সামগ্রিক উন্নয়নে আগামী দিনে রেল যে বড় ভূমিকা নিতে চলেছে তাও জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে রেলের বিভিন্ন ওয়ার্কশপ সম্প্রসারণ এবং অনুসারী শিল্প স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে রেলমন্ত্রীকে। সে ব্যাপারে তার এবং রেলকর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাৎপর্যপূর্ণভাবে এদিন নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ এবং বাগনানের অরুণাভ সেন। বৈঠকে বারবার উঠে এসেছে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কথাও। ওই বৈঠকের পর চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পরেও রেলমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার রেল প্রকল্পের কাজে পদে পদে বাধা দিত, উন্নয়নের বিরোধী ছিল। তৃণমূল কংগ্রেসের সময় চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে ছিল, এই কাজ আটকানোর জন্য আদালতেও গিয়েছিল তৎকালীন সরকার। আদালতের নির্দেশ পেয়েও কাজ শুরু হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সেই কাজ শুরু হয় এবং তা 3 দিনের মধ্যে শেষ করা হয়।
4: সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মকে ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য সেবা IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
5: ऑफिसर्स में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को, दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए। तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है, इसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे अच्छे सुझाव आ रहे हैं। उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन करेंगे।
0: আকাশবাণী ভবনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। যক্ষা নির্মূলীকরণের জন্য আজ থেকে রাজ্যে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। যক্ষামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে আজ এক পর্যালোচনা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তৃণমূল কংগ্রেসের বিভাজনে বিজেপির কোনো ভূমিকা নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মতাদর্শবিহীন ও লক্ষ্যহীন একটি জনগোষ্ঠী নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দিলে তারা এইভাবেই বিভক্ত হয়ে যায়।
6: তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয় তো তারা তো এভাবে ভেঙে যায়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। আজ তাকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। শওকতকে এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। শওকতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন বলে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। এমনকি বিস্ফোরণ স্থলে তথ্য প্রমাণ নষ্ট করতেও নির্দেশ দিয়েছিলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি, সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালি, মণিপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ 4 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আরও 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই ধৃত গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে আজ সকালে তল্লাশি চালিয়ে 19টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। বাকি ধৃতরা হল রমজান মোল্লা, লুফতুর মোল্লা এবং জহর মোল্লা। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বছরের পর বছর সন্দেশখালিতে অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন সময় হিংসা ছড়াতে তা ব্যবহার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল 7ই জুন আয়োজন করতে চলেছে ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী 7 দিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা, বিশেষ করে উপকূল এলাকায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
7: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রোজই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো থাকছে। আগামী 7 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলার।
0: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল 7ই জুন আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা ওই সেতুর উপর দিয়ে যান চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যে যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের কাজ হবে। রাজ্যে সর্বত্র আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
8: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM গোল্ডে আপনাদের বন্ধু বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, আর এই সময়টা আপনার কথা। আপনার কথা বিশ্বজিৎ আর মৌসুমীর স্টুডিওর এ প্রান্ত থেকে কিছু বলবে না, বলবেন আপনারা, এবং সেই কথা আমরা পৌঁছে দেব অন্যান্য বন্ধুদের কাছে। দেখুন, আজকের দিনের পোস্টার আমাদের যেহেতু ফেসবুকে নেই, সেই কারণে অনেকে আছেন যারা পোস্টারের নিচে কমেন্ট সেকশানে গিয়ে তাদের মতামত লিখে দেন, কিন্তু যারা লিখতে পারলেন না বা পোস্টার না থাকার কারণে যারা লিখলেন না, তাদের মনে রাখতে হবে যে আজকে আমরা এমন একটা বিষয় দেখেছি যে বিষয়টার প্রত্যেকের কথা বলা উচিত। সেটা হচ্ছে সৌজন্য সকলের শেখা উচিত। সৌজন্য সকলের শেখা উচিত। আমার একেবারে শুরুতেই আলেকজান্ডার আর পুরুর সেই গল্পের কথা মনে পড়ছে, যেখানে আলেকজান্ডার জিজ্ঞেস করছিলেন যুদ্ধে হারার পর পুরুর কাছে যে আপনি কেমন ব্যবহার আশা করেন। তখন পুরু উত্তর দিয়েছিল, একজন রাজা একজন রাজার কাছে যেমন ব্যবহার আশা করে, প্রত্যাশা করে, ঠিক তেমন ব্যবহার। আমরা খালি রাজার কথা বলছি না, আমাদের জীবনে বাস্তব জীবনেও সৌজন্য প্রত্যেকের শেখা উচিত। সরাসরি আমাদের কাছে আসবেন আপনাদের বিষয় নিয়ে, 2248808585 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903052 এই নাম্বারে। আর যেহেতু পোস্টার নেই, সেহেতু তার নিচের সেকশনে লেখারও বিষয় নেই, তাই আপনাদের জন্য দুটো পথ আমরা খোলা রেখেছি।
1: একদমই তাই। আর এই দুটো পথ হচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো বটেই, যেটা হচ্ছে 9903052, আর এর সাথে সাথে আমাদের টেলিফোন নাম্বার, মানে ল্যান্ডলাইন নাম্বার, যেখানে কিনা সরাসরি আপনি ফোন করতে পারেন, সেটা হচ্ছে 2248808585।
0: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি কি অনিমেষ ভট্টাচার্য কথা বলছি? এটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। সৌজন্য প্রত্যেকেরই শেখা উচিত, কারণ এটি একটি সফট স্কিল। এটা যেসব কর্পোরেট সেক্টরে কাজ করি আমরা, যারা তাদের ক্ষেত্রেও সৌজন্য শিখতে হয়, কারণ এর মাধ্যমেই আমরা যোগাযোগের ক্ষেত্রে একটা শালীনতা বজায় রাখতে পারি। পরিমার্জিত পরিশীলিত ভাষা ব্যবহারে অনেক কঠিন জিনিস অনেক সহজ হয়ে যায়। কথায় বলে, কথার জন্যে আসে ভাত, কথার জন্যে যায় ভাত। সৌজন্য শিষ্টাচার প্রত্যেকেরই শেখা উচিত, তাতে সমাজে পরিবারে একটা সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, যা পরস্পরের মনোমালিন্যকে দূর করে অনেক কাছে এনে দেয়, বন্ধুত্বকে সুদৃঢ় করে এবং সম্পর্ক সুস্থায়ী করে। তাই সৌজন্য সকলেরই শেখা উচিত। নমস্কার,
0: ধন্যবাদ। এত সুন্দরভাবে বললেন যে সৌজন্য সকলেরই শেখা উচিত।
1: এবার হোয়াটসঅ্যাপেও বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছেন, যেমন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে, তিনি বলছেন, সৌজন্য বোধ প্রদর্শন চরিত্রের মহান একদিক। পারস্পরিক বিনিময়ে পরিস্থিতি হয় সঠিক, যতই থাকুক বিরোধিতা, সামাজিকতার ক্যানভাসে সৌজন্য বোধের অভাবে ভাব্যতা মুচকি হাসে। অবশ্যই সৌজন্য শিখুক আপামর জনসাধারণ, অনুভূত হবেই সব মনে স্বীকৃতির সূক্ষ্ম শিহরণ। সৌজন্য দেখানো মানেই নয় ব্যক্তিত্বের পরাজয়, সৌজন্য বোধের আলোকে হয় সুস্থতার সূর্যোদয়। বিশ্বজিৎ কর।
0: এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, লিসনার কে আছেন দেখি। হ্যালো
3: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, বলুন।
3: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
3: একদমই ঠিক কথা, সৌজন্য সকলের শেখা উচিত। প্রকৃত মানুষের মধ্যে ভদ্রতা থাকবে নিশ্চিত। আমরা যদি শিষ্টাচার না দেখাই, পরবর্তী প্রজন্ম কি শিখবে? ভাববার বিষয় এটাই। বিবেক বিবেচনা মনুষ্যত্ব, এগুলি মানব জীবনের অঙ্গ, তাই নিতে হবে সৎসঙ্গ। গরিব হও, অমানবিক হয়ো না, কর্ম করো ভালো, অপমান সহ্য করো না, সৌজন্য শেখো, শেখাও, সততা ভুলে যেও না,

0: উপকারীর উপকার মনে রেখো, করো ঈশ্বরের ঈশ্বরের সাধনা। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন। এই মুহূর্তে আমাদের কাছে যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাদের মতামত আপনাদের কাছে পৌঁছাচ্ছি। সৌজন্য বা শিষ্টাচার হলো মানুষের চরিত্রের অন্যতম সেরা।
2: সৌজন্য বা শিষ্টাচার হলো মানুষের চরিত্রের অন্যতম সেরা অবসর, তাই তো? এবং এই যে মেসেজটা মানে পড়তে শুরু করেছি সেটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন। তিনি বলছেন, এটা কেবল ব্যক্তিগত জীবনকে সুন্দর করে তাই নয়, বরং সমাজকে আরও সৌহার্দ্যপূর্ণ এবং বাসযোগ্য করে তোলে। সৌজন্যবোধ আমাদের অন্যকে সম্মান করতে শেখায়, যা সম্পর্কের ভিত্তি মজবুত করে। সৌজন্যমূলক আচরণ নিজের মনকেও শান্ত ও ইতিবাচক করে রাখে।
1: পরিশেষে বলা যায়, সৌজন্য বা শালীনতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একজন মানুষের প্রকৃত ব্যক্তিত্ব এবং শিক্ষার পরিচায়ক। ছোট বড় সকলের প্রতি সুন্দর আচরণ এবং সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি আদর্শ শান্তিপূর্ণ মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সকলেরই সৌজন্য বোধ চর্চা করা অত্যন্ত জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়। সীমা দাস ক্যান্টনমেন্ট দমদম থেকে লিখছেন।
2: ফোনে কে আছেন দেখে নেব সরাসরি। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিষ কথা বলছি। বিশ্বজিৎ দা এবং মৌসুমী জি দুজনকেই শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা,
3: অনেকদিন পরে কথা হচ্ছে।
2: বলুন।
3: এখন সৌজন্যবোধ এটা ছোট থেকেই শেখার বিষয়। হ্যাঁ, ছোট থেকে যখন আমরা বড় হই তখন প্রথম তো বাড়ির লোক শেখায়, তারপরে বাড়ির গার্জেনরা শেখাচ্ছেন, তারপরে স্কুলে গিয়ে শিখছি। এই সৌজন্যবোধ ক্রমশ কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে, কিন্তু একেবারে হারিয়ে যাচ্ছে একথা বলা খুব ভুল। আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে গিয়ে দেখি যে যখন আমার হয়তো কোনো ডাক্তারবাবু বলছেন যে আপনার এই পেশেন্টটি সুস্থ হতে সময় লাগবে বা কিছু, তখন আমরা তার উপরে একটা গরম মানে মেজাজ দেখাই যে না কেন আমাকে চিকিৎসাটা ঠিক মতো পরিষেবা দেওয়া। কিন্তু তাদেরকে আমাদের ভাবা উচিত যে তারা তো একটা বিশাল সমাজ নিয়ে তারা ব্যস্ত, প্রচুর রুগী তাদের। এই যে জিনিসগুলো বা বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক কাজে গিয়েও আমরা অনেক সময় অসৌজন্যতাবোধ প্রকাশ করি, এটা কিন্তু ঠিক নয়। সমাজে সৌজন্যবোধ থাকলে তবেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে সমাজের অন্যান্য মানুষের সঙ্গে এবং পরিবারের সঙ্গে সকলের সঙ্গে। তাই সৌজন্যবোধ একটা মানবিক চাহিদা, মানবিক অধিকার, যেটা আমাকে ছোট থেকে শিখতে হবে, যেটা নিয়ে আমাকে বড় হতে হবে। আমি যেমন ব্যবহার করব আমি অপরজনের কাছ থেকে তো সেই ব্যবহারটাই আশা করব, তাই না? এই যে জিনিসটা, এই জিনিসটা শিখতেই হবে, এটা শিখতে হবে। এটা ক্রমশ হারিয়ে যাচ্ছে, কিন্তু এটা হারিয়ে গেলে চলবে না। এই হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে, শিখতে হবে এটাকে। নমস্কার।
2: শুনতে থাকুন।
1: এবারে যার হোয়াটসঅ্যাপ পড়ব, তিনি হচ্ছেন কিশোর বালি হাওড়া থেকে। কিন্তু কিশোর, একটা কথা বলি, আমাদের আজকের দিনের পোস্টারে ভুল ছিল, শ্যামলী দি এবং আমি নই, মানে বিশ্বজিৎ নয়, আজকে মৌসুমী এবং বিশ্বজিৎ, এবং শ্যামলী দি অনেক দিন পর এসছেন, সেটাতে আপনিও নস্টালজিক হয়ে পড়েছেন, সেটা লিখেছেন, কিন্তু আজকে রয়েছে মৌসুমী এবং বিশ্বজিৎ। সরাসরি এবার বিষয়ে আসছি। দেখুন, পড়াশুনো অনেকেই জানে না, ভদ্রতা সৌজন্যতা একটু চেষ্টা করলে সকলেই দেখাতে পারে। একটু ভালোভাবে কথা বলা, বা আপনার সঙ্গে অনেক দিন আগে কারো মুখ কালাকালি হয়েছে, সে হয়তো আপনার বাড়িতে কোনো দরকারে বা কোনো কাজে এসেছে, তার সঙ্গে একটু সৌজন্যতা ভদ্রতা দেখানো যেতেই পারে। আপনার পাশের বাড়ির লোকটা বিপদে পড়েছে, তাকে একটু হেল্প করা যেতে পারে। যে আপনার শত্রু, সে যদি আপনার বাড়ি আসে তাকে একটু বসতে বলবেন, একটু চা দিলেন, দেখবেন অনেকটা ভালোবাসা জন্মাবে আপনার প্রতি। তারপরে লিখেছেন যে মেসেজটা পড়লে খুব ভালো হবে, এগুলো কিশোর বালি হাওড়া থেকে।
2: কিশোর বালি হাওড়া থেকে তার হোয়াটসঅ্যাপটা তো পড়া হলো। এরপরে আপনারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন 2248 8085, যেমন ফোন করছেন ঠিক তেমনই 9903052992 এই নাম্বারে ফোন করতে পারেন। আর আজকের বিষয়,
1: আজকের বিষয় সৌজন্যতা সকলের শেখা উচিত। এই মুহূর্তে আমাদেরকে লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, বিশ্বজিৎ মৌসুমী, মানুষ মানুষের কাছ থেকে সৌজন্য আশা করে, তাই প্রত্যেক মানুষেরই সৌজন্য।

0: বোধ থাকা উচিত, তাহলেই পারস্পরিক সৌজন্য বিনিময় করা সম্ভব হতে পারে এবং একে অপরের কাছে গ্রহণযোগ্য হয়। শুধু তাই নয়, মনের কাছাকাছিও আসা যায়। মানুষের মন জয় করতে সৌজন্য বিশেষ ভূমিকা নেয়, তাই সৌজন্যবোধে উদ্বুদ্ধ হয়ে জীবন পথে চলতে চাই। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে।
1: কে আছেন লিসনার আমাদের সাথে? নমস্কার।
2: হ্যালো।
1: কে বলছেন? বলুন, রেডিও সেটের ভলিউমটা একদম মিউট করে দিতে হবে।
2: কমে যাচ্ছে সমাজে, দেখছি সৌজন্যতা বজায় রাখা উচিত রাজনীতিতে, খেলাধুলায়, ব্যবসা বাণিজ্যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌজন্যতা খুব প্রয়োজন।
1: বুঝলাম, কিন্তু একটা কথা বলে দিই, আমরা বলি বারবার, তাও আরো একবার মনে করিয়ে দিই যে যখন ফোন করবেন তখন রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম মিউট করে নিতে হবে, আর যদি মিউট না করেন তাহলে অনেকটা সরে আসতে হবে, কেননা ফিডব্যাক আসলে কিন্তু আমাদের শুনতে আপনাদের কথা খুব অসুবিধা হয়। 2248 8085, কে আছেন এই নাম্বারে দেখে নি সরাসরি। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: বলুন।
3: স্নেহাশিস রাহা লক্ষণ রাখছেন, হাওড়া ময়দান থেকে বলছি।
1: বলুন।
3: আজকের বিষয় নিয়ে আমি একটা ঘটনা কথা বলছি, যেটাতে আমার মনে হয় যে আজকের বিষয়টা মোটামুটি উপস্থাপন করতে পারবো। যেহেতু আমি একটি স্কুলের সাথে যুক্ত শিক্ষকতার কাজে, তা মাঝে মাঝে আমরা যখন দেখি কোনো ছাত্র পড়াশোনায় অমনোযোগী বা কোনো কিছু ভুল ত্রুটি তার নজরে পড়ে, তার স্থির দিক থেকে কোনো অধঃপতন, তখন আমরা গার্জেনদের ডাক পাঠাই এবং গার্জেনরা এসে আলোচনা করে মোটামুটি একটা সমাধান হয়। কিন্তু গত মাসে এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমাদেরই একজন সহকর্মী সহ শিক্ষককে একজন গার্জেন এসে মানে এমন কিছু অসৌজন্য মানে আচরণ করেছিলেন, এমন কিছু অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, সত্যি এটা খুব অবাক লেগেছিল। এবং আরো যেটা আমি অবাক হয়েছিলাম যে সামনে সেই ছাত্রটি ছিল মানে যার বাবা এরকম আচরণ করেছিল, তা এখানে যেটা বলার আমার যে এই যে ঘটনাটা ঘটলো ওই শিশুটি ওই বাচ্চাটি শিখলো, এই যে সৌজন্য এটা কিন্তু আমার মনে হয় যে একদম মানে ছোটবেলা থেকে ওই চারা গাছটা পুঁতে দেওয়া উচিত, তাহলে ভবিষ্যতে এখানে কিন্তু মানুষ হবেই এবং মানে অপরের প্রতি সৌজন্য বোধটা দেখাবে।
1: ঠিক তাই, একটা গল্পের ছলে তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে সত্যি সৌজন্য বোধটা কতটা দরকারি। এরপরে চলে যাব একটুকুনি আমরা হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। সৌজন্য কেবল বাহ্যিক আচরণ নয়, এটি মানুষের আভ্যন্তরীণ সৌন্দর্য ও উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ, যা পারস্পরিক শ্রদ্ধাবোধ, শালীনতা এবং সহানুভূতির একটি অলিখিত সামাজিক কোড। এটা অন্যকে সম্মান করতে শেখায় এবং পরস্পরের সম্পর্কের মধুর রাখতে সাহায্য করে। এটি কেবল নিয়মকানুন নয়, বরং অন্যের সাথে কীভাবে সুন্দর আচরণ করতে হয় তা শেখায়। এটা সবার মধ্যে থাকে না, তাই সৌজন্য সকলের শেখা উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আপনিও খুব ভালো থাকবেন। আর এরপরে চলে যাই আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন বিজয় দালাল, নালিকুল, মন্দিপুর, হুগলি থেকে। তিনি বলছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলছে, দেখো সৌজন্যবোধ সকলের থাকা দরকার এবং শেখাও উচিত, এটা ঠিক কথা। কিন্তু এখন আমরা অনেকেই সৌজন্যবোধ কথাটাই হারিয়ে ফেলেছি, হয়তো সবাই নয়। তাই আমি একটু ছন্দে বলি, আমরা সবাই নামেই মানুষ, মানুষ হতে পারছি কই, সবটা জেনেও ভুলের পথে অকারণে নষ্ট হই। আমি সেরা, আমি শ্রেষ্ঠ, অহংকারী হারাই দিক, যেদের বসে হাল ছাড়ি না, ভুল করলেও আমি ঠিক। আজ এমনি করেই মনুষ্যত্ব দিন প্রতিদিন হচ্ছে।

0: হচ্ছে শেষ, থাকার ঘরে থাকছে শুধু সব হারানোর নতুন দেশ। আরেকটি কথা, সেটা হচ্ছে আচ্ছা ওই যে শ্যামলীদির থাকার কথা ছিল, কিন্তু শ্যামলীদি নেই, মৌসুমি আছে, অবশ্যই বিশ্বজিৎ আছে তার সাথে, তাই আমাদের অনুষ্ঠান শুনছেন এবং খুব ভালো লাগছে সেটা লিখেছেন, যদিও শ্যামলীদির কথা লিখেছে। আর এরপরে চলে যাব ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: আমি বর্ধমান থেকে রূপসুন্দর হয়ে গেছি।
0: বলুন
2: বলুন।
1: আপনি তো একটা গান আছে না, মানুষ, ওই যে ভুবন হাজারিকার
0: মানুষ মানুষের জন্য,
1: আর মানুষ মানুষের আপনার সেই জিনিসটাই হারিয়ে গেছে। নমস্কার দিদি।
0: বেশ, ছোট্ট একটা গানের কথা দিয়ে উনি উল্লেখ করে কিন্তু জানালেন যে সত্যি মানুষ মানুষের জন্যে,
2: আমরা মানুষ মানুষের জন্যে বুঝলাম, কিন্তু সৌজন্যতা সেটা তো এখন জীবনের একটা অংশ, আমরা সেই সব বিষয়ে থাকব। মানে অনেকে লিখেছেন আমাদেরকে, অনেকে ফোনেও আসছেন, একটা গানের বিরতির পর ফিরে আসছে আপনাদের কাছে।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়বো না।
1: শুধু অবলাকান্ত নয়, সবাইকেই শিখতে হবে, আপনাকে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে, কারণ জীবনে এই সৌজন্যতা কিন্তু সবাইকে শিখতে হয়। আর এই

0: মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছে, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি বুদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে কাহির রাজ বলছি।
0: বলুন।
1: সত্যি দাদা ভাই, প্রত্যেকেরই কিন্তু সৌজন্য বোধমূলক অবশ্যই টাকা অবশ্যই কর্তব্য, কারণ আমরা সকলে দেখবেন আমরা বাসে যাই, কোনো কোথায় যাই দেখবেন বাসের গায়ে লেখা রয়েছে আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো আমার কোন রকম কোন মানুষ তো আমি সেও মানুষ আমও মানুষ, আমার কাছে যদি তার ব্যবহারটা তার কথাবার্তাটা এবং আমার কথাবার্তাটা যদি হয় সেই মানুষটা বলতেই থাকে যে সত্যি আপনার কথা শুনে সত্যি ভালো লাগলো, তখন সে আস্তে আস্তে আস্তে আস্তে পরিচয় না জানবে আপনি কোথায় থাকেন কি ইত্যাদি ইত্যাদি। সে আপনার ব্যবহার দেখি আপনার কিন্তু সৌজন্যমূলক যদি কথাবার্তা ভাষা, হ্যাঁ ভাই কেমন আছেন কি কি কেমন বৃত্তান্ত, যদি এইরকম মানুষের সঙ্গে যদি এইরকম ভালো ভাষা ভালো কথা হিসেবে যদি সৌজন্যমূলক বোধ যদি মানুষের প্রতি মানুষের থাকে তাহলে কিন্তু আপনার সত্যি কিন্তু আপনাকেও ভালো লাগবে এবং আপনার পরিজন আপনার সঙ্গে যে বন্ধু বান্ধব সকল মানুষ কিন্তু আপনাকেও ভালো বলবে। তাই আমি বলবো প্রত্যেকের কিন্তু সৌজন্যমূলক বোধ প্রত্যেকের মানুষের থাকা দরকার কর্তব্য বলে মনে করি। নমস্কার।
0: বলেছেন যে প্রত্যেকে থাকা উচিত, কিন্তু সবাই মনে করে। আবার অনেকে আমাদেরকে লিখছেন আর এই মুহূর্তে অনেক বন্ধুও কিন্তু চলে আসছেন আমাদের কাছে। এই মুহূর্তে আছেন দেখি। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই এবং দিদি ভাইকে
0: নমস্কার,
2: অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থানা অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুদ বলছিলাম দাদা ভাই এবং দিদি ভাই বলছি। হ্যাঁ, তা দেখুন সৌজন্য বোধটা কিন্তু যেমন এটা ফ্যামিলি থেকে উঠে আসে, কারণ এই কারণে রেল লাইনে ইঞ্জিনটা যেদিকে যায় বগিগুলোও ঠিক সেই দিকে যায়, কারণ এই কারণে একটা জিনিস আমি প্রমাণ পাই আমার দিক থেকে। আমার যেমন কথা মানে বলছি আমার একটা মেয়ে, তো তাকে আমি রীতিমতো হয়তো পড়াশুনো শিখে হয়তো সে আজকে চাকরিও করছে হয়তো, কিন্তু আজকে সেই জায়গায় দেখলাম আমার একটা বন্ধুর বাড়ি আমি গেছিলাম, তিনি হচ্ছেন বুদবুদের প্রবীর কুমার বন্নল, বর্ধমান বুদবুদে। হ্যাঁ, তা ওনার ছেলে এবং মেয়ে দুজনেই এতটাই মানে সৌজন্যবোধ ওনাদের উপর ভালো লেগেছে আমার, বা ওই ছেলে মেয়ে দুজনের উপরেই আমার খুব একটা মনে হয়েছে কথা যে সত্যি বাবা মা যদি ভালো হয় তাহলে কিন্তু ছেলে মেয়েও কিন্তু এইরকম ধরনের মানুষকে আহ্বান করা বা আসুন বসুন বা তাদেরকে সমস্ত জিনিস বা সমস্ত জায়গা দেখিয়ে নিয়ে বেড়ানো সেটা কিন্তু বাবা মায়ের কাছে শিক্ষা। ওই জন্যই বললাম যে রেল লাইনে ইঞ্জিনটা যেদিকে যাবে বগিগুলো ঠিক সেই দিকে যাবে। দাদা ভাই এইভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, আমি কিন্তু একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী, আমি যেটা দেখেছি সেটা আমি বললাম আর কি। নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন, সুন্দরভাবে বললেন বিষয়টা। আমরা অনেকে আমাদের লিখছেন হোয়াটসঅ্যাপে, সেই সব হোয়াটসঅ্যাপ গুলো একবার পড়ুন।
3: হ্যাঁ, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তিনি বলছেন সৌজন্য ভদ্রতা শেখার নয়, এটি নির্ভর করে মানুষের পরিবেশ এবং জন্মসূত্রের ওপর। আর এছাড়া লিখেছেন দীনেশ নস্কর বালির মধ্যে জয়পুর, আচ্ছা হাওড়া থেকে, তিনি বলছেন একটু চেষ্টা করলেই সৌজন্য তা দেখতে পারি, একটু তো শুধু ভালো ব্যবহার এটা করা যেতেই পারে। দেখুন আমরা মানুষ অনেক সময় রাগ হয়, কাছের লোকের সঙ্গে কথা বন্ধ হয়ে যায়, সে যদি আপনার বাড়ি আসে তাকে কি আপনি তাড়িয়ে দেবেন না তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? একটু ভালো ব্যবহার করা যেতেই পারে, দেখবেন সব রাগ মিটে গেলে একটু মাঝে মধ্যে ভাবতে হবে যে আমরা এই পৃথিবীতে ঘুরতে এসেছি, কারোর প্রতি সারা জীবন রাগ দেখিয়ে বা অভিমান করে কোনো লাভ হবে না, তাহলেই দেখবেন মনের ভিতরটা বুঝতে পারবেন, এইভাবে কিন্তু চলা যেতেই পারে।
0: একটা কথা বলি যে এই যে এসএমএসটা পড়া হলো এটা কিশোর বালি তার থেকে পাঠিয়েছেন, আপনি তো আগেও পাঠিয়েছেন, অন্যের কোনো আপনি ফরওয়ার্ড করবেন না, কারণ আপনারটা অলরেডি আমরা পড়েছি এবং তারপরে আপনি আবার একটা ফরওয়ার্ড করলেন, সুতরাং এইটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা এই মুহূর্তে চলে যাই, আমাদের সঙ্গে কে আছেন? হ্যালো,
4: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
0: নমস্কার।
4: হ্যাঁ দিদি ভাইকেও নমস্কার দিলাম।
3: নমস্কার, নমস্কার, বলুন।
4: হ্যাঁ আমি পূর্ব

0: বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি। দাদাভাই দাদাভাই, মানুষের পরিচয় কিন্তু মানুষের পিঠে লেখা থাকে না, মুখের উপরেই তার পরিচয়টা ব্যবহারটা পাওয়া যায়। কারণ যদি চামড়ার মুখ তো আমি আপনাকে ভালো কথা বললে সেইটা পরিচয় হবে, আর খারাপ কথা ভাবে বললে সেটা কিন্তু অপরিচয় হবে। তো সেই মানুষকে সব সময় বা একটা কথা আছে না বাংলায় যে ঠাকুর দেখে নুইও মাথা আর মানুষ দেখে কইও কথা। তো এই জায়গাটা কিন্তু আমরা দুজনা যদি তালমেল রাখি তাহলেই কিন্তু আমরা সব জায়গায় মানে জয় হয়ে ফিরবো আর এবং ভালো থাকবো। এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধুরা লিখছেন,
2: লিখছেন নমস্কার, নমস্কার আপনাকেও। সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ, সেখান থেকে তিনি লিখেছেন, সৌজন্য সকলের শেখা উচিত। সৌজন্য হল আমাদের ভদ্র ও মার্জিত আচরণ। কেউ স্বেচ্ছায় সামান্য সাহায্য করলে তাকে অন্তত একটা ধন্যবাদ দিতে হয়। কেউ উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। বয়স্ক ব্যক্তিরা বাসে ট্রামে দাঁড়িয়ে থাকলে একজন যুবক হিসেবে নিজের আসনটি ছেড়ে দিয়ে তাঁকে বসতে দিতে শিখেছি। বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়ন করতে হয়, জানি, আমরা জানি। মহাত্মা গান্ধীর পৃথিবীব্যাপী খ্যাতির মূলে ছিল তার ভদ্র ও মার্জিত আচরণ, যা তাঁর ব্যক্তিত্বকে দিয়েছিল স্বতন্ত্র একটা মর্যাদা। নেপোলিয়নের মতো বীরও একজন ভিক্ষুককে পথ দেখিয়ে তার সৌজন্য ও শিষ্টাচারকে মেলে ধরেছিলেন। এইসব মানুষের আদর্শের চর্চাও অনুধাবন করা আমাদের কর্তব্য। তাই শুধু পুঁথিগত শিক্ষাই নয়, মানসিক উত্তরণের জন্য সৌজন্য সকলের শেখা উচিত। ভালো থাকবেন আপনারা। সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে, ভালো থাকবেন আপনিও।
1: অনেকে আমাদের কাছে আসছেন সরাসরি, আমরাও তাদের মতামতগুলো জানাচ্ছি আপনাদেরকে। কিন্তু এই মুহূর্তে একটা গানের বিরতির পর ফিরছি আপনাদের কাছে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আপনার কথা নিয়ে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে,
2: মৌসুমী রয়েছে,
1: মৌসুমী অবশ্যই বিশ্বজিতার মৌসুমী আপনাদের সঙ্গে রয়েছে, এবং রয়েছে অনেক
2: অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ। এবং সেই হোয়াটসঅ্যাপের মেসেজের মধ্যে এবার চলে যাব কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি বলছেন, অনেকেই মনে করেন যে ভদ্র ভাষায় কথা বলা এবং হাসি মুখের আচরণ করাই সৌজন্য, কিন্তু প্রকৃত সৌজন্য মানুষের অন্তরের গুণের প্রকাশ। বাহ্যিকভাবে ভদ্র দেখালেও যদি মনে অহংকার, বিদ্বেষ বা অসততা থাকে, তবে তা সত্যিকারের সৌজন্য নয়। এটা কেবল কথাবার্তায় নয়, কাজের মধ্যেও প্রকাশ পায়। অন্যের অনুভূতির মূল্য দেওয়া সৌজন্যের একটা গুরুত্বপূর্ণ দিক। তাই সৌজন্যকে শুধু বাহ্যিক আচরণ বলে মনে করাটা কিন্তু ঠিক নয়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে তিনি বলছেন, সৌজন্যবোধ আয়ত্তে এলে জীবন পরিপাটি, পারস্পরিক সৌজন্যে সমাজ হবে খাঁটি। যত আছে দোষ ত্রুটি সংশোধন করি, সঠিক পথটি আসুক মানুষের হাত ধরি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে তিনি কিন্তু এটা আমাদের লিখে পাঠিয়েছেন।
1: আমাদের এখানে যারা লিখছেন তাদের মতামত আমরা পাঠিয়ে দিচ্ছি এই মুহূর্তে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, একা যদি না থাকতে চান কোনো এক বৈশাখী বিকেলে শান্ত, না আমি ভুল বললাম, লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, সৌজন্য বোধ থাকা সবার দরকার। ব্যবহার মানুষের পরিচয়, তবে সৌজন্য বোধের সাথে মানুষকে হতে হবে সৎ। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া।
2: ছোট্ট করে একটা ফোন নিয়ে নেবো, কে আছেন আমাদের সাথে?
1: হ্যালো
3: দাদা ভাই, দিদি ভাই।
2: বলুন।
3: আমি শাহরাখুল থেকে অশোক দত্ত
2: বলুন।
3: সৌজন্য বোধ সবার শেখা উচিত। আমি বলছি, আমরা তো ছোট থেকেই শিখেছি, এখানে ওখানে বাইরে কোথাও গেলে কোন এক জায়গায় রাত্রি একটার সময় দাঁড়িয়ে ছিলাম, কোনো মানুষ এলো সেটা অন্য রাজ্যে, তা এসে আমাকে কয়েকটা কথা দিয়ে হলো, তার সঙ্গে আমি এমন সুন্দর ভাবে কথাগুলো বললাম, সে আমাকে বললো অগ্রহায়ণ মাস ছিল, খুব ঠান্ডা ওই লগ্ন লোক আছে, বললো যে চায় পিজি গা, হ্যাঁ হ্যাঁ, তাই সে দোকান খুলে চা খাইয়ে বললো ট্রেন আসতো, তো আমি প্ল্যাটফর্মে একা আছি, লখিমপুর বলে একটা স্টেশন আছে, তা আমাকে চা খাওয়ালো এবং এত সুন্দর ব্যবহার করলো, তা বললো ট্রেন এলে আমি আপনাকে উঠিয়ে দেবো, আপনি একটু রেস্ট নেই। মানে সৌজন্য বোধ থাকলে পরে যেখানে যাবেন কোথাও, তো আমি তো বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করতাম, রাজস্থান, হরিয়ানা, লখনৌ, মানে 25 বছর ঘুরেছি, তা রাত্রিতে কোনো মানুষকে খারাপ পাই নাই, মানে 11 থেকে ভোর 4 পর্যন্ত হেঁটেছি অনেক জায়গায়। নমস্কার
2: দাদা। নমস্কার নমস্কার। সত্যি এরকম মানুষজন যখন থাকে বা এরকম মানুষজনের সাথে যখন পরিচয় হয় তখন মনে হয় সত্যি সৌজন্যবোধ এখনো আছে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে তিনি বলছেন, সৌজন্যবোধ মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, এটি অন্যের প্রতি সম্মান ও সহানুভূতির প্রকাশ। সৌজন্যপূর্ণ আচরণ সম্পর্ককে মজবুত করে এবং সমাজের সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলে। একটি মিষ্টি কথা বা সামান্য ভদ্র ব্যবহারও মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই সুন্দর ও মানবিক সমাজ গঠনের জন্য সকলেরই সৌজন্যবোধ থাকা উচিত। এরপরে চলে যাই আরও একটা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন যিনি, তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। তিনি বলছেন, সৌজন্য সকলের শেখা উচিত, আর সেটা ছোট থেকেই সবাই শেখে অভিভাবক থেকে কিন্তু শিক্ষকদের থেকেও, কিন্তু এদের থেকেও শেখা হয়। কিন্তু ইদানিং মানুষের মধ্যে এটা কম হয়ে যাচ্ছে সৌজন্যবোধটা। কারণটা বর্তমান পরিস্থিতি, এখন মানুষ মানুষকে ঠেলে ঠকিয়ে যে এগোতে চায় সেইভাবেই এগোচ্ছে, কিন্তু সৌজন্যবোধ বেঁচে থাক সবার ব্যবহারে হারিয়ে গেলে মানুষ মানুষের থেকে যে দূরে চলে যাবে, সুসম্পর্ক বজায় থাকুক সবার মধ্যে। এরপরে আর বেশ কিছু হোয়াটসঅ্যাপ রয়েছে যে হোয়াটসঅ্যাপগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব, কিন্তু তার আগে রয়েছে যেটা, সেটা হচ্ছে একটা ফোন। কোন লিসনার রয়েছে আমাদের সাথে? নমস্কার।
1: হ্যালো।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: হ্যালো।
1: বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো।
3: হ্যালো
1: বলুন।
3: হ্যাঁ বিশ্বজিৎ দা।
1: হ্যাঁ বলুন বলুন।
3: আচ্ছা, আমি কিশোর বলছি। আমি বলছি আমি একটা কথা বলছি যে আমার কাছে দিনেশ নস্কর এসেছিল আজকে, ফেসবুকটা খারাপ আর হোয়াটসঅ্যাপেও

0: হচ্ছে না। আমার হোয়াটসঅ্যাপকে আপনাদের ওখানে বন্ধ আছে, অনেক আছে তারা হয়ে ছাড়া তাদের কোনো রাস্তা হচ্ছে না, তারা এই জন্যই এরকম।
1: না না, এগুলো করবেন না, এগুলো আপনি আপনারটা পাঠাবেন, অন্যটা ফরওয়ার্ড করবেন না, কারণ এটা আমাদের এই আনএথিক্যাল, এটা আমরা করি না। আপনি যখনই পাঠান সেটা আমরা পড়ার চেষ্টা করি, কিন্তু তার যদি না হয় তাহলে সে দেখবে অন্য ফোন থেকে সে পাঠাবে, কিন্তু আপনার কাছে এসে পাঠালে আমাদের অসুবিধা হয় সেটা বুঝতে। হ্যাঁ বল।
2: এরপরেই আমাদের একটা টেক্সট মেসেজ যেগুলো আমাদেরকে পাঠানো হয়েছে, মানে 9903052992 এই নাম্বারে বলছে, আচ্ছা না, গান শুনতে চেয়েছে, না গান শোনার অনুষ্ঠান এটা নয়, তবে এই মুহূর্তে আজাদুল আকরা কৃষ্ণনগর থেকে শেখ পাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিনি লিখছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকে, তিনি শুনছেন, ভালো লাগছে তার। আর বলছে যে দেখুন, আজ মানুষ যেন কেমন হয়ে যাচ্ছে, কেউ কারোর কেউ সম্মান করে না, যখন তখন টনটিটকিরি করছে, মানুষও হুশ হারিয়ে গেছে। আপনারা খুব ভালো থাকবেন, শেখ আজাদুল আকরা, তিনি কিন্তু করেছেন আমাদেরকে মেসেজ। এবং কে আছেন আমাদের সাথে ফোনে?
3: হ্যালো,
2: বলুন।
3: শুভ সন্ধ্যা দিদি দাদা দুজনকে নমস্কার জানাই। আমি বেলগড়া থেকে লক্ষ্মীমঞ্জুদার বলছি।
1: বলুন।
3: আমি বলছি দাদা দিদি বলছি, ব্যবহারটাই সবচেয়ে বড়। এই ছোটবেলা থেকে মা বাবার কাছে শিখে, তার শিখা, তারপরে স্কুলে শেখা, মানুষের জন্য, মানুষের যদি ব্যবহার যদি ভালো হয়, মানুষের ভালো ভাববে। শত্রু যদি আমার দূরে যদি আসে, তাকে বসতে দিতে হয়, তাকে তার সাথে ভালোভাবে কথা বলতে হয়, তাকে একটু চা দেওয়া দেয়, তাতেই তার মনটা হয়তো অন্যরকম হয়ে যাবে।
4: আপনার
1: রেডিও সেটের ভলিউমটা শূন্য করে দিন।
4: আচ্ছা, এবার শুনুন, এবার ঠিক
2: আছে? হ্যাঁ
1: বলুন।
4: আমি বাবা থেকে বলছিলাম, গৌর কোলে।
2: বলুন।
4: মানে মানুষ তো নেই, যেসব আচার ব্যবহার যেটা করার সেটা তো করছে না।
1: আপনি রেডিও সেটটার যে সাউন্ডটাকে ওটাকে জিরো করে দিন, ফিডব্যাক আসছে।
4: আচ্ছা ঠিক আছে। হ্যালো।
1: হ্যাঁ বলুন,
2: খুব সংক্ষেপে।
4: বলছি এখনকার দিনে মানে 100 মধ্যে তো মনে হয় 10টা কি 20টা পাওয়া যাবে মনে হয় মানুষ, তাও মনে হয় সম্পূর্ণ পাওয়া যাবে না।
1: সৌজন্যতার সঙ্গে তিনি মানবিকতার কথা মিলিয়ে দিয়েছেন। আমাদের আজকের বিষয় ছিল যে সৌজন্যতা সবার শেখা উচিত। অনেক বন্ধু এসেছেন যারা আমাদেরকে তাদের মতামত তুলে ধরেছেন, এবং আমরা ফোনে যারা এসেছেন, হোয়াটসঅ্যাপে যারা এসেছেন, আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি তাদের স্বাধীন চিন্তিত মতামত। আমরা আজকের মতো আপনার কথা থেকে বিশ্বজিৎ আর মৌসুমি ছুটি নেব, তবে আমরা ফিরে আসবো বাংলার ক্যানভাস নিয়ে ঠিক রাত 9:30। তবে বাংলার ক্যানভাসে থাকবেন আপনারা, কারণ ক্যানভাস জুড়ে থাকবে বাংলার বিভিন্ন ধরনের শাড়ি, তার ঐতিহ্য, তার ইতিহাস।
5: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে আকর্ষতা সিং। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आर्थिक सलाहकार परिषद के साथ बैठक की, देश के आर्थिक परिवर्तन और दीर्घकालिक विकास प्राथमिकताओं की समीक्षा की। केंद्र ने खाद्य तेलों के लिए मानक पैकिंग साइज लागू किए, इसका उद्देश्य पारदर्शिता बढ़ाना और एक समान पैकेजिंग को बढ़ावा देना है। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने नई दिल्ली में नेपाल के विदेश मंत्री शिशिर खनाल से बातचीत की, कहा दोनों देश खुली सीमा पर सुरक्षा बनाए रखने के लिए निकट सहयोग कर रहे हैं। कुवैत और बहरीन में अमरीकी सैन्य ठिकानों पर ईरान के बैलिस्टिक मिसाइल हमले से पश्चिम एशिया में तनाव बढ़ा। जापान में भारतीय पुरुष हॉकी टीम ने जापान को हराकर अंडर 18 एशिया कप जीता, भारतीय महिला टीम ने कांस्य पदक हासिल किया।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, 100.1 FM Gold Day.

সময়টা বাংলা ক্যানভাসের, আর আজকের বাংলা ক্যানভাসে বাংলার শাড়ির কথা। বাংলার শাড়ি শুধু একটা পোশাক তো নয়, এটা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং আবেগের এক উজ্জ্বল প্রতীক। কথা হবে শতাব্দীর এবং শতাব্দীর ধরে বাংলার তাঁতের দক্ষতা বা আরও বিভিন্ন ধরনের শাড়ি, জামদানি, বালুচরি সব কিছু নিয়ে। গানের ওপারে রয়েছি মৌসুমী বিশ্বজিৎ বাংলার ক্যানভাস নিয়ে।

0: আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, কিংবা বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়।
1: সেই রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া প্রেমের মেয়েটা হোক অথবা বাঙালির কোনো উৎসবে নারী, বাঙালি মেয়েদের

0: জীবনের কোনো আয়োজনই কি পূর্ণতা পায় শাড়ি ছাড়া? বিয়ে, বরণ বা বিদায় কোথায় নেই শাড়ির ছোঁয়া? আর আজকের সেই জন্যই এই শাড়ি কীভাবে সুপ্রাচীন কাল থেকে গড়ে উঠল আমাদের নিজস্ব সংস্কৃতি, হয়ে উঠল উপমহাদেশের ঐতিহ্য, জানবো সেই কথাই। শাড়ি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পোশাকগুলোর একটি এবং বোধহয় একমাত্র জোড়া না লাগা পোশাক। শতাব্দীর পর শতাব্দী, মানে পরপর বিভিন্ন শতাব্দী ধরে একটা কেবল আবেদনময়ী জমকালো নৈমিত্তিক পোশাকই নয়, বরং হয়ে উঠেছে পোশাক শিল্পীদের অনবদ্য ক্যানভাস, যেখানে তাঁতি, বুনন শিল্প এবং নকশাকার তারা প্রত্যেকেই রং, নকশা, ঝুমকি, পাথরের অনন্য খেলায় মেতে ওঠে এই শাড়ি বানানোর জন্য।
1: বলা যায় যে সুতো এবং কাপড় বোনার শিল্প ভারতবর্ষে এসেছিল মেসোপটেমিয়া সভ্যতা থেকে। সিন্ধু উপত্যকার নারী পুরুষ উভয়ের কাছেই সুতোর বুনন বেশ পরিচিত ছিল। আর ভারতে সুতো প্রথম চাষ ও বুনন শুরু হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। সেই শাড়ির কথা আপনাদের বলবো আজ বাংলার ক্যানভাসে গানের বিরতির পর।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস,
1: বাংলার ক্যানভাসে আজ বাংলার শাড়ির কথা। বলছিলাম যে বাংলার শাড়ি প্রথম চাষ এবং বুনন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, কিন্তু ওই সময় সুতোয় যে রং ব্যবহার করা হতো তা এখনও ব্যবহার করা হয়,
2: যেমন নীল গাছ বা হলুদ থেকে পাওয়া রং। আর রেশমি কাপড় বোনা শুরু হয়েছিল প্রায় 2450 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। শাড়ি সর্বপ্রথম চিত্রায়ণ পাওয়া যায় সিন্ধু প্রদেশের এক পুরোহিতের প্রস্তুত মূর্তিতে। সিন্ধু উপত্যকার লোকেরা দীর্ঘ কাপড়ের টুকরো কোমরবন্ধ হিসাবে ব্যবহার করত। সভ্যতার শুরুর ইতিহাস বলে কাপড় পরিধানের পদ্ধতি শুধু সিন্ধু সভ্যতা নয়, মিশর, সুমের ও আরও অনেক জায়গায় প্রচলিত ছিল। ওইসব শহরের ধ্বংসাবশেষের মধ্যে যে মুদ্রা এবং প্রস্তর মূর্তি পাওয়া গেছে তা এই তথ্যই প্রমাণ করে যে সেখানে শাড়ির প্রচলন ছিল।
1: আমাদের এখানে শাড়ি ঠিক কবে থেকে এলো সে কথা তো আমরা বলছিলাম,
2: কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে অববাহিকার আসে, মানে অববাহিকার সেই সময় এসে তখন তারা তাদের সাথে কিন্তু বস্ত্র বা এই বস্ত্র এই শব্দটাকে নিয়ে এসেছিল। যদিও সংস্কৃত মতে এর অর্থ হলো কাপড় বা পোশাক, কিন্তু তারা তখন এই শব্দ নিয়ে প্রক্রিয়াজাত চামড়ার পরিধান, উপযোগী আচ্ছাদন, এটাই কিন্তু বোঝাত। তাই এখানে আসার পর স্থানীয় অধিবাসীদের থেকে তারা প্রথম সুতোয় বোনা লম্বা কাপড় পরিধানের অভ্যাস শুরু করে।
1: আমরা এই কাপড়ের কথা বলবো, মানে যে কাপড়ের কথা বলছিলাম এত সময়, তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাস এবং আস্তে আস্তে ভারতবর্ষে কিভাবে কাপড় এলো আর ভারতবর্ষের পরে এই বাংলায় কাপড় কি করে এলো, এবং বাংলার ক্যানভাসে আজকে বলবো বাংলার বিভিন্ন ধরনের কাপড়ের কথা। কারণ বাংলার যে কাপড়ের ঐতিহ্য শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার ঐতিহ্য। একটা অদ্ভুতভাবে অঞ্চল ভিত্তিতে নতুন নতুন কাপড় তৈরি হচ্ছে এবং তাদের আলাদা আলাদা নাম রয়েছে, আবার সেই কাপড়ের বিশেষত্বও আলাদা। আমাদের যদি পশ্চিমবঙ্গে দেখি ধনেখাদি তাঁত এবং ফুলিয়া তাঁত, এছাড়াও অনেক মুর্শিদাবাদের সিল্ক, একই সঙ্গে বাঁকুড়ার যে সিল্ক রয়েছে, বিষ্ণুপুরী সিল্ক রয়েছে, এরকম অনেক শাড়ির কথা রয়েছে। আমরা সেই সব কথায় থাকবো। এখন দুটো গানের বিরতি নিয়ে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো ঠিক 10:10 মৌসুমী আর বিশ্বজিৎ বাংলার ক্যানভাস নিয়ে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথা।

0: ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি কাজ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রূপে।

0: स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में, अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में, आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
1: এছাড়া দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথা উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যেও শ্রী মোদী উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পাম ওলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলোর জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু ও গুরুতর জখম হয়েছেন 15 জনেরও বেশি যাত্রী। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। দুর্ঘটনাগ্রস্তদের সকলকে উদ্ধার করে ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমিক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের শুরুতে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। বিদেশমন্ত্রী বলেছেন, নেপাল সরকারের নির্ধারিত লক্ষ্য এবং ভারতের প্রতিবেশী কেন্দ্রিক

0: উদ্যোগগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বিকশিত হয়েছে বলেও বিদেশমন্ত্রী মন্তব্য করেন। শ্রী খানাল বলেন, ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেপাল ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার উল্টো ফল হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। বালুচিস্তানে পণ্যবাহী যানবাহনের ওপর হামলা, সড়ক অবরোধ এবং বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে ব্যবসায়ী, পরিবহনকারী এবং ব্যবসায়ী নেতারা একটি যৌথ কমিটি গঠন করেছেন। ডন সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি মোহাম্মদ আয়ুব মারিয়ানি সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি হ্যাট্রিক করেন। অপর গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়া। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নুমাডা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় নারী দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026 জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ 2026 ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold, বাংলার ক্যানভাস
2: 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর মৌসুমী।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে। আর বলছিলাম শাড়ির কথা, শাড়ির ইতিহাসের কথা, কিভাবে ভারতবর্ষে এলো শাড়ি আর সেই শাড়ির ধরনই বা কি, সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে আমরা রয়েছি। এবার মূলত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রথম শাড়ির প্রচলন কিভাবে শুরু হলো?
2: মূলত এই যে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের মাঝেই প্রথম শাড়ির প্রচলনটা কিন্তু শুরু হয়েছিল। তারা মনে করত সেলাইকৃত বা জোড়া দেওয়া কাপড় অপবিত্র। আবার এরকম একটা ধারণাও তাদের মধ্যে প্রচলিত ছিল যে নাভিমূলই জীবন ও সৃষ্টির উৎস এবং তা খুবই গুরুত্বপূর্ণ, তাই শাড়িতে তা উন্মুক্ত রাখা হতো। সিন্ধু এলাকার মহিলাদের এই কটিবন্ধ তখন নাম পায় নিভি। মহিলাদের এই কটিবন্ধ ভারতবর্ষের বহুল প্রচলিত শাড়ির কিন্তু একটা অগ্রদূত।
1: সিন্ধু সভ্যতার পরে বিভিন্ন মহাকাব্য থেকে যেসব তথ্য আমরা পাই সেখানে দেখা যায় পরবর্তীতে কাচুকি নামে এক টুকরো কাপড় নারীর উপরের অংশে জড়িয়ে পরার প্রচলন নারীদের মধ্যে ছিল, যা থেকে ব্লাউজের প্রচলন হয়। এবং 1500 শতকের প্রথম দিকে পর্তুগালের এক পর্যটকের বর্ণনা থেকে জানা যায় তখন মেয়েদের সারা শরীরে রেশম বা সুতির কাপড় জড়ানো দেখা যেত। প্রথম শ্রেণীর বিভিন্ন সাহিত্যকর্মে, বিশেষ করে বিভিন্ন মহাকাব্যে নারীদের বর্ণনা দেওয়া হয়েছে সোনা ও বিভিন্ন মণিমুক্ত খচিত শাড়িতে। আর পরবর্তীকালে কাব্য সাহিত্যের ক্রমান্বয়নে শুরু হয় অপার সুন্দর ভঙ্গিমায় শাড়ি পরিহিত নারীরা সাহিত্যের মূল উপাদেয় হওয়া শুরু করে। ফলে তারা নিজেদের পোশাক ও সুতো নকশায় ধনীরা বিভিন্ন মূল্যবান পাথরের ব্যবহার চালু করে, কারণ তখন তারা অলংকার পরাও শুরু করে। এরপরে অবশ্য শাড়ির আঁচলের সৌন্দর্য আসে, সেগুলো আমরা বলবো, তবে তার আগে একটা গানের বিরতি।

0: নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়। আমরা ভারতবর্ষে শাড়ির আগমন বা শাড়ির প্রচলন নিয়ে কথা বলছি। বাংলার ক্যানভাসে শাড়ি নিজের জায়গা করে নিয়েছে। এবারে বলবো সেই সব শাড়ির কথা যে শাড়ির আঁচল সৌন্দর্যের জন্যে প্রাধান্য পাওয়া শুরু করে এবং সিল্ক আমদানি করে পরিচিতি পায়। পরবর্তীতে যেন এই কারুকাজ ও নকশার উন্নতি এবং সৌন্দর্য বৃদ্ধির জন্যে এই সেলাইবিহীন কাপড়ের দীর্ঘ পোশাক তিন খণ্ডে বিভক্ত হয়। নিভি কোমর ও নিম্নাংশ জড়িয়ে থাকত, আর কাচুকি উপরের অংশে থাকত, এবং শালের মতো দীর্ঘ কাপড়টাকে বলা হতো উত্তরীয়, যা পরবর্তীতে ঘুরিয়ে সামনে আনার চল হয়। কারণ সবচেয়ে বেশি কারুকার্য এই অংশেই থাকত। তখন মেয়েরা সামাজিক মর্যাদা অনুসারে নিজেদের শাড়িতে পাথর বা সুতোর নকশায় ভরিয়ে তুলত। সাহিত্যের যুগ এবং পুরানোর যুগে মেয়েদের মধ্যে শাড়ির একটা অংশ মাথায় তোলার কোনো প্রচলন ছিল না, বিশেষ করে ধর্মীয় এবং সামাজিক কোনো নিয়ম অনুযায়ী তো নয়। তারা যদি কেউ তা করত, তবে তা হতো পোশাকের কারুকাজ ফুটিয়ে তোলা। তারপর গ্রিক ও ফরাসিদের প্রভাবে ভারতে সকল শ্রেণীর মেয়েদের শাড়ি পরার ধরন এক প্রধান পরিবর্তনের মধ্য দিয়ে যায়।
1: আর গ্রিকরা ততদিনে বেল্ট আবিষ্কার করেছেন এবং তারা কোমরের কাছে জড়িয়ে কাপড় পরা শুরুও করে দিয়েছেন। আর ফরাসিরা তখন তাদের দীর্ঘ কাপড়গুলো পরে কোমরের কাছে ঘাড়ের কাছে জড়ো করত এবং কোমরবন্ধ ব্যবহার করত। কাপড় পরার নতুন এই পদ্ধতি এই অঞ্চলের উঁচু শ্রেণীর মেয়েদের কিন্তু বেশ আকর্ষণ করে। পরবর্তীতে ফরাসিদের আগমন ভারতের রাজপুতানা এবং গঙ্গার অববাহিকার পাঞ্জাবের অধিবাসীদের শাড়ি পরার ধরনকে ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত করে। তখন থেকে তারা শাড়ির সাথে উপরের অংশের জন্য ছোট ছোট জামা ব্যবহার করতে শুরু করে। আর এই সময় বিভিন্ন গ্রন্থ থেকে মাথুরা এবং অজন্তার মহিলাদের এমন পোশাকের ব্যবহারের প্রমাণ ও বর্ণনাও কিন্তু পাওয়া যায়। সাধু দয়ানেশ্বরের লেখা গ্রন্থে কান্দা নাকি চলি জাতীয় শব্দের ব্যবহার থেকেই বোঝা যায় যে ব্লাউজ এই গত শতাব্দীরই প্রথম দিকের সংযোজন। ফরাসিরা এই এলাকায় নকশা ও কারুকার্যের ক্ষেত্রেও অনেক নতুন ধরন কিন্তু সংযোজন করেছে।
0: আমরা এই শাড়ির কথায় থাকব, তবে তার আগে গানের বিরতি।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: বাংলার ক্যানভাসে ফিরে এলাম বিশ্বজিতার মৌসুমে। বলছিলাম বাংলার শাড়ির কথা এবং শাড়ির প্রচলন ইতিহাস। এখনও বাংলাদেশের শাড়ির বিষয়ে আমরা আসিনি, মোগল যুগের কথা বলছিলাম। মোগলদের দৃষ্টিভঙ্গি এবং জীবন পদ্ধতি সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। সেই সময় রাজপরিবার এবং বাইরে সালোয়ার কামিজের প্রচলন ঘটে। বিশেষ করে মোগলদের আভিজাত্য এদেশীয় ছেলেদের পোশাকে ব্যাপক পরিবর্তন আনে। তবুও শাড়ি ভারতবর্ষের নারীর হৃদয়ে আপন আসনে নিজ গর্বে সুপ্রতিষ্ঠিত থাকে। আজকের দিনের শাড়ি আসলে প্রাচীনকালের ভারতের সেলাইবিহীন তিন কাপড়ের শাড়ি আর মোগলদের আনা সেলাইকৃত কাপড়ের মিশ্রণ।
1: এভাবে শাড়ি দীর্ঘ পথ পেরিয়ে বর্তমানের মেয়েদের কাছে কিন্তু এসেছে। আর বর্তমানে শাড়ি পরার এই পদ্ধতিতে মূলত গ্রিক, ফরাসি এবং মধ্য এশীয়দের প্রভাব জড়িয়ে আছে। রয়েছে শাড়ি তৈরির পদ্ধতি, সুতোর আর বুননের ধরনের মধ্যেও ভিন্নতা। আর এই ভিন্নতার উপর ভিত্তি করে বহু সময় আগে থেকেই ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের শাড়ির উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত হয়ে আছে। যেমন ঢাকায় জামদানি, কাশ্মীরি রেশমি সিল্ক, টাঙ্গাইলের তাঁত বা মধ্যপ্রদেশের মহেশ্বর শাড়ি। এই নামগুলো কেবল উপাদানের মূল শহরের নাম থেকেই আসেনি, বরং এসেছে বোনার কৌশল বা নকশার ভিন্নতা থেকেও।
0: আর নতুন নতুন বোনার কৌশল, সুতোর ভিন্নতা, নকশার হরেক রকমের সাথে তার পরিচিতি ঘটেছে। বিভিন্ন জাতির এদেশে আগমনের, যেমন গুজরাট এবং রাজস্থানের শাড়ি তৈরির ধরনটা মূলত আসে মধ্য এশীয়দের হাত ধরে। কাজ, আরাম এবং বিলাসিতায় এভাবেই বাঙালি নারী সবার আগে প্রাধান্য পায় শাড়ি। যদিও শতাব্দীর পর শতাব্দী ধরে শাড়ি এদেশীয় খুকি থেকে বয়স্ক সবার শোভা বৃদ্ধি করছে, তবুও এর অসাধারণত্ব, দারুণ সৌন্দর্য সামান্যতম ম্লান হয়নি, বরং দিন দিন এর আকর্ষণ বেড়েছে বিশ্বজুড়ে আজও। আমরা শাড়ির এইসব ইতিহাস নিয়ে যেমন ছিলাম, তেমন শাড়ির বিশেষত্ব নিয়েও থাকব। আসছি গানের বিরতির পর।

বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে এবং বাংলায় শাড়ির প্রচলন নিয়ে আমরা কথা বলছি। এবং বাংলার বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, তার বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যে বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যগুলো তুলে আপনাদের সামনে তুলে ধরছি আমরা আজকের অনুষ্ঠানে। এই শাড়ির যখন ঐতিহ্যের কথা বলছি, শাড়ির যখন বৈচিত্র্যের কথা বলছি, তখন কিন্তু বাংলার বিভিন্ন শাড়ির অনুষঙ্গ যেমন আসে, আমি একটু আগে বলছিলাম যে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন শাড়ি যেমন আছে, তার বুনট, তার নিয়ম অনুযায়ী শাড়ি আলাদা আলাদা। এবং শাড়ির সম্পর্কে অনেক কথা, মানে সাহিত্যে বলুন, সিনেমায় বলুন, দেশভাগের সঙ্গে বলুন, শাড়ির বিভিন্ন যোগ রয়েছে। সেই সব শাড়ির কথা আমরা বলবো, বিশেষত বাংলার যে শাড়িগুলো রয়েছে এবং শাড়ি পরার যে স্টাইলের কথা হয়েছে। বাংলায় ঠাকুর বাড়ি থেকেই শাড়ি পরার অভিনবত্ব চলে আসে এবং সেই অভিনবত্বের কথা আমরা বলেছি বিভিন্ন সময়। সুতরাং সেই শাড়ির ঐতিহ্য এবং অভিনবত্ব আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তবে তার আগে এখন একটা গানের বিরতি নিয়ে আমরা চলে যাব ঠিক সংবাদ বিরতিতে, ফিরে আসবো 11:10 মিনিটে, সঙ্গে থাকুন।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: বাংলার ক্যানভাসে শাড়ির কথা হচ্ছে। মেয়ে, বাঙালি এবং শাড়ি, এই তিনটে এমনভাবে পরস্পর পরস্পরের সাথে জড়িত যে সত্যি এটা এক যেন অবিচ্ছেদ্য অঙ্গ বলা যায়। আর শুধু বাঙালি কেন, আমাদের ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে বলা যায়, বিভিন্ন প্রদেশে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি এবং তাদের বিভিন্ন ধরনের পরারও প্রচলন।
1: এবং এই শাড়ি বাংলার কথা বলছিলাম, যে বিভিন্নভাবে পরার যে শাড়ির কথা, শাড়ি পরার বাঙালি রীতি, মানে একেবারে দেহসৌষ্ঠবকে ফুটিয়ে তোলার জন্য শাড়ি পরা নিজেই একটা শিল্প। প্রাচীন ভারতীয় সাহিত্যের অসংখ্য উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ সাহিত্যে সাতবল্লিকা বা বহু সূক্ষ্ম ভাজযুক্ত কুচি, কিংবা হস্তি সৌন্দর্যক বা হাতির মতো দেখতে কুচির প্রাচুর্য রয়েছে। এটা স্পষ্ট যে প্রাচীনকালে কোমরে এক টুকরো কাপড় বাঁধার প্রথা ছিল এবং কখনো কখনো মাথা ও শরীরের উপরের অংশে কাপড় জড়ানো হতো। কাঁধের উপর শালের মতো ব্যবহৃত উত্তরীয়কে আধুনিক ওড়নার সাথে তুলনা করা যেতে পারে, যে কথা আমরা একটু আগে বলছিলাম, কাচুলির কথা, চুলির কথা, ব্লাউজের কথা এগুলো। তবে শাড়ি পরার একটি মধ্যবিত্ত রীতি যা দৈর্ঘ্যে ছোট ছিল এবং ব্লাউজ বা পেটিকোট ছাড়াই পরা হতো, তা কিছুদিন আগেও বাংলায় প্রচলিত ছিল। এটি আটপৌরে শাড়ি পরার রীতি নামে পরিচিত ছিল এবং আমাদের মধ্যে অনেকেই ঠাকুমা দিদিমাদের সেভাবে শাড়ি পরতে দেখেছি। যদিও উৎসবের সময় আটপৌরে শাড়ির রীতি এখন ফ্যাশন রয়েছে।
0: ফ্যাশনে তো রয়েছে বটেই, আর তার সাথে সাথে বাঙালি নারীর চরিত্রের অভিনয়ের জন্য কিন্তু বলিউডের যে চলচ্চিত্রের যে একটা আলাদা রূপ, সেখানেও কিন্তু এই ধরনের শাড়ি পরানো হয়। আর 1900-এর দশকের কালীঘাট চিত্রকলায় একটা ছবি পোস্টকার্ড, যেখানে একজন মহিলা, মানে মহিলাকে আটপৌরে রীতিতে শাড়ি পরা অবস্থায় দেখা যায়, কোনো ব্লাউজ বা পেটিকোট ছাড়াই। শাড়িটি প্রথমে কোমরের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে জড়ানো হয়, এরপর দ্বিতীয়বার ঘড়ির কাঁটার দিকে জড়ানো হয়। আলগাভাবে ঝুলে থাকা আঁচলটি তখন কাঁধের উপর রাখা হয় এবং অপরিচিতদের সামনে বা প্রথা অনুযায়ী প্রয়োজন হলে তখন কিন্তু মাথার উপর কাপড়ও দেওয়া হতো। আঁচলের শেষে একটা গিঁট বাঁধা থাকতো আর এর এক কোণ থেকে বাড়ির বিভিন্ন চাবি ঝুলত। সেই সময় যখন মহিলারা অন্দরমহলের চার দেওয়ালের মধ্যে থাকতেন, তখন আঁচল থেকে ঝোলানো চাবিগুলো ছিল ক্ষমতার প্রতীক, যা গৃহিণীর হিসেবে নিজের ঘর ও গৃহস্থলীর বিষয়ে নারীর সর্বোচ্চ যে নিয়ন্ত্রণ সেটাকে বোঝাত। ভাড়ার ঘরের চাবি এবং আলমারির চাবিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো সেই সময় দাঁড়িয়ে। আর খ্রিস্টীয় 19শ শতাব্দীর মধ্যভাগে যখন নারীর ক্ষমতায়ন ধীরে ধীরে রূপ পেতে শুরু করে, ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িরও কিন্তু শাড়ি পরার বেশ প্রচলন রয়েছে।
1: সে কথায় আমরা থাকবো, ঠাকুর বাড়ির অন্দরমহল থেকে কি করে শাড়ি আমাদের কাছে চলে এলো আস্তে আস্তে, এবং সেই শাড়ির যে ইতিহাস, বাঙালি শাড়ির কথা বলতে গিয়ে ঠাকুর বাড়ির অন্দরমহলের থেকে উৎপত্তি যে শাড়ি, যে শাড়ির কৌশল বা রীতি, সেগুলো নিয়ে আমরা আলোচনায় থাকবো গানের বিরতির পর।

0: বাংলার ক্যানভাসে শাড়ির কথা, এবং বাংলায় শাড়ি এসছে ঠাকুর বাড়ি থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ননদ জ্ঞানদা নন্দিনী দেবী ছিলেন প্রথম বাঙালি নারী যিনি শ্বশুর বাড়ি ছেড়ে পর্দা প্রথা অমান্য করে বোম্বেতে তার স্বামীর সঙ্গে থাকতে যান। তার স্বামী সেখানে সিভিল সার্ভিসে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কর্মরত ছিলেন। তিনি প্রথম শাড়ির সঙ্গে ব্লাউজ ও পেটিকোট পরার নতুন রীতি চালু করেন, যাতে নারীরা অন্দরমহলে চার দেওয়াল থেকে বেরিয়ে এসে বাইরের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। তিনি পার্সি ও বাঙালি রীতির সংমিশ্রণে এটি অর্জন করেন। পার্সি জ্যাকেট এবং পেটিকোট পরার রীতি গ্রহণ করলেও তিনি আঁচল বাম কাঁধে রাখার বাঙালি রীতিটি বজায় রাখেন। কোমর থেকে নিচের দিকে কুচি না থাকায় এই রীতিটি ব্রাহ্ম মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সমাজ সংস্কারক ও নারী ক্ষমতায়নের প্রবক্তা জ্ঞানদা নন্দিনী দেবী শাড়ি পরার এই নতুন পদ্ধতি শিখতে ইচ্ছুক নারীদের প্রশিক্ষণ দিতেন।
1: আর একই পরিবারের তিন প্রজন্মের মহিলারা তাদের নিজস্ব শৈলীর শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। একটা ছবি পাওয়া যায় যেখানে কোচবিহারের মহারানী সুনীতি দেবীর বিরাজমান, এবং তিনি ছিলেন বাংলায় ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেনের কন্যা। ব্রাহ্ম সমাজ নারী স্বাধীনতার এক নতুন যুগের সূচনা করেছিলেন এবং তাদের জনসমক্ষে আসার অনুমতি দিয়েছিলেন। এখানে সুনীতি দেবী সেই পোশাকেই দেখা যাচ্ছে যা ব্রাহ্ম সমাজের মহিলাদের জনসমক্ষে আসার সময় প্রায়শই বেছে নিতেন, মানে এই পোশাকটাই, সেটা হচ্ছে আঁচল সামনে থাকতো, অবশ্যই শাড়ি সেই পোশাক, আর সেই পোশাকের মানে শাড়ির ধরনটা থাকতো আঁচলটা সামনে, ব্লাউজ হিসাবে পরা একটা লম্বা হাতার জ্যাকেট এবং মাথা ঢাকার জন্য একটা জপমালাযুক্ত কাপড়ের

0: অংশ থাকত।
1: শাড়ি পরার এই যে পরম্পরার কথা আমরা বলছি, মহারানী ইন্দিরা দেবী, ইন্দিরা দেবী অল্প বয়সে বিধবা হয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি কেবল সাদা শাড়ি পরার বাঙালি প্রথা অনুসরণ করতেন, তবে তিনি কেবল সাদা থান শাড়ি পরার ঐতিহ্য থেকে সরে এসে জরি সিল্কের পাড়যুক্ত সাদা রঙের বিশেষ নকশার শিফন শাড়ি পরতে শুরু করেন এবং এটি খুব তাড়াতাড়ি সবার মন জয় করে নেয়। রাজপরিবার এবং সাধারণ মানুষ উভয়ের মধ্যেই শিফন শাড়ির প্রচলন শুরু হয়। পরবর্তীকালে তার নাতনি মহারানী গায়ত্রী দেবী এবং তার দিদিমা ও মায়ের মতো প্রথাগত মাথা ঢাকার আবরণ ছাড়াই কুচি দেওয়া আধুনিক রীতিতে শাড়ি পরতেন। এবং শাড়ি পরার আধুনিক রীতিটা আগেই বললাম যে জ্ঞানদানন্দিনী দেবী তৈরি করেছিলেন। পরবর্তীকালে এই শৈলীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের নিফি শৈলী মিশে উদ্ভূত হয়েছে আজকের এই শাড়ি পরার রীতি। বাংলার যে শাড়ি পাওয়া যাচ্ছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় জামদানি শাড়ি। জামদানি শব্দটা ফরাসি শব্দ থেকে এসছে, কিন্তু এই জামদানি শাড়ির কথা আপনাদের শোনাবো। তারপরে বালুচরি আছে, জামদানি আছে, তাদের এক একটা শৈলী, এক এক ধরনের কাঁথা শাড়ি আছে যেখানে কাঁথা সেলাই করা হয় সেই রীতিতে, এই শাড়ি তিনটের কথা বলবো। তবে তার আগে গানের বিরতি।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: বাংলা ক্যানভাসে আজকে শাড়ির সাত কাহন নিয়েছি। বলছিলাম বিভিন্ন শাড়ির ঐতিহ্যের কথা, তাদের বুননের কথা। এবারে চলে যাই বাঙালি শাড়ির কথায়। যেমন বলে গিয়েছিলাম গানের আগে যে জামদানি বা এই ধরনের যে সমস্ত শাড়িগুলো আছে, বালুচরি, এইসব শাড়িগুলো বাঙালির কাছে এক অত্যন্ত জনপ্রিয় শাড়ি। জামদানি শব্দটা কিন্তু ফরাসি থেকে উদ্ভূত এবং এই শাড়িগুলোতে থাকা ফুলের নকশাকে বোঝানো হয়। জামদানি চার প্রকারের হয়: ঢাকাই, টাঙ্গাইল, শান্তিপুরী এবং ধনিয়াখালি। জামদানি মিহি মসলিনের উপর বোনা হতো। এই উপাদানটি আবরণ নামেও পরিচিত ছিল, কারণ প্রবাহমান জলের নিচে রাখলে মিহি মসলিন আর অদৃশ্য হয়ে যেত একেবারে। বিকল্পভাবে এটি শবনম এবং বফতাবানা নামেও পরিচিত ছিল, যার মানেগুলো হলো সন্ধ্যার শিশির এবং মেঘের মতো। চীনা, আরবি এবং ইতালীয় বণিকদের বিভিন্ন ভ্রমণ কাহিনীতে এবং অর্থশাস্ত্রেও পুনরু ও বাংলায় একটি মিহি বস্ত্র হিসাবে মসলিনের উল্লেখ পাওয়া যায়। জামদানি শাড়ি তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এর জন্য গভীর মনোযোগ ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। এটি তাঁতিদের দ্বারা হাতে বোনা হয়, যারা কাগজের আঁকা নকশাগুলো টানা সুতোর নিচে রাখেন এবং সুতোর পথ বরাবর উচ্ছিষ্ট নকশা করে থাকে। এরপরে চলে যাই বালুচরিতে। বাংলার মুর্শিদাবাদ তথা উৎকৃষ্ট রেশমের জন্য সুপরিচিত, যা হালকা এবং পড়তে বেশ আরামদায়ক। এই অঞ্চলের রেশম বয়ন শিল্প অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে শুরু হয়েছিল এবং ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় এর বিকাশও ঘটেছিল। মুঘল আমলে নবাব মুর্শিদ কুলি খাঁর তাঁর রাজধানী ঢাকা থেকে গঙ্গা নদীর পূর্ব তীরে বালুচর নামক স্থানে স্থানান্তরিত করেছিল। নবাবের সঙ্গে বহু তাঁতিও এসেছিল, আর এই থেকেই শুরু বালুচরি শাড়ির।
2: বাংলার এমন নানান শাড়ি রয়েছে যে কথা আমরা জানি, একদিকে বালুচরি, একদিকে বিষ্ণুপুরী সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, ফুলিয়া এবং শান্তিপুর। সে পরম্পরা, অন্য কোনো দিন হয়তো সেই শাড়ির পরম্পরা নিয়ে থাকব আমরা। আজকে বাংলার ক্যানভাসে বাংলায় শাড়ির আসার ইতিহাস, শাড়ি পরার রীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের মতো আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব বাংলার ক্যানভাসের। আবার আসবো

0: দিন বাংলার অন্য সংস্কৃতি নিয়ে বিশ্বজিৎ মৌসুমী।
1: ভালো থাকবেন, ভালো রাখবেন প্রত্যেককে। যেতে যেতে রইল গান আপনাদের জন্য।

0: রে আবার মাঠে
1: হেয়া হে
0: তামার টাটে
1: হেয়া হে
0: কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে
1: হেয়া হে
0: মাঠের মাটি
1: হেয়া হে
0: রৌদ্রে ফাটে
1: হেয়া হে
0: পালকি মাতে আপন নাটে শঙ্খ ছিলে
1: হেয়া হে
0: সঙ্গে যেছে
1: হেয়া হে
0: পাল্লা দিয়ে
1: হেয়া হে
0: মেঘ চলে।

0: বাঁধের দিকে সূর্য ঢলে, বাঁধের দিকে সূর্য ঢলে রে।
1: পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার ভবেশ গুপ্ত, সুরকার রবীন্দ্র জৈন।

এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন শ্যামল গুপ্ত, সুর করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

আম্রবরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে, আম্রবরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে, ধমধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে, হাজার দেহ দোলে হাজার দেহ দোলে, নতুন দিনের আহ্বানে হাজার চোখের আগুন।

ভূপেন হাজারিকার পর এবারে শিল্পী আশা ভোঁসলে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার রাহুল দেববর্মণ।

এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অমিত কুমার ও আশা ভোঁসলে। গানটি লিখেছেন স্বপন চক্রবর্তী, সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি পরিণীতা, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই ভক্তিগীতি, শিল্পী অনুপ জালোটা।

পরপর দুখানি দ্বিজেন্দ্রগীতি শুনলেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে। এখন লোকগীতি, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

সকলেই আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। রাগ ললিত।

你的干嘛的

এতক্ষণ ললিত রাগে শুনছিলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন বসন্ত মুখারি রাগে সেতার বাদন, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পরিমল চক্রবর্তী, রাগ বসন্ত মুখারি।

বসন্ত মুখার্জির আগে সেতারবাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই জুন রবিবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে 9903।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন তার ঐকতান কবিতাতে, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। আসলে মানুষের মনস্তত্ত্ব অসম্ভব জটিল এক মনস্তত্ত্ব, এবং বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, স্রষ্টা যারা, তারা সেই জটিল মনস্তত্ত্বকে ফ্রেমবন্দি করেন, আর তখনই আমরা কিছু অদ্ভুত সাহিত্য পাই। আজকে যে গল্পটা শোনাবো সেটা একটা খুব জটিল মনস্তত্ত্বের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক। গল্পটা একটু বড়, তাই একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। শেষ রাত্রে একবার মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হল। মাথার কাছে ঘনশ্যাম অত্যন্ত সজাগ হয়ে বসেছিল। স্ত্রীর মুখে একটু মকরদ্ধ চিত দিয়ে সে বড় ছেলেকে ডেকে তুলল। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন তো, নিখিলবাবু যদি না আসেন, মোড়ের বাড়িটাতে যে নতুন ডাক্তার এসেছেন ওকে আনিস, উনি ডাকলি আসবেন। ঘরে একটিও টাকা নেই, শুধু কয়েকানা পয়সা। ভিজিটের টাকাটা ডাক্তারকে নগদ দেওয়া যাবে না। বাড়িতে ডাক্তার আনলে একেবারে শেষের দিকে বিদায়ের সময় তাকে টাকা দেওয়া সাধারণের নিয়ম, এইটুকুই যা ভরসা ঘনশ্যামের। ডাক্তার অবশ্য ঘরে ঢুকেই তার অবস্থা টের পাবেন, কিন্তু একটা টাকাও যে তার সম্বল নেই এটা নিশ্চয়ই তার পক্ষে অনুমান করা সম্ভব হবে না। মণিমালাকে ভালোভাবে পরীক্ষা করবেন, মরণকে ঠেকানোর চেষ্টার কোনো ত্রুটি হবে না, বাঁচিয়ে রাখার জন্য দরকারি ব্যবস্থার নির্দেশও তার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। তারপর, শুধু তারপর, ঘনশ্যাম ডাক্তারের সামনে দুটো হাত জোর করে বলবে, আপনার ফিটা সকালে পাঠিয়ে দেবো ডাক্তারবাবু। মণিমালার সামনে অদ্ভুত ভঙ্গিতে হাত জোর করে বিড়বিড় করে কথাগুলো বলছে। ঘুম ভরা কাঁদো কাঁদো চোখে বড় মেয়েটা তাকে দেখছে। আঙুলে করে আরো খানিকটা মকরত্ব সে মণিমালার মুখে গুঁজে দিল। ওষুধ গিলবার ক্ষমতা অথবা চেষ্টা মণিমালার আছে বলে মনে হয় না, হিসাব হয়তো তার ভুল হয়ে গেছে, আরো আগে ডাক্তার ডাকতে পাঠানো উচিত ছিল। ডাক্তারকে সে ঠকাতে চায় না, ডাক্তারের প্রাপ্য সে দু চার দিনের মধ্যে পাঠিয়ে দেবে, মণিমালা বাঁচুক অথবা মরুক। তবু গোড়ায় কিছু না বললে রোগিণীকে দেখিয়ে ডাক্তারের কাছে ব্যবস্থা আদায় করার হিসেবে একটু প্রবঞ্চনার বটে, এসব হিসেবে গলত থেকে যায়। কিন্তু উপায় কি? ডাক্তার না দেখিয়ে মণিমালাকে তো আর মরতে দেওয়া যায় না। আগুন করে হাতে পায়ে সেঁক দে লতা, কাঁদিস নে, ওঠ, যদি কান্না সবাই শুরু করে তোকে মেরে ফেলবো। মণিমালার একটা হাত তুলে সে নাড়ি পরীক্ষা করার চেষ্টা করল। দুহাতে দুটো রুলি এখনো তার আছে, সজ্ঞানে রুলি সে কিছুতেই খুলতে দেয়নি। কাল সন্ধে জ্ঞান প্রায় ছিল না, তখন একবার খুলবার চেষ্টা করেছিল। চোখ কপালে তুলে যন্ত্রণায় মুখ বিকৃত করে মণিমালাকে খাবি খাওয়ার উপক্রম করতে দেখে সাহস হয়নি। এখন অনায়াসে খুলে নেওয়া যায়, সে টেরও পাবে না। সকালেই ডাক্তারকে টাকা দেওয়া চলবে, কিন্তু ওষুধপত্র আনা যাবে, কিন্তু লাভ কি কিছু হবে শেষ পর্যন্ত সেটাই ভাবনার বিষয়। রুলি বেচা পয়সায় কেনা ওষুধ খেয়ে জ্ঞান হয়ে খাত খালি দেখে মণিমালা যদি হার্টফেল করে। সন্তু যখন ফিরে এলো চারিদিকে ফর্সা হয়ে এসেছে,

শ্যামলা ততক্ষণে খানিকটা সামলে উঠেছে, খুঁজে নারীও পাওয়া গেছে, নিঃশ্বাস সহজ হয়ে এসেছে। ডাক্তার আসেননি শুনে ঘনশ্যাম আরাম বোধ করল। যাক, কয়েকটা পয়সা তো বাঁচল। মহিলা ডাক্তার বলে দিয়েছেন বেলা দশটা নাগাদ আসবেন। মোড়ের বাড়ির নতুন ডাক্তারটি ডাকামাত্র উৎসাহের সঙ্গে জামা গায়ে দিয়ে ব্যাগ হাতে রওনা হচ্ছিলেন। হঠাৎ কি ভেবে সন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন খোকা? মা মরে যাবে ডাক্তারবাবু, শেষ অবস্থা নাকি? বলে ডাক্তার নিরুৎসাহ হয়ে পড়লেন। তারপর ভেবে চিনতে চারটে টাকার জন্য সন্তুকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কাছেই তো বাড়ি, তিনি প্রস্তুত হয়ে থাকবেন, টাকা নিয়ে গেলে আসবেন। সন্তুকে তিনি আরো বলে দিলেন, নগদ চারটে টাকা যদি বাড়িতে নাও থাকে, তিনটে কি অন্তত দুটো টাকা নিয়েও সে যেন আসে, বাকি টাকাটা পরে দিলেও চলবে। তুই কাঁদতে গেলি কেন লক্ষ্মী ছাড়া? ডাক্তারটি আসলে মন্দ হতো না, ডাক্তারকে ডাক্তার, ছেঁচড়াকে ছেঁচড়া। টাকাটা যতদিন খুশি ফেলে রাখা যেত, একবার না দিলেও কিছু এসে যেত না। সব অর্থের কাঙাল নিচু স্তরের মানুষ সম্বন্ধে ঘনশ্যামের মনে গভীর অবজ্ঞা। এদের একজন তাকে মিথ্যেবাদী প্রবঞ্চক বলে জেনে রেখেছে। ভাবলে সে গভীর অস্বস্তি বোধ করে না, মনের শান্তি নষ্ট হয়ে যায় না। মানুষের মনের মধ্যে এভাবেই একটা অ্যান্টিসিনথেসিস চলে। যখন তার ক্ষমতা থাকে না, তখন অন্য লোকের উপর ব্লেম করার একটা প্রবণতা নিজেকে বাঁচানোর জন্য। সে টাকা দিতে পারছে না ডাক্তারকে, কিন্তু সেই না দিতে পারার একটা উপায় কিংবা উত্তর তার কাছে খুব স্পষ্ট করে সে ধরে রেখেছে যে ডাক্তার বড় পয়সা পিশাচ। শুরু হচ্ছে তার জটিল মনস্তত্ত্ব। গল্পে পরতে পরতে যত এগুব, তত এই মনস্তত্ত্ব আরো জটিল থেকে জটিলতর হিসেবে আমাদের সামনে আসবে। আর একটু এগুনে যাক। ঘরের অপর প্রান্তে মণিমালার বিছানার হাত তিনেক তফাতে নিজের বিছানায় ঘনশ্যাম শুয়ে পড়ল। ভিজে ভিজে লাগছে বিছানাটা। ছোট মেয়েটা সারা রাত চোরকির মতো বিছানায় পাক খায়, কখন এসে এদিকে তার বিছানায় ভিজিয়ে ওপাশে খোকার ঘাড়ে পা তুলে দিয়ে অকাতরে ঘুমাচ্ছে। মারবে? এখন মারলে অন্যায় হয় না, সজোরে একটা চর বসিয়ে দেবে ওর পিঠের ওই পাঁজরায়। আধ ঘন্টা ধরে চিৎকার করবে মেয়েটা। মণিমালা ছাড়া কারো সাধ্য হবে না সহজে সেই কান্না থামালো। মনের মধ্যে একটা অদ্ভুত হিংসা, প্রতিহিংসা নিজের অপারগতার জন্য, চারপাশের অসামঞ্জস্যতা, দারিদ্র ইত্যাদির জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন ঘরে ঘরে দেখতে পাই এই অসহিষ্ণুতার প্রকাশ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা বোধ কাজ করে যে যদি মারে তাহলে চিৎকার হবে, চেঁচামেচি হবে, সেগুলো সামলাবে এটাকে, অসহায়তা। আধ ঘন্টা মরার মতো পড়ে থাকার পর ঘনশ্যাম উঠে পড়ল। অশ্বিনীর কাছে আবার সে কয়েকটা টাকা ধার চাইবে, যা থাকে কপালে। এবার হয়তো রাগ করবে, অশ্বিনী মুখ ফিরিয়ে বলবে তার টাকা নেই, হয়তো দেখাই করবে না। তবু অশ্বিনীর কাছেই তাকে হাত পাততে হবে, আর কোনো উপায় নেই। বহুকালের পুরনো পোকায় কাটা সিল্কের জামাটা দিন তিনেক আগে বার করা হয়েছিল, গায়ে দিতে গিয়ে ঘনশ্যাম থেমে গেল। আর জামা নেই বলে সে যে এই জামাটা ব্যবহার করছে, এই জামা গায়ে দিয়ে বাজার পর্যন্ত করতে যায়। অশ্বিনী তা টের পাবে না, ভাববে বড়লোক বন্ধুর সাথে দেখা করতে যাবে বলেই বাক্স প্যান্টটা ঘেঁটে মানধাতার আমলের পোকায় কাটা দাগ ধরা সিল্কের পাঞ্জাবিটা সে বার করেছে। মনে মনে হয়তো হাসবে অশ্বিনী। তার চেয়ে ছেঁড়া ময়লা শার্টটা পরে যাওয়াই কি ভালো। শার্টের ভেড়াটুকু সেলাই করা হয়নি দেখে ঘনশ্যামের একটা অপূর্ব সুখকর অনুভূতি জাগল। এক অদ্ভুত মনস্তত্ত্ব, নিজের শার্টের একটা জায়গা

ছিল, সেই ছেঁড়াটা সেলাই করা হয়নি দেখে তার মনের মধ্যে একটা সুখের অনুভূতি হলো। কেন? ধীরে ধীরে প্রকাশ পাবে তা। সেই জটিল মনস্তত্ত্বের কথা বলছিলাম। কাল লতাকে সেলাই করতে বলেছিল, একবার নয় দুবার, সে ভুলে গেছে। এখন কিন্তু ন্যায়সঙ্গত কারণে মেয়েটাকে মারা চলে। ও বড় হয়েছে, কাঁদা কাটা করবে না, কাঁদলেও নিঃশব্দে কাঁদবে, মুখ মুছে। চর খেয়ে ঘনশ্যামের অনুমান মতো নিঃশব্দে কাঁদতে কাঁদতে লতা শার্ট সেলাই করে, আর ভিড়ে ধরিয়ে টানতে টানতে গভীর তৃপ্তির সঙ্গে ঘনশ্যাম আর চোখে তার দিকে তাকায়। মনের রাগটা প্রকাশ পেয়েছিল যেটা, সেটাকে সে বার করে দিতে পেরেছে। মায়া হয় কিন্তু আফসোস হয় না, অন্যায় করলে মার। আফসোস অনুতাপের কারণ হতে পারে না। অশ্বিনীর মস্ত বাড়ির বাইরের গেটে পার হওয়ার সময় সবিনয় নম্রতায় ঘনশ্যামের মন যেন গলে যায়। দাসানুদাস কীটানুকীটের চেয়ে নিজেকে তুচ্ছ মনে হয়। সমস্ত ক্ষণে মর্মে মর্মে উপলব্ধি করে যে ধনহীনতার মতো পাপ নাই। রাস্তায় নামিয়া যাওয়ার পর বহুক্ষণ পর্যন্ত এই ভয়াবহ অপরাধের ভারে সে যেন দু এক ডিগ্রির সামনে বেঁকে কুঁজো হয়ে থাকে। তখন সবে 8টা বেজেছে। সদর বৈঠকখানার পর অশ্বিনীর নিজের বসবার ঘর, মাঝখানের দরজাটা পুরু দুর্বৃত্ত পর্দা ফেলা থাকে। এত সকালেও বৈঠকখানায় তিনজন অচেনা ভদ্রলোক ধর্ণা দিয়ে বসে আছেন। ঘনশ্যাম দমে গেল, একটু ইতস্তত করে সাহসে বুক বেঁধে পর্দা ঠেলে ঢুকে পড়ল অশ্বিনীর বসবার ঘরে। ভেতর থেকে অশ্বিনী প্রথমে এ ঘরে আসবে। ঘরে ঢুকেই ঘনশ্যাম সাধারণভাবে বুঝতে পারল ঘরে কেউ নেই। সোনার ঘড়িটার দিকে চোখ পড়ার পর আর একবার বিশেষভাবে সে দেখে নিল ঘর খালি। ওখানে বসানো কেটলিতে যেমন হঠাৎ শোঁ আওয়াজ শুরু হয় এবং খানিক পরে আওয়াজ কমে জল ফুটতে থাকে, ঘনশ্যামের মাথাটা তেমনি শব্দিত হইয়া থাকবে। ভাঙা ভাঙা ছাড়া ছাড়া চিন্তা টকবক করে ফিরবে, হৃৎপিণ্ড পাঁজরে আছাড় খেতে শুরু করবে, গলা শুকিয়ে যাবে, হাত পা কাঁপছে ঘনশ্যামের। নির্জন ঘরে টেবিল হতে তুলে একটা ঘড়ি পকেটে রাখা যে এত কঠিন, কিন্তু দেরি করা বিপজ্জনক। ঘড়িটা যদি তাকে নিতেই হয়, অবিলম্বে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেরি করতে করতে হয়তো শেষ পর্যন্ত সে যখন ঘড়িটা তুলে পকেটে ভরতে যাবে, ঠিক সেই সময় কেউ ঘরে ঢুকে সব দেখে ফেলবে। কেউ না দেখলে তার কোনো ভয় নেই, সৎ বংশজাত শিক্ষিত ভদ্র সন্তান সে, সকলে তাকে নিরীহ ভালো মানুষ বলেই জানে। যেমন হোক, সে তো অশ্বিনীর বন্ধু, তাকে সন্দেহ করার কথা কেই বা ভাববে। ঘরে সহজেই হারিয়ে যায়, চাকর ঠাকুর চুরি করে, সন্ন্যাসী ভিখারি চুরি করে। শেষবার ঘড়ি কোথায় খুলে রেখেছিল মনে পড়েও যেন মনে পড়তে চায় না মানুষের। অশ্বিনীর সোনার ঘড়ি কোথায় ছিল, কে নিয়েছে, কেই বা বলতে পারে। তারপর ঘড়িটা অবশ্য একসময় ঘনশ্যামের পকেটে চলে গেল। বুকের ধরফরানি ও হাত পায়ের কাঁপুনি থেমে তখন তার নিজেকে অসুস্থ দুর্বল মনে হচ্ছে। হাঁটু দুটো যেন অবশ হয়ে গেছে, পেটের ভেতর কিসে যেন জোরে টেনে ধরেছে, আর সেই টানে মুখের চামড়া পর্যন্ত শিরশির করছে। বৈঠকখানে পা দিয়ে ঘনশ্যাম থমকে দাঁড়াল। অশ্বিনীর পুরনো চাকর পশুপতি উপস্থিত ভদ্রলোকদের চা পরিবেশন করছে। ঘড়িটা পকেটে রাখতে সে যে এতক্ষণ ইতস্তত করেছে ঘনশ্যামের ধারণা ছিল না। হিসেবে একটা ভুল হয়ে গেল, পশুপতি মনে রাখবে। এ ঘর হতে তার বাইরের ঘরে যাওয়া, তার থমকে যাওয়া, তার চমকানো শুকনো মুখ কিছুই সে ভুলবে না। কেমন আছেন ঘনশ্যামবাবু, চা দিই? দাও একটু। ধোপ দুরস্ত ফর্সা ধুতি আর শার্ট, গায়ে পায়ে স্যান্ডেল, তার চেয়ে পশুপতিকে ঢের বেশি ভদ্রলোকের মতো দেখাচ্ছে। ঘনশ্যাম শুধু এটুকু সান্ত্বনা যে আসলে পশুপতি চোর, অশ্বিনী নিজেই অনেকবার বলেছে সে এক নম্বরের চোর।

0: কিন্তু কি প্রশ্রয় বড়লোকের এই পেয়ারের চোর চাকরের এক কাপ চা দেওয়ার! বড়লোকের বন্ধুর চাকর যে কতখানি অপমান পরিবেশন করতে পারে খেয়াল করে ঘনশ্যামের গায়ে যেন জ্বালা ধরে যায়। আজ কিন্তু প্রথম নয়, পশুপতি তাকে কোনোদিনই খাতির করেন, একটা অদ্ভুত মার্জিত অবহেলায় তাকে শুধু সহ্য করে যায়। এ বাড়িতে এলে অশ্বিনীর ব্যবহারেই ঘনশ্যামকে এত বেশি মরণ কামনা করতে হয় যে পশুপতির ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়ার অবসর সে পায় না। চায় চুমুক দিল, জিভ পুড়ে পশুপতির বাঁকা হাসি দেখতে দেখতে আজ সব মনে পড়তে লাগলো। মনের মধ্যে তীব্র জ্বালা ভরা অনুযোগ পাক দিয়ে উঠতে লাগলো। অসহ্য অভিমানে চোখ ফেটে যেন কান্না আসবে। বন্ধু একটা ঘড়ি চুরি করেছে জানতে পারলে পুলিশে না দিক জীবনে অশ্বিনী তার মুখ দেখবে না। অথচ প্রথমত নিয়মিতভাবে যে চুরি করছে সেই চাকরের কত আদর তার কাছে! অশ্বিনীর সোনার ঘড়ি চুরি করা অন্যায় নয়, কারণ মানুষের দামি জিনিস চুরি করাই উচিত। এক অদ্ভুত চুক্তি নিজের কাছে নিজের দোষ খণ্ডানোর জন্য, এও এক অদ্ভুত মনস্তত্ত্ব। যাই হোক, তারপর এক ঘন্টা পরে মিনিট পাঁচেকের জন্য অশ্বিনীর সঙ্গে দেখা হলো। প্রতিদিনের মতো আজও সে বড় ব্যস্ত, মস্ত চেয়ারে মোটা দেহটা ন্যাস্ত করিয়া অত্যধিক ব্যস্ততায় মেঘগম্ভীর মুখে হাঁসফাঁস করছে। ঘনশ্যামের কথাগুলো সে শুনল কিনা বোঝা গেল না, চিরদিন এমনিভাবেই সে তার কথা শোনে। খানিক তফাতে বসে আধ ঘন্টা ধরে ঘনশ্যামকে দিয়ে সে দুঃখ দুর্দশার কাহিনী আবৃত্তি করায়। নিজে কাগজ পড়ে, লোকজনের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে আচমকা কিছুক্ষণের জন্য উঠেও যায়। ঘনশ্যাম থেমে গেলে তার দিকে তাকায়। হাকিম যেভাবে কাঠগড়ায় ছ্যাঁচড়া চোর আসামির দিকে তাকায় তেমনি ভাবে জিজ্ঞেস করে, হ্যাঁ কি যেন বলছিলে? ঘনশ্যামকে আবার বলতে হয়, আজ পাঁচ মিনিটও গেল না, নীরবে ড্রয়ার খুলে পাঁচ টাকার একটা নোট বার করে ঘনশ্যামের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বসো। পশুপতি এসে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করলো ঘন অশ্বিনী,
1: কাপড় কাছে সাবান আছে?
2: আছে বাবু।
1: এই বাবুকে একখানা সাবান এনে দাও, জামা কাপড়টা বাড়িতে নিজে একটু কষ্ট করে কেচে নিও ঘনশ্যাম, গরিব বলে নোংরা থাকতে হবে।
0: ২৫ টাকা ধার চাইলে এ পর্যন্ত অশ্বিনী তাকে অন্তত ১৫টা টাকা দিয়েছে, তার নিচে কোনোদিন নামেনি। আজ ৫ টাকা, এই অপমানটাই ঘনশ্যামের আসহ্য অসহ্য মনে হলো। মণিমালাকে বাঁচানোর জন্য ৫টা টাকা, কি অমার্জিত অসভ্যতা অশ্বিনীর, কি স্পর্ধা! পথে নেমে ট্রাম রাস্তার দিকে চলতে চলতে ঘনশ্যাম প্রথম টের পায় তার রাগ হচ্ছে। ট্রামে উঠে বাড়ির দিকে অর্ধেক এগিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে অশ্বিনীর বিরুদ্ধে গভীর বিদ্বেষে বুকের ভেতরটা সত্যি তার জ্বালা করছে। এ বিদ্বেষ ঘনশ্যাম অনেকক্ষণ জিয়ে রাখবে, হয়তো আজ সারাটা দিন, হয়তো কাল পর্যন্ত। তার কারণ, তার পকেটে যে অশ্বিনীর সোনার ঘড়ি। যদি ওর মধ্যে রাগ না হয়, দ্বেষ না হয়, তাহলে খুব সহজে এই চুরি করাটাকে সে মান্যতা দেবে কি করে? এই যে অদ্ভুত মনস্তত্ত্ব! ঘনশ্যামের একটা বৈঠকখানা আছে, একটু স্যাঁতস্যাঁতে ছায়াঅন্ধকার, তক্তাপোশের ছেঁড়া শতরঞ্চিতে কিছুক্ষণ বসে থাকলে দেহ মন জুড়িয়ে যায়, চোখ আর জ্বালা করে না, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হয়। মিনিট ১৫ ঘনশ্যামের প্রতীক্ষায় বসে থাকার পর তার বন্ধু শ্রীনিবাস চিত হয়ে শুয়ে চোখ বুঁজেছিল। আরও আধ ঘন্টা হয়তো সেমনিভাবে পড়ে থাকতো, কিন্তু যাওয়ার তাগিদটা মনে তার এতটাই প্রবল যে ঘনশ্যাম ঘরে ঢোকামাত্র ব্যস্তভাবে উঠে বসল। ভালোই হলো এসে পড়েছিস, আর এক মিনিট দেখেই চলে যেতাম। ভাই, ডাক্তার আনলি না?
1: না, ডাক্তার ডাকতে যাইনি, টাকার খোঁজে বেরিয়েছিলাম, ঘনশ্যাম উত্তর করল।
0: শ্রীনিবাস ক্লিষ্টভাবে একটু হাসলো। হ্যাঁ রে, দুজনেরই সমান অবস্থা, আমিও টাকার খোঁজেই বেরিয়েছিলাম, ওনার বালা দুটো বাঁধা রেখে এলাম, শেষ রাতে খোকারও যায় যায় অবস্থা, অক্সিজেন দিতে হলো। একটু চুপ করে কি ভাবতে ভাবতে শ্রীনিবাস আস্তে আস্তে সিধে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমাদের সব একসঙ্গে এরকম হচ্ছে কেন বলতো? এক মাস আগে পরে চাকরি গেল, একসঙ্গে অসুখ বিসুখ শুরু হলো, কাল রাতে

একই সময় এদিকে সন্তুর মা, আর ওদিকে আমার খোকা। দুর্ভাগ্যের এই বিস্ময়কর সামঞ্জস্য দুই বন্ধুকে নির্বাক করে রাখল। বন্ধু তারা অনেক দিনের, সব মানুষের মধ্যে দুজনে তারা সবচেয়ে কাছাকাছি, আজ হঠাৎ পরস্পরকে ঘনিষ্ঠতর নিকটতর মনে হতে থাকল। দুজনেই আশ্চর্য হয়ে গেল। টাকা পেলি না? ঘনশ্যাম মাথা নাড়ল। গোটা দশেক টাকা রাখ, নিখিলবাবুকে একবার আনিস। পকেট থেকে একটা পুরনো চামড়ার মানি ব্যাগ বার করে কতগুলো ভাঁজ করা নোট থেকে অতি সন্তর্পণে ঘনশ্যামের হাতে দিল শ্রীনিবাস। কিছু আবেগ, কিছু অনির্দিষ্ট উত্তেজনায় সে নার্ভাস হয়ে পড়েছে। তার স্ত্রীর বালা বিক্রির টাকা, মরণাপন্ন ছেলের চিকিৎসার টাকা, আবেগ উত্তেজনে একটু কাবু হয়ে ঝোঁকের মাথায় বন্ধুকে একেবারে দশটা টাকা দিয়ে দিল। গেলাম ভাই, বসবার সময় নেই, একবার ডাক্তারবাবুকে নিয়ে যাব। একটু অতিরিক্ত ব্যস্ততায় সে চলে গেল। নিজের উদারতায় লজ্জা পেয়েই বোধ হয় অস্বস্তি বোধ করছিল। দু মিনিটের মধ্যে আরো ব্যস্তভাবে সে ফিরে এলো, আতঙ্ক ধরা গলায় বলিল, ব্যাগটা ফেলে গেছি। তারপর ব্যাগটা কোথায় গেল? তার স্ত্রীর গয়না বিক্রির টাকা সেই ব্যাগে রয়েছে। তার ছেলের মরণাপন্ন ছেলেকে বাঁচানোর জন্য যেখান থেকে সে তার বন্ধুকে দশটা টাকা দিয়ে দিয়েছে। গানের পরে ফিরে আসছি।